আকাশবাণী শিলচর, আজ 13ই বৈশাখ 1948 শতাব্দ, 19শে বৈশাখ 1433 বঙ্গাব্দ, 3রা মে 2026 খ্রিস্টাব্দ রবিবার। শুরু হল আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্জে, এবং FM 102.3 মেগাহার্জে।

0: আকাশবাণী শিলচর অমৃতবাণী
1: হে ব্রহ্মগণ, তোমাদেরই লক্ষ্য যেন স্থির থাকে, তোমাদের ইচ্ছা যেন দুই ভাগ না হয়। তোমার দিকের সেই ঈশ্বরকে লাভ করিবার একই ইচ্ছা থাকিবে, আর আর ইচ্ছা তাহার অনুগত হইবে। ব্রহ্মই তোমাদের লক্ষ্য, একমে বা দ্বিতীয়ং ব্রহ্মই তোমাদের লক্ষ্য, তাহাকে লাভ করিবার ইচ্ছাই প্রধান। সেই ইচ্ছাই তোমাদের রাজা মন্ত্রী যন্ত্রী আর আর বৃত্তি প্রভৃতি ইচ্ছা তাহার দাসের ন্যায়। আমরা ব্রাহ্ম, ব্রহ্মের সঙ্গে আমাদের সম্বন্ধ নিত্য সম্বন্ধ। আমরা কি সামান্য বিষয়ে লোকের ন্যায় সংসারের ক্ষতিলাভ লইয়াই থাকিব? যেমন উপকরণবত্তাং জীবিতাং, যেমন কতকগুলিন উপকরণ লইয়া সংসারী দিগের জীবন গত হয়, আমাদেরও কি সেই প্রকার জীবন হইবে? আমরা কি ঈশ্বরেতে প্রীতি শূন্য হইয়া পাষাণ সমান হৃদয় লইয়া কেবল বিষয় ব্যাপার ক্রিয়াকলাপ কার্যকর্মেতেই লিপ্ত থাকিব? ঈশ্বরের কার্য পশুপক্ষী চন্দ্র সূর্য সকলেই করিতেছে, সূর্যের ন্যায় অবিশ্রান্ত রূপে কে তাহার কার্য করিতে পারে? মেঘের ন্যায় এত বারিধারা বর্ষণ করিয়া কে পৃথিবীর উপকার করিতে পারে? আমরা কি অচেতন, মেঘ সূর্যের ন্যায় অচেতন হইয়া ঈশ্বরের কার্য করিব? আমাদের ব্রাহ্মধর্মের তো উপদেশ এই যে, আমরা ইচ্ছার সহিত প্রীতির সহিত ঈশ্বরের প্রিয় কার্য সাধন করিব। ঈশ্বরও চাই, সংসারও চাই, আমাদের ইচ্ছা এমন দ্বিধা নহে। ঈশ্বরকে পাইয়া যদি সংসার থাকে তবে থাকুক, নতুবা সংসার চাহি না। আমাদের আত্মার উন্নতি ও মঙ্গলের জন্য যে সকল সাংসারিক বিষয় সুখের প্রয়োজন, সে সকল সুখ

আমরা কি সামান্য বিষয়ে লোকের ন্যায় সংসারের ক্ষতি লাভ লইয়াই থাকিব? যেমন উপকরণবত্তাং জীবিতাং, যেমন কতকগুলি উপকরণ লইয়া সংসারী দিগের জীবন গত হয়, আমাদেরও কি সেই প্রকার জীবন হইবে? আমরা কি ঈশ্বরেতে প্রীতি শূন্য হইয়া পাষাণ সমান হৃদয় লইয়া কেবল বিষয় ব্যাপার ক্রিয়াকলাপ কার্যকর্মেতেই লিপ্ত থাকিব? ঈশ্বরের কার্য পশুপক্ষী চন্দ্র সূর্য সকলেই করিতেছে, সূর্যের ন্যায় অবিশ্রান্ত রূপে কে তাহার কার্য করিতে পারে? মেঘের ন্যায় এত বারিধারা বর্ষণ করিয়া কে পৃথিবীর উপকার করিতে পারে? আমরা কি অচেতন মেঘ সূর্যের ন্যায় অচেতন হইয়া ঈশ্বরের কার্য করিব? আমাদের ব্রাহ্মধর্মের তো উপদেশ এই যে আমরা ইচ্ছার সহিত প্রীতির সহিত ঈশ্বরের প্রিয় কার্য সাধন করিব। ঈশ্বরও চাই, সংসারও চাই, আমাদের ইচ্ছা এমন দ্বিধা নহে। ঈশ্বরকে পাইয়া যদি সংসার থাকে তবে থাকুক, নতুবা সংসার চাহি না। আমাদের আত্মার উন্নতি ও মঙ্গলের জন্য যে সকল সাংসারিক বিষয় সুখের প্রয়োজন, সে সকল সুখ

গানটি শুনলেন সংঘমিত্রা গুপ্তের কণ্ঠে। ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনায় পরবর্তী শিল্পী অনুপ ঘোষাল।

ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনায় শেষ গানটি শুনলেন মধুশ্রী দত্ত মজুমদারের কণ্ঠে। আকাশবাণী শিলচর, খেতে খামারে।

কৃষক বন্ধুরা, এই রাজ্যের প্রায় সব জায়গাতেই মিষ্টি কুমড়ো জন্মায়। বর্তমানে আমাদের রাজ্যের অনেক স্থানেই ব্যবসায়িক ভিত্তিতে মিষ্টি কুমড়ো চাষ ও বাজারজাত করা হচ্ছে। মিষ্টি কুমড়োতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। আমাদের দেশের অধিকাংশ মানুষ পুষ্টির চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরনের শাকসবজির ওপর নির্ভর করেন, এর মধ্যে মিষ্টি কুমড়ো অন্যতম। মিষ্টি কুমড়ো চাষ করে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় করাও সম্ভব। এছাড়াও দেশের চাহিদা মেটানোর পর অতিরিক্ত উৎপাদন বিদেশে রপ্তানি করাও সম্ভব। এক্ষেত্রে বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান সহায়তা দিয়ে থাকে। মিষ্টি কুমড়ো বিদেশে রপ্তানি করার জন্য এসব প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। কৃষক বন্ধুরা, মিষ্টি কুমড়ো চাষে জমি তৈরির ধাপগুলো হল: ভালো ফলন পেতে হলে জমি গভীরভাবে চাষ করতে হবে, মাটি ও জমির প্রকারভেদে পাঁচ থেকে ছটি চাষ ও মাচা দিয়ে জমি তৈরি করে নিতে হবে, চাষের সময় জমিতে রসের পরিমাণ কম থাকলে প্রয়োজনে জমি চাষের আগে সেচ দিয়ে নিতে হবে। মিষ্টি কুমড়োর বীজ সরাসরি জমিতে রোপণ করা যায়, তবে ছোট আকারের পলিথিন ব্যাগে চারা উৎপাদন করে তা জমিতে রোপণ করলে ভালো হয়। চারা রোপণের মাসখানেক আগে জমিতে দেড় ফুট মাপের গর্ত তৈরি করে নিতে হবে, তবে সারি তৈরি করে তাতে গর্ত খুললে তা চাষের জন্য ভালো। এক সারি থেকে অপর সারির দূরত্ব মোটামুটি ছ ফুট রাখতে হবে এবং এক গর্ত থেকে অপর গর্তের দূরত্ব ছ ফুট রাখতে হবে। চারা রোপণের দশ থেকে বারো দিন আগে গর্তের মাটির সঙ্গে জৈব সার মিশিয়ে দিতে হবে। গুণগত মানসম্পন্ন ভালো ফলন পেতে হলে মিষ্টি কুমড়ো চাষের জমিতে যতটুকু সম্ভব জৈব সার প্রয়োগ করতে হবে। মাটি পরীক্ষা করে মাটির ধরন অনুযায়ী সার প্রয়োগ করা দরকার। তবে জৈব সার ব্যবহার করলে মাটির গুণাগুণ ও পরিবেশ উভয়ই ভালো থাকবে। বাড়িতে গবাদি পশু না থাকলে পাড়া প্রতিবেশী যারা গবাদি পশু পালন করেন তাদের থেকে গোবর সংগ্রহ করা যেতে পারে। এছাড়াও ভালো ফলন পেতে হলে জমিতে আবর্জনাযুক্ত পচা সার ব্যবহার করা যেতে পারে। বাড়ির আশেপাশে গর্ত করে সেখানে আবর্জনা, ঝরা পাতা ইত্যাদি স্তূপ করে রেখে আবর্জনাযুক্ত পচা সার তৈরি করা সম্ভব। সার দেওয়ার পর হালকা সেচ দিয়ে মাটি ভিজিয়ে দিতে হবে। তবে এই চাষের সময় জমিতে জল বেশি সময় জমতে দেওয়া যাবে না। মিষ্টি কুমড়োর ক্ষেতে মাছির আক্রমণ প্রায়ই হয়। মাছের আক্রমণ থেকে ফসলকে রক্ষার জন্য বিষটোপ অত্যন্ত কার্যকরী। এছাড়াও ফসলে পোকার আক্রমণ হলে স্থানীয়ভাবে উৎপাদিত জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে। এতে পোকা দমন না হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে। এছাড়াও চাষের সময় মাটির ঢেলা ভেঙে দিতে হবে, গাছের সব রকম যত্ন নিতে হবে। জমিতে আগাছা জন্মাতে দেওয়া যাবে না এবং আগাছা জন্মালে তা নিড়ানির সাহায্যে তুলে ফেলতে হবে। কৃত্রিম পদ্ধতিতে পুরুষ ফুলের রেণু স্ত্রী ফুলের উপর ছড়িয়ে দিলে উৎপাদন বাড়বে। গাছের গোড়ার দিকে ছোট ছোট শাখা প্রশাখা বের হয়, এগুলোকে শোষক শাখা বলে। শোষক শাখা গাছের বৃদ্ধিতে বাধা দেয় ও ফলন কমিয়ে দেয়, তাই গাছের গোড়ার দিকে ১৬ থেকে ১৮ ইঞ্চি পর্যন্ত গাছপালা ধারালো ব্লেড বা ছুরি দিয়ে কেটে ফেলতে হবে।

খেতে খামারে শুনলেন আকাশবাণী শিলচর। এখন লোকগীতি শুনবেন কল্যাণী দামের কণ্ঠে।

2026 খ্রিস্টাব্দ রবিবার, সুপ্রভাত। সকাল 7:05, সকাল 7:20 দেশ বন্দনা, সকাল 7:40 ও দুপুর 1টায় রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন বিশ্বরাজ ভট্টাচার্য, নজরুলগীতি শিল্পী অন্তরা দে সকাল 8:40। সকাল 8:50 ও বেলা 12:30 বাংলা ছবির গান শুনতে পাবেন। হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। এছাড়া রাত 9:30 একসাথে শুনবেন বাংলা ও হিন্দি ছবির গানের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 খেয়ালের শিল্পী পণ্ডিত জগদীশ প্রসাদ। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 সাবরি খানের সারেঙ্গি বাদন শুনবেন। এছাড়া লঘুশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:30 পণ্ডিত সিয়ারাম তিওয়ারির কণ্ঠে শুনবেন ঠুমরি। সকাল 10:00 প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন, এতে শিলচর গুরুচরণ কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত তাপসশঙ্কর দত্তের সাথে একটি সাক্ষাৎকারের পুনঃপ্রচার শুনবেন। বেলা 11:00 শিশুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন সংযুক্তা দত্ত রায়। আধুনিক গানের শিল্পী তনুশ্রী দেব দুপুর 1:15। দুপুর 1:40 প্রচারিত হবে নাটক স্পন্দন, রচনা চিত্রভানু ভৌমিক, প্রযোজনা জয়দীপ চৌধুরী। লঘুযন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 তীর্থলাল দাসের দোতারা বাদন শুনবেন। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05। বিকেল 5:35 ডিমাসা অনুষ্ঠান। সন্ধ্যে 6:15 দুটি পাতা একটি কুড়ি, চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45, এতে মাটি পরীক্ষা কেন করবেন এ নিয়ে বলবেন আশিস তরুপাল, এবং গৃহপালিত পশুর সংক্রামক রোগ ও টিকাকরণ এ নিয়ে বলবেন ডক্টর জিতেন্দ্র ভুইয়া। রাত 8:00 অনুষ্ঠান আহরণ। দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিলাম। আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে প্রথমে সংস্কৃত ও পরে হিন্দিতে সংবাদ।

পরপর তিনখানি লোকগীতি শুনলেন কল্যাণী দামের কণ্ঠে। আকাশবাণী শিলচর। এবারে আজকের অনুষ্ঠান সূচি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজ তেসরা মে

0: राष्ट्रीय पात्रता सह प्रवेश परीक्षा नीट यूजी आज आयोजित की जा रही है। परीक्षा दोपहर 2 बजे से शाम 5 बजे तक होगी। परीक्षा केंद्र में दोपहर 1:30 बजे तक प्रवेश किया जा सकेगा। राष्ट्रीय परीक्षा एजेंसी ने परीक्षार्थियों के लिए विशेष दिशा निर्देश जारी किए हैं। अभ्यर्थियों को अपने प्रवेश पत्र के साथ मतदाता पहचान पत्र, आधार कार्ड या राशन कार्ड जैसा एक मूल फोटो पहचान पत्र साथ लाना अनिवार्य है। अमेरिका की किफायती स्पिरिट एयरलाइंस ने 34 वर्ष बाद अपना कारोबार बंद करने की घोषणा की है। यह एयरलाइंस प्रतिदिन सैकड़ों उड़ानें संचालित करती है। इसमें लगभग 17,000 लोगों को रोजगार मिलता है। एयरलाइंस ने कहा है कि तत्काल प्रभाव से परिचालन बंद करने की प्रक्रिया शुरू कर दी गई है। कंपनी ने कहा है कि ईरान के साथ युद्ध के कारण तेल की बढ़ती कीमतों की वजह से परिचालन जारी रखना असंभव हो गया था। आईपीएल क्रिकेट में चेन्नई सुपर किंग्स ने मुंबई इंडियंस को 8 विकेट से हरा दिया है। चेन्नई में कल पहले बल्लेबाजी करते हुए मुंबई इंडियंस ने निर्धारित 20 ओवर में 7 विकेट पर 159 रन बनाए। जवाब में चेन्नई ने 18 ओवर और 1 गेंद में 2 विकेट के नुकसान पर 160 रन बनाकर मैच जीत लिया। प्रतियोगिता में आज सनराइजर्स हैदराबाद का मुकाबला कोलकाता नाइट राइडर्स से होगा। अहमदाबाद में एक अन्य मैच में गुजरात टाइटंस का सामना पंजाब किंग्स से होगा। डेनमार्क में थॉमस कप बैडमिंटन चैंपियनशिप के सेमीफाइनल में कल फ्रांस ने भारत को 3-0 से हराकर फाइनल में जगह बना ली है। पहले सिंगल्स में भारत के आयुष शेट्टी फ्रांस के क्रिस्टो पोपोव से हार गए। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: आकाशवाणी शिलचर শ্রোতাবন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আজ 19 বৈশাখ 1433 বঙ্গাব্দ, 3রা মে 2026 খ্রিস্টাব্দ রবিবার। আসুন প্রথমেই দেখে নেওয়া যাক ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি। 1765 সালে আজকের দিনে রবার্ট ক্লাইভ দ্বিতীয়বারের জন্য কলকাতায় আসেন। আজকের দিনে 1857 সালে লখনৌতে সিপাহী বিদ্রোহ ছড়িয়ে পড়ে। 1969 সালে আজকের দিনে ভারতের তৃতীয় রাষ্ট্রপতি জাকির হোসেন দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইতিহাসের পৃষ্ঠায় আজকের দিনটি শুনলেন। এবারে আজকের প্রসঙ্গ। প্রেমেন্দ্র মিত্র একাধারে কবি, ছোট গল্পকার, ঔপন্যাসিক, কল্পবিজ্ঞান রচয়িতা, আবার গোয়েন্দা কাহিনীর স্রষ্টা, গীতিকার, চিত্র পরিচালক। 1904 সালের 4 সেপ্টেম্বর বারাণসীতে প্রেমেন্দ্র মিত্রের জন্ম। তাঁর পৈতৃক নিবাস ছিল দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুরে। ঘনাদা, পরাশর বর্মা, মেজকর্তা এবং মেজবাবুর মতো কিছু অবিস্মরণীয় চরিত্রের খাতিরেই তিনি চিরকাল বাংলা সাহিত্যপ্রেমীর হৃদয়ে ঠাঁই পাবেন। ছোট গল্প দিয়েই তার সাহিত্য জীবন শুরু। প্রেমেন্দ্র মিত্রের বিখ্যাত ছোট গল্প সংকলনগুলি হল বেনামি বন্দর, পুতুল ও প্রতিমা, পুন্নাম, তেলিনাপোতা আবিষ্কার। তিনি প্রথম বাঙালি সাহিত্যিক যিনি নিয়মিত কল্পবিজ্ঞান বা বিজ্ঞানভিত্তিক গল্প উপন্যাস লিখেছেন। পিঁপড়ে পুরাণ তার প্রথম কল্পবিজ্ঞান রচনা। কুহকের দেশে গল্পে তার কল্পবিজ্ঞান ও অ্যাডভেঞ্চার কাহিনীর নায়ক মামাবাবুর আত্মপ্রকাশ। 1948 সালে ড্রাগনের নিঃশ্বাস প্রকাশিত হলে মামাবাবু পাঠক মহলে জনপ্রিয় হন। বেশ কয়েকটি ছবিও পরিচালনা করেছিলেন তিনি। উল্লেখযোগ্য কয়েকটি হল পদ বেঁধে দিল, চুপি চুপি আসে, কুয়াশা, হানাবাড়ি। এছাড়াও তিনি বহু সিনেমার কাহিনীকার ও চিত্রনাট্যকার ছিলেন। তবে রোমান্টিক বাঙালি কিন্তু আজও প্রেমেন্দ্র মিত্রকে মনে রেখেছে একজন অন্যধারার কবি হিসেবেই। কল্লোল যুগের কবি প্রেমেন্দ্র মিত্রের প্রথম কবিতা গ্রন্থ প্রথমা। তারপর একে একে তিনি বেশ কয়েকটি কাব্যগ্রন্থ রচনা করেন। আজও তার ফেরারি ফৌজ ও সাগর থেকে ফেরা পাঠককে ছুঁয়ে যায়। প্রেমেন্দ্র মিত্র 1988 সালে আজকের

মৃত্যুই 3রা মে তারিখে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ প্রয়াণ দিবসে তার কবিতাতেই তাকে শ্রদ্ধা নিবেদন করি। আমি কবি যত কামারের আর কাশারির আর ছুতরের মুটে মজুরের, আমি কবি যত ইতরের, আমি কবি ভাই কর্মের আর ঘর্মের, বিলাস বিবশ মর্মের মতো স্বপ্নের তোরে ভাই সময় যে হায় নাই।

0: গানটি শুনলেন সাগরিকা বিশ্বাসের কণ্ঠে। এবারে গল্প পাঠের আসরে শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার গল্প থেকে ধারাবাহিক পাঠ।
1: অমরবাবু লোকটি মাঝারি সাইজের শ্যামবর্ণ, দেহটি রোগা, কপাল চড়া, মাথার সামনে দিককার চুল ফুরফুরে হয়ে এসেছে। মুখটি প্রিয়দর্শন, দেখে বোঝা যায় কারোর সঙ্গে শত্রুতা করবার অবকাশ পাননি। চোখ দুটিতে ঠিক অন্যমনস্কতা নয়, যাকে বলা যেতে পারে দুর্মনস্কতা। অর্থাৎ রাস্তায় চলবার সময় ওকে নিরাপদ রাখবার দায়িত্ব বাইরের লোকদেরই। বন্ধুর খুব অল্পই, কিন্তু যে কজন আছে তারা ওঁর সম্বন্ধে খুবই উচ্চ আশা রাখে, আর বাকি যেসব চেনা লোক তারা নাক সেটকে ওকে বলে হাইব্রাউ। কথাবার্তা অল্প বলেন, সেটিকে লোকে মনে করে হৃদ্যতারই স্বল্পতা। মোটের উপর ওর জীবনযাত্রায় জনতা খুব কম। তার সাইকোলজির পক্ষে আরামের বিষয় এই যে দশজনে ওকে কি ভাবে সে উনি জানেনই না। অভিকের কাছে বিভাজ তাড়াতাড়ি যে 800 টাকা এনে দিয়েছিল, সে একটা অন্ধ আবেগে মরিয়া হয়ে। বিভার নিয়ম নিষ্ঠার প্রতি তার মামার বিশ্বাস অটল, কখনো তার ব্যত্যয় হয়নি। মেয়েদের জীবনে নিয়মের প্রবল ব্যতিক্রমের ঝটকা হঠাৎ কোন দিক থেকে এসে পড়ে তিনি বিষয়ী লোক সেটা কল্পনাও করতে পারেননি। এই অকস্মাৎ অকাজের সমস্ত শাস্তি ও লজ্জা মনের মধ্যে স্পষ্ট করে দেখে নিয়ে এক মুহূর্তের ঝড়ের ঝাপটে বিভা উপস্থিত করেছিল তার উৎসর্গ অভিকের কাছে। প্রত্যাখ্যাত সেই দান আবার নিয়মের পিলপেগাড়ি।

মধ্যে ফিরে এসেছে। বর্তমান ক্ষেত্রে ভালোবাসার সেই স্পর্ধাবেগ তার মনে নেই। স্বাধিকার লঙ্ঘন করে কাউকে টাকা ধার দেবার কথা সে সাহস করে মনে আনতে পারলে না। তাই বিভা প্ল্যান করেছে, মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া দামি গয়না বেচে যা পাবে সেই টাকা অমরকে উপলক্ষ করে দেবে আপন স্বদেশকে। বিভার কাছে যেসব ছেলে মেয়ে মানুষ হচ্ছে ও তাদের পড়ায় সাহায্য করে। আজ রবিবার, খাওয়ার পরে এতক্ষণ ওর ক্লাস বসেছিল, সকাল সকাল দিল ছুটি। বাক্স বের করে মেঝের উপর একখানা কাঁথা পেতে তাতে একে একে বিভা গয়না সাজাচ্ছিল। ওদের পরিবারের পরিচিত জহুরিকে ডেকে পাঠিয়েছে। এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পেল অভিকের। প্রথমেই গয়নাগুলো তাড়াতাড়ি লুকোবার ছোঁক হল, কিন্তু যেমন পাতা ছিল তেমনি রেখে দিলে। কোনো কারণেই অভিকের কাছে কোনো কিছু চাপা দেবে সে ওর স্বভাবের বিরুদ্ধে। অভিক ঘরের মধ্যে প্রবেশ করে খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল, বুঝল ব্যাপারখানা কি। বললে, অসামান্যের পারানি করি, আমার বেলায় তুমি মহামায়া, ভুলিয়ে রাখো, অধ্যাপকের বেলায় তুমি তারা, তরিয়ে দাও। অধ্যাপক জানেন কি, অবলানারি মৃণাল ভুজে তাকে পারে পাঠাবার উপায় করেছে? না, জানেন না। জানলে কি ওই বৈজ্ঞানিকের পৌরুষে ঘা লাগবে না? ক্ষুদ্র লোকের শ্রদ্ধার দানে মহৎ লোকের অকুণ্ঠিত অধিকার। আমি তো এই জানি, এই অধিকার দিয়ে তারা অনুগ্রহ করেন।

আসুন শ্রোতা বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। ভোটগণনার দুদিন বাকি থাকতে রাজ্যে এনডিএ কতটি আসন পাবে তা নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিটিসি প্রধান হাগ্রামা মহিলারির স্পষ্ট মতপার্থক্য সামনে উঠে এল। নির্বাচনী প্রচারের শুরু থেকেই মুখ্যমন্ত্রী জোর গলায় দাবি করে আসছেন, এবার 90 থেকে 100টি আসনে জয় ছিনিয়ে সক্ষম হবে এনডিএ। সেখানে এনডিএ এর অন্যতম শরিক বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারি বলেছেন, 80টির বেশি আসনে বাজিমাত করে বিজেপির নেতৃত্বেই এনডিএ এর সরকার হবে। সাময়িক প্রসঙ্গ আজ এই খবরেই সর্বাধিক গুরুত্ব দিয়েছে। বার্তালিপি আজ সবচেয়ে গুরুত্ব দিয়েছে 4 মে বদলে যাবে দাবি গৌরব গগৈ অখিল গগৈদের। এক্সিট পোল বনাম বিরোধীর আত্মবিশ্বাস, গণনার আগে শেষ প্রস্তুতি। যুবশঙ্খ আজ লিড করেছে, একেবারে শেষ পর্যায়ে প্রচণ্ড আন্ডার কারেন্ট, নীরব ভোটের স্রোত এবং মহিলাদের বিবেক ভোটের জোরে সরকার গঠনে প্রবল আত্মবিশ্বাসী বিরোধী শিবির। তাই কাল গুয়াহাটিতে সরকার গঠনের কুচকাওয়াজ শুরু করে দিলেন বিরোধী নেতারা। সরকার গড়ার কৌশল, প্রথম 100 দিনে ইস্তাহার বাস্তবায়নে কি কি কাজ করা হবে তার জন্য কমিটি গঠনের পরিকল্পনাও প্রস্তুত। বড় বিষয় হচ্ছে গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরেছে বিরোধী শিবির। ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগের নিয়ম আছে। তৃণমূল কংগ্রেসের মামলায় এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বড় বড় হরফে এই খবর প্রথম পাতায় একেবারে উপরে স্থান দিয়েছে নববার্তা প্রসঙ্গ। গতিও মূল খবর করেছে, শীর্ষ আদালতেও ধাক্কা মমতা ব্যানার্জির, ভোট গণনায় রাজ্য কর্মচারী নিয়োগের আবেদন খারিজ। যুবসংঘ আজ প্রথম পাতায় লিখেছে নজিরবিহীন বঙ্গের পলতা কেন্দ্রে গণনার পর ফের ভোট, পরিস্থিতি পরিবর্তন না হলে ফের যুদ্ধ, হুঁশিয়ারি তেহরানের। সাময়িক প্রসঙ্গের আজ লিড খবর, সরকারি জমি দখল করে নমাজ পড়া বেআইনি, এলাহাবাদ হাইকোর্ট। আরও একটি খবরে বলেছে, হঠাৎ ফ্ল্যাশ করে বেজে উঠেছে মোবাইল, ইমার্জেন্সি অ্যালার্ট কেন্দ্রের। বার্তালিপি লিখেছে স্বস্তি, আস্থা ভোটে জয়ী পাঞ্জাবের

সরকার। গতি প্রথম পাতায় বড় বড় হরফে লিখেছে, ঘোড়া কেনাবেচার আশঙ্কা কংগ্রেসের, বিধায়ক বাঁচাতে রাজ্যে শিবকুমার। লক্ষ্মীপুর কণ্ঠগ্রামে 2 কোটির ড্রাগস বাজেয়াপ্ত, গ্রেফতার 2। প্রসার ভারতীর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন প্রসূন যোশী। খবর নববার্তা প্রসঙ্গের, এবারে আসুন দেখে নেওয়া যাক আজকের স্থানীয় পত্রিকাগুলির সম্পাদকীয় শিরোনাম। গতি তার সম্পাদকীয় শিরোনামে লিখেছে, মমতার নাটক আর কতদিন চলবে। যুবসংঘের সম্পাদকীয় শিরোনাম, অভূতপূর্ব। সাময়িক প্রসঙ্গ তার সম্পাদকীয় শিরোনামে লিখেছে, এক্সিট পোলের ইঙ্গিত, বদল না ধারাবাহিকতা। বার্তালিপি তার সম্পাদকীয় শিরোনামে লিখেছে, শুনেছে কে। সবশেষে নববার্তা প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম, ট্রেডিং কেলেঙ্কারি। শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল একই সময়ে অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

আকাশবাণী শিলচর আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24। কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত হবে প্রথমে বাংলায় জাতীয় সংবাদ ও তারপর আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভার সবকটি বুথে আগামী 21 মে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের, ভোট গণনা 24 মে। দক্ষিণ চব্বিশ পরগনা দুটি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে পুনর্নির্বাচনের 90% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, অসম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনে ভোট গণনা আগামীকাল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 3 ক্যারিবীয় দেশ সফরের প্রথম পর্যায়ে আজ সকালে জামাইকার কিংস্টনে পৌঁছেছেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 4 মহিলা ও 1 শিশু সহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে ক্রমবর্ধমান জ্বালানি দামের প্রেক্ষিতে মার্কিন বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স তাদের সমস্ত উড়ান পরিষেবা বন্ধ করে দিয়েছে। মেডিকেলে স্নাতক পর্যায়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি আজ নেওয়া হবে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতার নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের এবং গুজরাট টাইটান্স পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভার সবকটি বুথে আগামী 21 মে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ওই দিন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ, ভোট গণনা 24 মে। উল্লেখ্য, ওই বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষকদের রিপোর্ট খতিয়ে দেখার পর একাধিক বুথে অনিয়মের অভিযোগ পেয়েছে কমিশন। এর মধ্যে ব্যালট ইউনিটে টেপ লাগানো ছাড়াও ভোটারদের ভয় দেখানো, ওয়েবকাস্টিং বা ভিডিও ফুটেজের অনুপস্থিতির মতো গুরুতর নিয়ম ভঙ্গের একাধিক ঘটনা সামনে এসেছে। পুরো ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় কমিশন ওই আসনের 285টি বুথের সবকটিতেই পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা দুটি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে গতকাল পুনর্নির্বাচনে নির্বাচন কমিশনের শেষ পাওয়া তথ্য অনুযায়ী ভোট পড়েছে প্রায় 90%। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য 165 জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার এবং 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা হল রয়েছে যেখানে কাউন্টিং অবজারভারদের সহায়তা করতে এই অতিরিক্ত পর্যবেক্ষকদের রাখা হয়েছে। একই সঙ্গে গণনা কেন্দ্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন পুলিশ অবজারভাররা। কমিশনের দাবি, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল গণনাকে সম্পূর্ণ নিরাপদ, শান্তিপূর্ণ এবং ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করা। গণনা কেন্দ্রে প্রবেশ নিয়েও জারি হয়েছে কড়া নির্দেশিকা। শুধুমাত্র কিউআর কোড ভিত্তিক পরিচয়পত্র থাকলেই প্রবেশের অনুমতি মিলবে। এই পরিচয়পত্র ইসিআই নেটের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের দ্বারা জারি করা হবে। গণনা চলাকালীন শুধুমাত্র কাউন্টিং অবজারভার এবং রিটার্নিং অফিসার ছাড়া কাউন্টিং হলের ভিতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি থাকছে না। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ আগামীকাল ভোট গণনার দিন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার।

0: করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8:05 থেকে 9:00 পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র দুটি পর্বই রিলে করবে। এছাড়া ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিন ক্যারিবীয় দেশ সফরের প্রথম পর্যায়ে আজ সকালে জামাইকার কিংস্টনে পৌঁছেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, জামাইকার বিদেশমন্ত্রী কামিনা জে স্মিথ তাঁকে স্বাগত জানিয়েছেন। জামাইকার নেতৃবৃন্দ, সেখানকার শিল্প সমাজ এবং সেখানে বসবাসরত ভারতীয়দের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি মুখিয়ে রয়েছেন বলেও বিদেশমন্ত্রী জানিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এ মাসের 10 তারিখ পর্যন্ত চলা এই সফরে ডক্টর জয়শঙ্কর জামাইকা ছাড়াও সুরিনাম এবং ত্রিনিদাদ ও টোবাগো নেতৃবৃন্দের সঙ্গে মিলিত হবেন। ওই দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় ছাড়াও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে তাদের মধ্যে মত বিনিময় হবে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 4 মহিলা ও 1 শিশুসহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে, বহু মানুষ আহত। লেবাননের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সীমান্তের ইয়ারুন গ্রামে ইসরায়েলি বাহিনী বুলডোজার দিয়ে ক্যাথলিক কনভেন্টের কিছু অংশ গুঁড়িয়ে দেয়। ইসরায়েলি বাহিনী আজ ফের নতুন করে দক্ষিণ লেবাননের 9টি গ্রামে অধিবাসীদের ঘর খালি করে দেওয়ার সতর্কতা জারি করেছে। গত 17 এপ্রিল থেকে যুদ্ধবিরতি চলা সত্ত্বেও ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন বিমান পরিবহন সংস্থা স্পিরিট এয়ারলাইন্স তাদের সমস্ত উড়ান পরিষেবা বন্ধ করে দিয়েছে। কম খরচে যাতায়াতের জন্য সুপরিচিত এই বিমান পরিষেবা সংস্থাটি জানিয়েছে, পশ্চিম এশিয়া সংঘাতের জেরে ক্রমবর্ধমান জ্বালানির দামের প্রেক্ষিতে তারা আর আর্থিক ব্যয়ভার বহনে সক্ষম নয়। সমস্ত উড়ান পরিষেবার পাশাপাশি উপভোক্তা পরিষেবাও তারা বন্ধ করে দিয়েছে। সেই সঙ্গে তারা ঘোষণা করেছে, সমস্ত যাত্রীদের টিকিটের দাম ফেরত দেওয়া হবে। যাত্রীদেরকে অন্য উড়ান পরিষেবা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। স্পিরিট এয়ারলাইন্স হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবায় বড়সড় প্রভাব পড়েছে, হাজার হাজার যাত্রী অসুবিধার সম্মুখীন হয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মেডিকেলে স্নাতক পর্যায়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি আজ নেওয়া হবে। দুপুর 2টায় শুরু হয়ে পরীক্ষা বিকেল 5টা পর্যন্ত চলবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের শেষ সময় দুপুর 1:30। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং শিক্ষা মন্ত্রকের অনুমোদনক্রমে 2019 সাল থেকে স্নাতক পর্যায়ের মেডিকেল শিক্ষায় ভর্তির উদ্দেশ্যে এই নিট ইউজি পরীক্ষাটি হয়ে আসছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত জরুরি সতর্কবার্তা নাগরিকদের কাছে পৌঁছে দিতে সেল ব্রডকাস্ট সিস্টেম চালু করল ভারত সরকার। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের সুপারিশ অনুযায়ী এবং সি ডটের সহযোগিতায় তৈরি সচেত নামের ইন্টিগ্রেটেড অ্যালার্ট সিস্টেমটি ইতোমধ্যেই দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকর করা হয়েছে। এই সিস্টেমটির পরীক্ষা করার উদ্দেশ্যে নির্দিষ্ট এলাকার মোবাইল গ্রাহকদের কাছে SMS এর মাধ্যমে গতকাল মোবাইল ফোনে সাইরেন সহ দুর্যোগের সতর্কবার্তা পাঠানো হয়। তবে নাগরিকরা যাতে চিন্তিত না হয়ে পড়েন, সে কারণে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, মোবাইলে এ ধরনের কোনো বার্তা আসলে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, নাগরিকদের নিরাপত্তা আরও জোরদার করতে এবং দুর্যোগকালীন সময় দ্রুত তথ্য নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীতি আয়োগের পূর্ণ সময়ের সদস্য হিসেবে সদ্য নিযুক্ত ডক্টর আর বালাসুব্রমণিয়াম এবং ডক্টর জোরাম আনিয়াকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন, তাঁদের অভিজ্ঞতা, বিচার দক্ষতা বিভিন্ন ক্ষেত্রে দেশের নীতি নির্ধারণকে সুদৃঢ় করবে। তাঁদের অবদান দেশে উদ্ভাবনী ক্ষমতা ও সার্বিক বৃদ্ধির পথ মসৃণ করবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী। উল্লেখ্য, মন্ত্রিসভা সচিবালয়ের তরফে এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়েছে। সরকার রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে রোহিত জৈনকে নিয়োগ করেছে। তিনি বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকে কার্যনির্বাহী অধিকর্তা হিসেবে কাজ করছেন। আগামী 3 বছর তিনি এই দায়িত্ব সামলাবেন। জাতীয় রাজধানী অঞ্চলে তাপপ্রবাহ পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সমস্ত শ্রমিকদের কাজের জায়গায় দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত বিরতির নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা একটি ভিডিও বার্তায় তাপপ্রবাহ মোকাবিলার জন্য একাধিক ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছেন।
1: DTC की बसों में भी पानी उपलब्ध रहे ये व्यवस्था कर रहे हैं। हर बस शेल्टर पे हमारे जल सेवक पानी और ORS के साथ में रहें, ये भी लगातार किया जा रहा है। हॉस्पिटल्स में हीट वेव से रिलेटेड हर मेडिसिन और ट्रीटमेंट उपलब्ध करा दिया गया है। वहाँ कूलिंग एरिया बना करके लोगों को रिलीफ भी दिया जाएगा। स्कूलों में ऑलरेडी ORS

0: और पानी की व्यवस्थाएं दुरुस्त कर ली गई हैं।
1: আইপিএল ক্রিকেটে গত রাতে চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্সকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স জয়ের জন্য চেন্নাইয়ের সামনে 160 রানের লক্ষ্যমাত্রা রাখে। জবাবে ব্যাট করতে নেমে 18 ওভার 1 বলে 2 উইকেট হারিয়ে চেন্নাই লক্ষ্যে পৌঁছে যায়। চেন্নাইয়ের ঋতুরাজ গায়কোয়াড় ম্যাচে সেরা হয়েছেন। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে আজ। খেলা শুরু হবে দুপুর 3:30। আহমেদাবাদে অপর ম্যাচে গুজরাট টাইটান্স খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। খেলা শুরু সন্ধ্যে 7:30। ডেনমার্কের হরসেন্সে আয়োজিত টমাস কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতার সেমিফাইনালসে গতকাল ভারত ফ্রান্সের কাছে 3-0 পরাজিত। প্রথম ম্যাচে আয়ুষ শেট্টি বিশ্বের 4 নম্বর ক্রিস্টো পোপোভের কাছে 16-21, 18-21 ফলে হেরে যান। দ্বিতীয় ম্যাচে কিদাম্বি শ্রীকান্ত বিশ্বের 10 নম্বর অ্যালেক্স ল্যানিয়ারের কাছে পরাজিত হন। তৃতীয় ম্যাচও ফল আশানুরূপ নয়, ফ্রান্সের তোমা জুনিয়র পোপোভের কাছে হেরে যান এইচএস প্রণয়। টমাস কাপের ফাইনালে আজ চীনের বিরুদ্ধে খেলবে ফ্রান্স। অন্যদিকে উবের কাপেও আজ ফাইনাল সাউথ কোরিয়ার মুখোমুখি হবে চীন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভার সবকটি বুথে আগামী 21 মে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের। ভোট গণনা 24 মে। দক্ষিণ চব্বিশ পরগনা 2টি বিধানসভা কেন্দ্রের 15টি বুথে পুনর্নির্বাচনে 90% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, অসম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 3 ক্যারিবীয় দেশ সফরের প্রথম পর্যায়ে আজ সকালে জামাইকার কিংস্টনে পৌঁছেছেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 4 মহিলা ও 1 শিশু সহ কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। মেডিকেলে স্নাতক পর্যায়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি আজ নেওয়া হবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। আসাম বিধানসভা নির্বাচনে ভোট গণনার জন্য আগামীকাল জেলা প্রশাসনগুলির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। ভোট গণনার জন্য 35টি জেলার মুখ্য কার্যালয়ে মোট 40টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট গণনা প্রক্রিয়া নিরীক্ষণের জন্য 126 জন গণনা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে এবং এই প্রক্রিয়ায় 5,981 জন গণনা আধিকারিক ও 2,347 জন মাইক্রো অবজারভার সহযোগিতা করবেন। প্রতিটি বিধানসভা কেন্দ্রের ভোটদানের হারের উপর ভিত্তি করে 15-28 রাউন্ডে গণনা প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কাছাড় জেলার 7টি আসনের ভোট গণনা শিলচর আইএসটিতে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য গতকাল গণনা কর্মীদের সর্বশেষ প্রশিক্ষণ কার্যসূচি অনুষ্ঠিত হয়। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি উচ্চ মাধ্যমিক বালক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ শিবির দুটি পর্যায়ে অনুষ্ঠিত হয়। গণনা কার্যসূচি প্রশিক্ষণ সমন্বয়ক ডক্টর জয়দীপ বিশ্বাস জানান যে মোট 1,050 জন গণনা পর্যবেক্ষক, গণনা সহায়ক, মাইক্রো পর্যবেক্ষক এবং মাইক্রো সহায়ককে দুটি পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এদিকে বিধানসভা নির্বাচনে ভোট গণনা ও ফলাফল ঘোষণার প্রতি লক্ষ্য রেখে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুমতি ছাড়া শোভাযাত্রা বের করা, বাজি ফাটানো এবং মাইক বাজানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। এছাড়া ভোট গণনা কেন্দ্রের 100 মিটার বেয়াসারদের মধ্যে 5 জন বা ততোধিক ব্যক্তির সমাবেশ লাউডস্পিকার ব্যবহার করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামীকাল সব জেলায় মদ বিক্রি ও পান নিষিদ্ধ ঘোষণা করা হয়। শ্রীভূমি জেলার 4টি বিধানসভা আসনের ভোট গণনা শ্রীভূমি শহরের করিমগঞ্জ কলেজে অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসন থেকে ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গণনা কেন্দ্র এবং তার পার্শ্ববর্তী এলাকায় বিধিনিষেধ জারি করা হয়েছে। এছাড়া শহরে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে শ্রীভূমি জেলা পুলিশের যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়। সে অনুসারে আগামীকাল সকাল 6টা থেকে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত শহরের ছন্তরবাজার পয়েন্ট থেকে এওসি পয়েন্ট পর্যন্ত সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। শিলচর থেকে আসা গাড়ি ও নীলামবাজারের দিক থেকে আসা গাড়ি সুভাষনগর হয়ে যাবে। লাতু, লঙ্গাই, ফকিরাবাজার থেকে সুভাষনগর আসা গাড়িগুলি সন্তরবাজার, চরবাজার হয়ে যাবে। এছাড়া ভোট গণনার দিন করিমগঞ্জ কলেজের সম্মুখে সড়কে ও ফুটপাতের দুপাশে কোনো ধরনের দোকান না বসাতে নির্দেশ দেওয়া হয়েছে। হাইলাকান্দি জেলার 2টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আগামীকাল হাইলাকান্দি শহরের ভিএম উচ্চতর মাধ্যমিক

0: বিদ্যালয় গণনা প্রক্রিয়া সম্পন্ন হবে। এ সম্পর্কে হাইলাকান্দির জেলা আয়ুক্তের কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে দুটি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং আধিকারিকরা ভোট গণনার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের ভোট গণনার প্রস্তুতি নিয়ে রিটার্নিং আধিকারিক মনসুর আহমেদ জানান,
1: রিগার্ডিং কাউন্টিং অফ ভোটস অফ অ্যাসেম্বলি ইলেকশন 2026, আমার 4th May 2026 আমার কাউন্টিং হব অ্যাসেম্বলি ইলেকশন যেন আমার হয়ে গেছে 2026 ফর 121 এলএসি, দ্য ভেনু ইজ গভর্নমেন্ট VMHS স্কুল, ইট উইল বি ইন ফার্স্ট ফ্লোর ফর 121 এলএসি, কাউন্টিং উইল স্টার্ট ফ্রম 8 AM ফর পোস্টাল ব্যালট, ফর EVM কাউন্টিং দ্য কাউন্টিং উইল স্টার্ট ফ্রম 8:30 AM।
0: আলগাপুর কাটলিছোড়া বিধানসভা কেন্দ্রের প্রস্তুতি নিয়ে রিটার্নিং আধিকারিক অন্তরা সেন গোস্বামী আমাদের সংবাদদাতাকে জানান,
2: As already been mentioned, that VMHS will be the center for counting for both the LSEs. The counting center is stationed at VMHS school. Now the detailing for 122 LSE, as you all are aware, the total number of candidates is 15. For 122 LSE, it's 15 number of candidates. Total number of PS is 339. So we will have total number of rounds, 25 rounds. Since our PS number is more, so total number of rounds will be 25.
0: বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির উদ্যোগে আজ শিলচর বঙ্গভবনে নবাগত সদস্যদের পরিচয় পর্ব ও সুকুমার বাগচির স্মরণে বানান কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালা সকাল 11:00 থেকে শুরু হবে। বানান কর্মশালা পরিচালনা করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, অধ্যাপক রাহুল দাস এবং বরাক বঙ্গের কাছাড় জেলা সভাপতি সঞ্জীব দেব লস্কর। নুরউদ্দিন আহমেদ সিনিয়র আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতা থেকে বিদায় নিল হাইলাকান্দি দল। প্লেট গ্রুপের সুপার লীগ ম্যাচে হাইলাকান্দি দল লড়াই করেও শেষ পর্যন্ত ধেমাজির কাছে গতকাল 6 উইকেটে পরাজিত হয়। মঙ্গলদৈয়ের MSA স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হাইলাকান্দি দল। হাইলাকান্দি দল 36 ওভার 5 বল খেলে সব উইকেট হারিয়ে 170 রান সংগ্রহ করে দলের হয়ে বরুণজ্যোতি মালাকার 2টি উইকেট দখল করেন। লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব শিলচর সিগনেচারের ব্যবস্থাপনায় আগামী 6 মে উধারবন বিধানসভা কেন্দ্রের অরুণাবন চা বাগানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবির সকাল 10:00 শুরু হবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।

0: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: আকাশবাণী শিলচর রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকের শিল্পী বিশ্বরাজ ভট্টাচার্য।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিশ্বরাজ ভট্টাচার্যের পরিবেশনায়। শিল্পীর কণ্ঠে আবারও রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন দুপুর একটায়। আকাশবাণী শিলচর। এবারে আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি। সকাল ৮:৪০ নজরুল গীতির শিল্পী অন্তরা দে, সকাল ৮:৫০ ও বেলা ১২:৩০ বাংলা ছবির গান। হিন্দি ছবির গান শুনতে পাবেন বেলা ১০:৩০, বেলা ১২টায় ও রাত ৭:১৫। এছাড়া রাত ৯:৩০ একসাথে শুনবেন বাংলা ও হিন্দি ছবির গানের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল ৯:০০ খেয়ালের শিল্পী পণ্ডিত জগদীশ প্রসাদ, সকাল ৯:৩০ শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সাবরি খানের সারেঙ্গি বাদন শুনবেন। এছাড়া লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত ৮:৩০ পণ্ডিত সিয়ারাম তিওয়ারির কণ্ঠে শুনবেন ঠুমরি। বেলা ১০:০০ প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন, এতে শিলচর গুরুচরণ কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত তাপস শঙ্কর দত্তের সাথে একটি সাক্ষাৎকারের পুনঃপ্রচার শুনবেন। বেলা ১১:০০ শিশুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা, বেলা ১১:৩০ আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন সংযুক্তা দত্ত রায়। আধুনিক গানের শিল্পী তনুশ্রী দেব দুপুর ১:১৫। দুপুর ১:৪০ প্রচারিত হবে নাটক স্পন্দন, রচনা চিত্রভানু ভৌমিক, প্রযোজনা জয়দীপ চৌধুরী। লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে দুপুর ২:৪৫ তীর্থলাল দাসের দোতারা বাদন শুনবেন।

মণিপুরী অনুষ্ঠান বিকেল পাঁচটা পাঁচ মিনিটে, বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে ডিমাসা অনুষ্ঠান, সন্ধ্যে ছটা পনেরো মিনিটে দুটি পাতা একটি কুড়ি। চাষ আবাদের কথা সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ মিনিটে, এতে মাটি পরীক্ষা কেন করবেন এ নিয়ে বলবেন আশিস তরুপাল, এবং গৃহপালিত পশুর সংক্রামক রোগ ও টিকাকরণ এ নিয়ে বলবেন ডক্টর জিতেন্দ্র ভুইয়া। রাত আটটায় শুনবেন অনুষ্ঠান আহরণ। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত নটা পনেরো মিনিটে। আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে আপনাদেরকে আবারও জানিয়ে দিলাম। আকাশবাণী শিলচর।

আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্জে এবং এফএম

পরপর দুখানি নজরুলগীতি শুনলেন অন্তরাদের পরিবেশনায়। আকাশবাণী শিলচর, এখন শুনবেন হিন্দি বাংলা ছবির গান। প্রথম গানটি সোনার খাঁচা ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

বহুরূপী ছবি থেকে গানটি শুনলেন শ্রেষ্ঠা দাস ও বনি চক্রবর্তীর দ্বৈত কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন মান্নাদের কণ্ঠে, ছবির নাম সেলাম মেম সাহেব।

0: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: आकाशवाणी।

শিলচর। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে নট ভৈরব রাগে খেয়াল শুনবেন পণ্ডিত জগদীশ প্রসাদের কণ্ঠে।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ নট ভৈরব রাগে খেয়াল শুনলেন জগদীশ প্রসাদের কণ্ঠে।

0: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: আকাশবাণী শিলচর। এবারে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সাবরি খানের সারেঙ্গি বাদন শুনবেন।

0: শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ সাবরি খানের সারেঙ্গি বাদন শুনলেন। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন।
1: আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের সবার প্রিয় নানা রঙের দিন অনুষ্ঠান।

0: শহর শিলচরের একটি বনেদি শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। জন্ম তার 1934 ইংরাজিতে। তার বাবা ছিলেন এ অঞ্চলের একজন খ্যাতনামা আইনজীবী, আর মাও ছিলেন শিক্ষানুরাগী, সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী একজন ব্যক্তিত্বময়ী মহিলা। মায়ের কঠোর অনুশাসনে তার ছোটবেলার দিনগুলো কাটে। তার প্রাথমিক স্তরের পড়াশোনা শুরু হয় অম্বিকাপুরটির দুর্গাশঙ্কর পাঠশালায়, তারপর অম্বিকাপুর এমই স্কুল, অধুনা অধরচাঁদ স্কুল, এবং পরবর্তী সময়ে শিলচর সরকারি উচ্চতর বালক বিদ্যালয়। আর কলেজ জীবন পুরোটা কাটে শিলচরের ঐতিহ্যবাহী গুরুচরণ কলেজে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে এই গুরুচরণ কলেজেই অধ্যাপনার সঙ্গে যুক্ত হয় যান তিনি। এই কলেজ থেকেই 1994 ইংরেজিতে অবসর গ্রহণ করেন, কিন্তু অধ্যাপনার চাকরি থেকে অবসর গ্রহণ করলেও আজও তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে এবং তার একান্ত প্রিয় বিষয় ভারতীয় দর্শন, রামকৃষ্ণ ও বিবেকানন্দের জীবন দর্শনের নিবিড় চর্চার সঙ্গে তিনি যুক্ত আছেন। চলুন শ্রোতা বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের নানা রঙের দিন অনুষ্ঠানের আজকের অতিথি অবসরপ্রাপ্ত অধ্যাপক তাপস শঙ্কর দত্তের সুদীর্ঘ বর্ণময় জীবনের ফেলে আসা দিনগুলোর কথা শুনি। শুনি তার এই সময়ের যাপিত জীবনের কথা।
1: ছোটবেলা প্রথমে তো শিশু জন্মের পরে মাকে দেখে, তারপরে বাবা, তারপরে বন্ধু বান্ধব, সমাজের লোকরা সমস্ত আসেন। আমি ছোটবেলায় মাকে দেখেছি যে মার অনুশাসনটা বেশ ছিল, যে আমি কোথায় যাচ্ছি, কি করছি, কীরকম বন্ধু বান্ধবকে নিয়ে চলছি, এসব জিনিস খুব ভালো করে লক্ষ্য করতেন এবং আমাকে বলতেনও এটা করো এটা করো না, এসব কথা বলতেন। অনেক সময় ভালো লাগতো না, কিন্তু এসব আমার জীবনে পাথেয় হয়ে গেছে পরবর্তীকালে, আমি বুঝতে পেরেছি।
0: আপনার জন্ম কবে?
1: আমার জন্ম 1934 সালের 2 মে।
0: আপনার পারিবারিক মানে ঐতিহ্যের কথা যদি বলেন, পারিবারিক পরিবেশটা বা আবহাওয়াটা কেমন ছিল আপনার?
1: পারিবারিক অবস্থাটা ছিল মানে আমার বাবা তো আমার জন্মের আগেই তিনি একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন, শিলচর বার লাইব্রেরিতে একজন খ্যাতনামা আইনজ্ঞ ছিলেন এবং মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানও ছিলেন, পরবর্তীতে কংগ্রেস প্রেসিডেন্ট হয়েছেন। আর মাও নানান প্রতিষ্ঠানে জড়িত ছিলেন, শিশু বিধানের তিনি ফাউন্ডার প্রেসিডেন্ট, তারপর কুলদা সুন্দরী বালিকা বিদ্যালয় তিনি প্রেসিডেন্ট, তার মহিলা সমিতির প্রেসিডেন্ট, অনেক সেবামূলক কাজ করতেন।
0: আপনার বাবা মার নামটা?
1: আমার বাবার নাম হচ্ছে স্বর্গ উপেন্দ্র শঙ্কর দত্ত, আর মার নাম হচ্ছে বীণা দত্ত। আর বাবা তো সচ্ছলতে ছিল, কাজেই আমরা সচ্ছলতার মধ্যেই জন্মগ্রহণ করেছি, আমরা এইভাবেই বড় হয়েছি। আমরা 5 বোন আর আমি একমাত্র ভাই। প্রথম থেকে আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, কাকা টাকা সবাই ছিল, তারপরে আমরা আলাদা হয়ে গেছি। যাই হোক, এইভাবে চলেছি। আর

0: ভাই বোনও পরবর্তীকালে তাদেরও ভালো বিয়েটি হয়েছে, তারা চলে গেছে।
1: আপনার পড়াশোনাটা কোথায়?
0: আমার পড়াশোনা প্রথম হচ্ছে দুর্গাশঙ্কর পাঠশালা। তখনকার দিনে একমাত্র স্কুল ছিল অপরাচন পাঠশালা, কিন্তু এটা দূর পরে বলে অম্বিকাবতীর নাগরিকরা একটা মিটিং করে তারা অম্বিকাবতীর তার বালকদের স্কুল খোলার জন্য তারা আবেদন করে। তখন দুর্গাশঙ্কর দত্ত জীবিত ছিলেন, আমার ঠাকুরদা জীবিত ছিলেন।
1: ঠাকুরদার নামে
0: দুর্গাশঙ্কর দত্ত, তিনি জায়গা দিয়েছেন এবং 1927 ইংরাজিতে এই মিউনিসিপালিটি এর থেকে তারা বাড়ি করেছে, বাড়ি করে স্কুল শুরু করেছে এবং স্কুলের নাম মিউনিসিপালিটি দিয়েছে দুর্গাশঙ্কর দত্ত পাঠশালা। এটা দ্বিতীয় পাঠশালা। অম্বিকাপুর এম এস স্কুলে আমি পড়েছি, তারপরে গভর্নমেন্ট স্কুলে চলে যাই।
1: আচ্ছা, ওইখান থেকে তারপর শিলচর গভর্নমেন্ট স্কুল। আচ্ছা, আপনি মেট্রিক পাশ করলেন কবে?

0: দত্ত জীবিত ছিলেন, আমার ঠাকুরদা জীবিত ছিলেন,
1: ঠাকুরদার নামে
0: দুর্গাশঙ্কর দত্ত, তিনি জায়গা দিয়েছেন এবং ১৯২৭ ইংরাজিতে মিউনিসিপালিটি এর থেকে তারা বাড়ি করেছে, বাড়ি করে স্কুল শুরু করেছে এবং স্কুলের নাম মিউনিসিপালিটি দিয়েছে দুর্গাশঙ্কর দত্ত পাঠশালা, এটা দ্বিতীয় পাঠশালা। অম্বিকাপুর এম ই স্কুলে আমি পড়েছি, তারপরে গভর্নমেন্ট স্কুলে চলে যাই।
1: আচ্ছা, ওইখান থেকে তারপর শিলচর গভর্নমেন্ট স্কুল। আচ্ছা, আপনি মেট্রিক পাস করলেন কবে?
0: 1950-তে। প্রত্যেকটা বাড়িতে সামনের দিকে জায়গা ছিল, সামনে বাগান ছিল, পেছন দিকে পুকুর পাড় ছিল, পুকুর ছিল প্রত্যেকের বাড়িতে এবং পুকুরে এই বাসন মাজার ছোটরা আসতো, কলের জল আসতো, একটা নির্দিষ্ট সময়ে মানুষ খাবার জল হিসাবে সেটা ব্যবহার করতেন, খাটো পায়খানা ছিল, কিন্তু ময়লা নিত মিউনিসিপালিটির এমপ্লয়িরা এবং তারা খুব রেগুলার ছিল, ওয়ার্ক কালচার ছিল, একদিনও গ্যাপ যায়নি। আর শিলচর শহরে তখন 10,000 লোক ছিল এবং সেই শিলচর শহরে আমরা বেশ রাস্তাঘাট চলাফেরা, আমাদের রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, নালার জন্য সব পরিষ্কার হতো, রাস্তায় জলও দেওয়া হতো, 10,000 লোক ছিল।
1: শহরের পরিসরটা কেমন ছিল, মানে কতদূর পর্যন্ত, কতদূর এরিয়া নিয়ে শহরটা ছিল?
0: শহরটা ছিল যে ওই গ্রেটার শিলচর যেটা আর কি, রংপুর টংপুর সাইড না, মোটামুটি ওই টাউনের ব্যাপারটা আর কি, এই মেহেরপুর টেরপুর সমস্ত বাদ দিয়ে যে টাউন এরিয়াটা যতটুকু আর কি, সে ততটুকুই ছিল আর কি, এবং লোকজনও কম ছিল, 10,000 লোক ছিল।
1: মানে ওই যে গোপীনাথ সিনেমা যেটা ছিল লুপ্ত, অতিরিক্ত শহরের মানে সীমানা ছিল,
0: সীমানা ছিল,
1: এদিকে মালুগ্রামটা ছিল।
0: হ্যাঁ, মালুগ্রাম ছিল,
1: মালুগ্রাম তারাপুর এগুলো ছিল,
0: রংপুর না,
1: রংপুর ছিল না। হ্যাঁ, তো আপনি যেটা বলছেন, আপনি যে সময় যে মানে পাঠশালা তারপর স্কুল, মানে স্বাধীনতার 1947 এর আগের কথা বলছেন।
0: 1947 এ আমি গভর্নমেন্ট স্কুলে চলে যাই।
1: 1947 এ আপনি যে গভর্নমেন্ট স্কুলে চলে যান, তো স্বাধীনতাটা কিছুটা, স্বাধীনতার আন্দোলনটা দেখেছেন আপনি?
0: হ্যাঁ, দেখেছি, এবং প্রত্যেক বাড়ির থেকে একজন স্বাধীনতা সংগ্রামী, প্রায় স্বাধীনতা সংগ্রামীকে দেখেছি অনেকে। আমার আমাদের বাড়িতে নিকুঞ্জ গোস্বামী করে একজন, তিনি স্কুল লাইফ থেকে তিনি এই চলে যান স্বাধীনতা সংগ্রাম নিয়ে, তিনি আসতেন আর কি বাংলাদেশ থেকে, এবং তাকে দেখার সুযোগ হয়েছে এবং খুব মনের মধ্যে দাগ কেটেছে তার কথাগুলি আর কি। দেখলাম যে তিনি ভীষণ কর্মব্যস্ত, সবসময় পরের জন্য কর্ম করছেন, অনেক সময় যে দেখা যায় যে তিনি খুব পরিশ্রান্ত হয়ে এসছেন, সকালে বেরিয়েছেন রাত্রে এসছেন, এসে বললেন, মাকে বললেন যে চা খাবো, তারপরে মা চা করছেন, তারপর একজন এসে বললো শোন বিলে তোর গোলমাল লেগে গেছে, তখন তিনি বললেন যে চা খাবো, আমি আগে পায়খানা যাবো তারপরে চা খাবো, তারপরে শোন বিলে একজন এসে বললো শোন বিলে তো গোলমাল লেগে গেছে, তখন নিকুঞ্জ গোস্বামী বললেন আমি চললাম, মা বললো আপনার যখন চা বসিয়েছি, বললেন পরে খাবো, আমি বললাম যে আপনি ইয়ে না বললেন যে পায়খানা যাবেন না পরে হবে করে চলে গেলেন, ঠিক এইরকম লোককে পেয়েছি আর কি, খুব ভালো লেগেছে। আমাদের বাড়িতেও তিনি বছরখানেক ছিলেন এবং অনেক গল্প টল্প করতেন, যেমন মহানম্রত ব্রহ্মচারীকে নিয়ে তিনি সারা বাংলাদেশ ঘুরেছেন, মহানম্রত ব্রহ্মচারী এর কথা একদিন বলছিলেন যে আমি দেখলাম যে অনেকে তার কাছে আসতো, রোগাগ্রস্ত লোক আসতো, বলতো বাবা আমার ছেলেকে ভালো করে দেন, মেয়েকে ভালো করে দেন ইত্যাদি বলতো। একদিন দেখলাম যে একজন লোক, একজন মেয়ে এসে কান্নাকাটি করে বললো বাবা আমার এই মেয়ে ভীষণ অসুস্থ, আপনি ভালো করে দিন, তিনি তোর একটা ফুল দিলেন, দিয়ে বললেন নে, তারপরে কোন মাথায় ছুঁয়ে দিস, ওই আমি তো এইসব দেখছি, উনি চলে গেলেন। পরে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি বিশ্বাস করেন যে আপনি ফুল দেওয়াতে ও ভালো হবে, তখন তিনি বললেন না আমি বিশ্বাস করি না, ও তো বিশ্বাস করে, এই বিশ্বাসটা ওর বিশ্বাসে ভালো হয়ে যাবে, কারণ বিশ্বাস আমরা যখন ডাক্তার যে মনোপুত ডাক্তার তখন তাকে বিশ্বাস করে, ও বিশ্বাস করে, ওর বিশ্বাসটা কাজ দিবে, সেই রকম আর কি। যে গল্প টল্প করতেন, খুব মজার মজার গল্প টল্প করতেন, চরকা কাটতেন, উনি চরকা কাটতেন, মাকে দান করে দিয়ে গেছেন যাওয়ার সময়, খুব ভালো লাগতো, খুব একটা গৌরাঙ্গের মতো দেখতে।
1: তো আপনি এরকম আরো লোক দেখেছেন, এরকম আরো যারা সংগ্রামী ছিলেন তাদেরকে দেখেছেন আপনি। আপনি তারপর শিলচর গভর্নমেন্ট স্কুল থেকে মেট্রিক পাশ করার পর আপনি
0: কলেজে চলে যান,
1: গুরুচরণ কলেজে সে সময় কাদের পেয়েছেন আপনি?
0: সেই সময় আমরা দেখেছি প্রিন্সিপাল যোগেন্দ্র কুমার চৌধুরী, এমসি কলেজে বিআরপি, তিনি পরে এমপি হয়েছিলেন, এক জাদ্রেল মানুষ, খুব ভালো বক্তৃতা।

0: ঢুকতে দিতেন, পরে তিনি এমপি হয়েছেন আগরতলা থেকে, কাছের কলেজে হয়েছেন, উনিকে পেয়েছি। উনি আমাদের ম্যাকবেথ পড়াতেন সে লাস্ট পিরিয়ডে, এবং দু তিন ঘন্টা চলে যেত এবং আমরা বুঝতেই পারতাম না আর কি, পিরিয়ডে চলে গেছে, লাস্ট পিরিয়ড পড়াতেন, কাজে কথা হলো তিন চার ঘন্টা তিনি পড়িয়ে যেতেন ম্যাকবেথ। খুব আনন্দ পেতাম তার লেকচারে, এবং খুব গান্ধী টুপি পড়তেন সবসময়, খদ্দরের দেখতে টুকতে চলাফেরা সমস্ত কিছু, একটা পার্সোনালিটি সম্পন্ন মানুষ আর কি। তাকে দেখে আমি খুব ইমপ্রেসড হয়েছি। আর প্রিন্সিপাল হিসাবে পেয়েছি কে এম চক্রবর্তী, তখন আমি প্রফেসর বসে, তখন প্রফেসর গুরুচরণ কলেজে যৌন চৌধুরীর জন্য, তখন আমি স্টুডেন্ট আর কি। তারপরে আপনার আমি পেয়েছি দেবব্রত দত্ত,
1: আপনার বিষয় ছিল দর্শন, তো সেই বিষয়টা নেওয়ার পেছনের কারণটা যদি বলেন, মানে কেন আপনি দর্শন শাস্ত্র নিয়ে পড়াশোনা?
0: বাবাও দর্শন, বাবারও বাবাও এম এ, দর্শন এম এ আর কি। কাজে আর তাছাড়া বাড়িতে একটা পরিবেশ ছিল যে মার এই সকালে মার ভোরে চারটার সময় মার গীতা পাঠ শুনে আমি উঠে যেতাম, একটা পরিবেশ, আধ্যাত্মিক পরিবেশ একটা ছিল বাড়ির মধ্যে আমি পেয়েছি। আর বাবা উদাসীন মানুষ, বেশ দিলদরিয়াত মানুষ, গরিব দুঃখে টাকা দিয়ে দিচ্ছেন, এ করছেন, ক্লাস থ্রি ফোর এমপ্লয়ি যারা নাকি আছে বার্লাবিতে, তাদের তিনি তারা সাহায্যে প্রার্থী দরকার আসলে তিনি দিয়ে দিতেন। একে কর্ম কর্মব্যস্ততা যারা যারা নাকি কারো কর্ম নাই, কর্মহীন ব্যক্তি কর্ম দিতেন, এ করতেন, এইসব তিনি করে যেতেন আর কি। কাজে আমার এগুলো খুব ভালো লাগতো আর কি। আর আর ধর্মগ্রন্থ টন্থ আমার খুব ভালো লাগতো, কথা মৃত টন পড়তাম, কাজে আমার পরিবেশটা ওইটুকু মনে হয়েছে যে দর্শন, এটা আমাকে কেউ বলে দেয়নি তবে আমি নিজেই সিলেক্ট করেছি। এবং এখন মনে করি যে সেটার মধ্যে আমার ভালো হয়েছে, কারণ আমি যেভাবে ডিপে যেতে পারছি আর কি এখন আর কি, এখন মনে হয় যে বেশ এটা মানে আমার ভিতরে যা জিনিসটা আর কি, আনন্দ পাই আর কি।
1: তারপর আপনি গুরুচরণ কলেজ থেকে কোন সালে আপনি ইয়ে করলেন?
0: 50 থেকে 54 পর্যন্ত গুরুচরণ কলেজ,
1: 54, তারপর আপনি চলে গেলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, ওইখানে আপনি মানে স্নাতকোত্তর, স্নাতকোত্তর দর্শন নিয়ে স্নাতকোত্তর, ওইখানে কাদের মানে কোনো বিশেষ শিক্ষক আপনার কে প্রাণিত করেছেন, এরকম কোন শিক্ষক?
0: সতীশ চক্রবর্তী, বড় বড় মানুষ পেয়েছি, সতীশ চক্রবর্তী, তারপরে ইয়ে ডিএম দত্ত, অনেক পেয়েছি আমরা, খুব তখন বেশ পণ্ডিত মানুষদের পেয়েছি, কে কে ব্যানার্জি এবং কে কে তারা বা ওই আমার থিসিসের একজন এক্সামিনার ছিলেন, বেশ বড় বড় তখনকার দিনে যারা দর্শনের যারা খ্যাতনাম ব্যক্তি ছিলেন সবই তখন ক্যালকাটা ইউনিভার্সিটি ছিলেন।
1: তো আপনি ওইখান থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিলেন, তারপর কি ওখানে আপনি কি ডক্টরেট মানে এটা কি ওইখান থেকে করলেন, তখনই করলেন না পরে এসে?
0: না, পরে এসে গুরুজন কলেজে আমি জয়েন করলাম।
1: অনেকদিন পর আপনার আপনার আপনি কি কোন বিষয় নিয়ে করলেন?
0: আমি করেছি বিবেকানন্দের উপরে, স্টাডি অফ ফিলোসফি অফ বিবেকানন্দ উইথ রেফারেন্স টু অদ্বৈত বেদান্ত এন্ড গ্রেট ইউনিভার্সাল হার্ট অফ বুদ্ধিজম, প্রপার ফিলোসফি আর কি।
1: আচ্ছা, আপনার গাইড কে ছিলেন?
0: আমার গাইড ছিলেন কেসি দাস, গুয়াহাটি ইউনিভার্সিটি, কেসি দাস ছিলেন। আর আমার যে প্রিলিমিনারি এক্সামিনার ছিলেন কে কে ব্যানার্জি, আর কালিদাস ভট্টাচার্য যাদব ভার্সিটি ছিলেন, মস্ত পণ্ডিত মানুষ তারা ছিলেন। আর ফাইনালে ছিলেন যে বারলঙ্গি মস্ত তখনকার দিনে, আর ছিলেন অনিমা সেনগুপ্তা, ইন্ডিয়ান ফিলোসফির ওয়ান অফ দ্য অথরিটিজ ছিলেন, পাটনা ইউনিভার্সিটি, তারা ছিলেন ফাইনাল।
1: দর্শন নিয়ে আপনার চর্চা, আপনার অধ্যাপনা, আপনার ধ্যান জ্ঞান বলা যায় দর্শন,
0: এর মধ্যে আমি বিবেকানন্দের খুব বেশি করি, বিবেকানন্দের কাছ থেকে আমার মানে সমস্ত তার প্রত্যেকটা কথার মধ্যে আমি একটা অর্থ পাই আর কি। আমি আমার গাইডলাইন যদি কেউ যদি থাকে জীবনে আর কি,
1: বিবেকানন্দ, বিবেকানন্দ তো, এবং বিবেকানন্দ ইয়েতেই আপনি ফিলোসফিতে আপনি মানে গবেষণাটা সেই ইয়েতেই,
0: অনেক অনেক আর্টিকেল লিখেছি বিবেকানন্দ।
1: আপনার কোন প্রকাশিত গ্রন্থ, কি কি গ্রন্থ বেরিয়েছে?
0: আমার আছে যে রামকৃষ্ণ, রামকৃষ্ণের গৃহী ভক্ত মন্ডলী, যারা রামকৃষ্ণের সংস্পর্শে এসে পুনর্জীবন লাভ করেছেন তাদের সম্পর্কে আছে। আর আছে বিবেকানন্দের আদর্শ।

0: দুটো পার্ট আর কি, আদার্সটা যেটা বাংলাতে, আর বিবেকানন্দ আদার্স। বিবেকানন্দ সম্পর্কে যত রকম আর্টিকেল আমার বেরিয়েছে আর কি,
1: সবটার একটা সংকলন করেছে।
0: হ্যাঁ, সংকলন মহাপ্রবুদ্ধ ভারত, যেটা নাকি রামকৃষ্ণ মুখপাত্র হচ্ছে এই বিবেকানন্দের উপরে, বিবেকানন্দ রামকৃষ্ণ ইত্যাদি, সেই সবগুলি আর্টিকেল যেগুলো বেরিয়েছে আর কি, অনেকগুলি। বেদান্ত কৃষ্ণ আমার 13টা আর্টিকেল বেরিয়েছে, প্রভূত 4টা, এভাবে আর কি, যেখানে যেটা সমস্ত আমার এর মধ্যে ইংলিশ ইংলিশ পোর্শন এগুলি আছে, আরো অন্য জার্নাল, অনেক জার্নাল বেরিয়েছে।
1: তো আপনার ইংরেজি গ্রন্থ আর বাংলা গ্রন্থ দুটোই রয়েছে, বাংলাও আছে,
0: বাংলাও আছে, আর এটা আছে ভারতের মনীষী, এই সম্বন্ধে একটা, যে যত চৈতন্য থেকে আরম্ভ করে এখন সমস্ত গান্ধী টান্ধি বিদ্যাসাগরীদের সমস্ত, এটা একটা গ্রন্থ, একটা খুব ভালো ইয়ে বেরিয়েছে, সবাই বলে আর কি, এটা একটা বিরাট এখন নেতা, যেটা সম্পর্কে সম্প্রদায় সমস্ত আছে আর কি, যারা আছে বিদ্যাসাগর বিদ্যাসাগর মাইকেল মধুর দত্ত, সব আমি নানানভাবে লেখা আর কি, এটা ঠিক জীবনে না, একটা মূল্যবান গ্রন্থ, যারা বলে নাকি, যারা পড়েছে নাকি, পরিমল দীপ, পরিমল দেব, যে যিনি উইনার্সের প্রেসিডেন্ট ছিলেন, তিনি বলেন যে তারপর তোমার বইটা দেখি জীবন নাকি, তুমি কোথায় করলে, কোথায় পড়ে বললো যে এটা তো সাংঘাতিক ব্যাপার করেছে, এটা খুব আরো অনেকে বলেছেন।
1: তো আপনি গুরুজন কলেজের সহকর্মী হিসেবে তো অনেকেই অনেকেই পেয়েছেন, যারা নামিয়ে ছিলেন শহরের, মানে অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন, অনেকেই পেয়েছেন, তাদেরকে পেয়েছেন আপনি সেরকম সহকর্মী হিসাবে?
0: সহকর্মী হিসাবে পেয়েছি, এই যেমন দেবব্রত দত্ত সহকর্মী ছিলেন, তারপরে মনমোহন চক্রবর্তী, তিনি ফিলোসফি হেড ছিলেন, তিনি WBCS-তে ফোর্থ হয়েছিলেন কিন্তু তিনি চাকরি ছেড়ে দিয়ে তিনি একাডেমিক সাইডে জয়েন করেছেন, তারপরে শশাঙ্ক ভট্টাচার্য ইংলিশের প্রফেসর, তারপরে বিনোদ দেব ইংলিশের প্রফেসর, তারপরে ধরেন সুরেশ চক্রবর্তী বাংলার প্রফেসর, আরও অনেককে পেয়েছি।
1: তো আপনি অবসর নিয়েছেন?
0: অবসর নিয়েছি 1994।
1: তারপরে কোথাও যুক্ত ছিলেন?
0: তারপরে আমি ভাইস চ্যান্সেলর জয়ন্ত ভট্টাচার্য ইউনিভার্সিটিতে, তখন মানে একটু গোলমাল ছিল, আর কন্ট্রোলার পোস্টটা ছিল না, অ্যাসিস্ট্যান্ট টু রেজিস্ট্রার এরকম জাতীয় পোস্ট ছিল, তখন তিনি বললেন যে এই পোস্টটা তোমার জন্য, আপনার জন্য স্যার ক্রিয়েট করা হয়েছে, তো আপনি কিন্তু না করবেন না, কারণ এটা একটু অর্ডার হওয়া দরকার, আপনার জন্য এই পোস্টটা আপনি জয়েন করেন। তখন আমি কদিনের জন্য, আমার তো বয়স হয়ে গেছে, আর ইয়ে কদিনের জন্য কইলো, আপাতত 1 বছর, তারপরে কারণ আপনি রিটায়ার করছেন, তারপরে এটা কন্টিনিউ করা হবে। তখন আমি ঠিক যখন তো খুব ভালো, মানে ব্যবহার ট্যাবহার বা স্যার স্যার বলে করে বলে, স্যার আপনি যখন ইচ্ছা আমার কাছে আসবেন, মিটিং টিটিং থাকুক সব আপনি আসবেন, আর আমার যখন আমার রুমে আসতো যন্ত, তখন সে বলে স্যার আপনি বসে আপনার চেয়ারে, আমি অন্য চেয়ারে বসবো, খুব সম্মান করতো। কিন্তু প্রিন্সিপালের দিক দিয়ে আমি কোনোদিন নীতির সঙ্গে কোনোদিন কম্প্রোমাইজ করিনি আর কি, প্রিন্সিপালের দিক দিয়ে হয়তো একটা এত বড় বললো যে হঠাৎ দেখলাম যে কন্ট্রোলার একজন সামনে, কিন্তু আমাকে ডিঙ্গিয়ে দেখা যায় যে একজনকে ফেভারেবল কনসিডারেশন বলে একজনকে দিয়ে দিল আর কি। তখন আমি এটার জন্য আমি জানলাম, আমি তখন প্রতিবাদ
1: মানতে পারিনি
0: এবং তারপরে আমি বললাম, যখন বললো যে স্যার আমার তো অসুবিধা, কারণ এটা মিনিস্টারের রিকমেন্ডেশন এবং এটা দিতেই হবে, আমি বললাম শোনো, আমি তুমি তো টপ পোস্টে আছো, তোমার এডিশনাল পাওয়ার আছে, তাহলে তুমি এই এই স্তরে যারা স্টুডেন্টরা রয়েছে তারা তো জাস্টিস পাবে, কাজে সবাইকে দিয়ে দাও, এটাও ব্যাড, আমি আরো দিতাম তার, কিন্তু সবাইকে দিয়ে তা তো হয়ে যায়, আপনার তো মিনিস্টার, কিন্তু ওরা কেন জাস্টিস পাবে না, আমি তো টিচার হিসাবে আমি তো সেটা তো করতে পারি না, কারণ টিচার সবাই তো আমার কাছে সবসময় তো সমান, ডিসক্রিমিনেশন করতে পারি না, কাজে আমি এই প্রিন্সিপালটা আমি ছাড়িনি, অ্যাডমিশনটা যখনই হোক আমি সেই এই প্রিন্সিপালটা ছাড়িনি। কিন্তু অনেকে ওই ছাত্র এসে বলে আমার কোটা, ছাত্রদের কোটা, ইয়ের কোটা, সেইভাবে আমি ইনডিসিপ্লিন পেয়েছি ডিসি কলেজে শুরুতে, কিন্তু ভগবানের কাছে আমি ডিসিপ্লিনটা আনতে পেরেছি, এবং আমার একটু ছাত্রটা তো ইউনি সেই জন্য আমাকে ভালোবাসে ছাত্ররা, পরেও এখনও দেখি প্রচুর স্টুডেন্টরা দেখো স্যার কেমন আছে নেই আছে, যেখানে যাই ছাত্র দেখি,
1: না এটাই তো সবচেয়ে বড় পাওনা একজন শিক্ষকের,
0: হ্যাঁ জন, এটা আমার
1: একটা বড় পুরস্কার,
0: হ্যাঁ এটা আমার মূলধন,
1: ছাত্রদের সম্মান এবং এটাই তো বড়,
0: শুধু তাই না, যাদের যারা আমাদের কলেজে ছিল আমার সঙ্গে তারা ছাড়াও দেখি অনেকের জন্য ব্যাংকের ম্যানেজার আসছে যে স্যার আপনি ইয়েটা দিয়ে দেন, এখন আমি তখন এক সময় জিজ্ঞেস করলাম 1 মাস পরে যে আচ্ছা তুমি গুরুজন কলেজ কবে পড়েছো, স্যার গুরুজন কলেজে তো পড়ি নাই, আমি কলিমগঞ্জ কলেজের ছাত্র, তবে আপনাকে জানি, তখন আমার এত ভালো লাগলো, এইভাবে আমি অনেক সময় অপ্রস্তুত হতে হয় আমাকে দেখে, ওখান থেকে আমি কমন তার হয়ে গেছি, সবাই বলে খুব সম্মান করে, এইটা আমার কাছে বেশ বড় জিনিস। আর সবচেয়ে ওই রবি ঠাকুরের যে কবিতা, যে মা বলিতে প্রাণ করে আনছেন চোখে এসে জল ভরে, আমার ঠিক স্যার যখন বলে তখন মনে হয় ভেতর থেকে জিনিসটা আসছে, আমার কত ভালো লাগে যে, এই জন্য শিলচরটাকে আমি খুব ভালোবাসি এই জন্য আর কি, যে
1: সাহিত্যের একজন।

0: রসিক পাঠক বলা যায়, সাহিত্যের পাঠক আপনি, আপনার সঙ্গে রবীন্দ্রনাথ চলে এসেছে।
1: বলতো অসীম দত্ত আমাকে বলতো যে তোমার বইটা তো তুমি রামকৃষ্ণ বলতো না, তুমি দেখি সাহিত্য চর্চা করো বলছো।
0: অবসর নিয়ে নেওয়ার অনেক বছর হয়ে গেছে, তার অবসরের পরে যুক্ত ছিলেন এবং এখনো বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও আপনি জড়িয়ে আছেন বিভিন্নভাবে, তো আপনার অবসর জীবনটা কিভাবে যাপন করছেন? আপনার এই যে লেখার যে একটা অবসর পান অনেক সময়, সেই সময়টা আপনি কি করে কাটান?
1: না অবসর আমি পাই না, উঠি তো ভোর 4টার সময় বিছানা থেকে, তার আগে ঘুম ভেঙে যায়। আর আমি এই তারপরে ঠাকুর কঠাকুর করে গীতা টিতা এগুলো পড়ে টড়ে, তারপরে মর্নিং ওয়াক তো করে টড়ে আমি অবসর পাই না আর কি, একবারই না। আর এরা যে এই যে সামাজিক ইয়েটা করি খুব ভালো লাগে আর কি, যারা নাকি রিটায়ারমেন্ট যারা এর মধ্যে আছে, আমাদের যে নাগরিক স্বার্থ সংগ্রাম পরিষদ এটা আমাদের প্রেসিডেন্ট যারা নাকি আছে সবাই সমাজসেবী আর কি, এই যে ভালো চিফ ইঞ্জিনিয়ার সুপারিনটেন্ডেন্ট ইয়ে পোস্টেল ডাক্তার ইয়েটে সবাই যাতে বলছে বেশ আর ভালো লাগে আর কি।
0: নাগরিক অধিকার সুরক্ষা সমিতি,
1: নাগরিক স্বার্থ রক্ষা সুরক্ষণ সমিতি,
0: নাগরিক স্বার্থ সুরক্ষা সমিতি, আপনি হচ্ছেন এটা সভাপতি,
1: আমি প্রেসিডেন্ট
0: সভাপতি। তো তারপরে তো একটা অবসর থাকে, অবসর সময়টা কি করেন? গান শুনেন?
1: না অবসর আমি পড়াশোনা একটা একটা আমি অবসর সময় গান পড়াশোনা করি, নানান রকম।
0: কি ধরনের পড়াশোনা করতে ভালো লাগে?
1: অনেক রকম পেপার টেপার আছে, জার্নাল আছে, তারপরে নিজের নিজেভাবে লিখি, কথা মিত আছে তার মধ্যে, তার উপরে লিখলাম, গীতার উপরে লিখলাম, এগুলি আমার পড়াশোনা নানান রকম আছে। কিছু কিছু আর্টিকেল টার্টিকেল চারিদিকে তাকায় যায়, এটা এইসব করি আর কি। কাজে আমার সময়টা মানে বাসায় যে কেউ ভিজিটার্স খুব বেশি আছে তা না, কিন্তু আমি সময় এইভাবে পাই আর কি, সময় আমার সবসময় পড়ার, আমি সবসময় ওয়েস্টেজ করি না,
0: মানে পড়াশোনা করেই কাটান সময়,
1: পড়াশোনা করে কাটে।
0: আর গান শুনতে ভালো লাগে আপনার?
1: গান শুনতে ভালো লাগে, গান আমি জানি না, তবে গান শুনতে
0: গান শুনতে ভালো লাগে। কি গান ভালো লাগে আপনার?
1: কী বলে রবীন্দ্রসঙ্গীত টঙ্গীত ভালো লাগে।

0: আপনি তো অনেকবারই দেশের বাইরেও গেছেন, বিদেশেও গেছেন।
1: এটা আমি ফরচুনেট নামে গুরুচরণ করেছি প্রফেসর আর কি, ইন্টারন্যাশনাল হিস্ট্রি অব রিলিজিয়ান আর ইন্টারন্যাশনাল হিস্ট্রি অব বুদ্ধি স্টাডিজ, দুটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তারা দুটা কোইনসিডেন্স হয়ে গেল, কাজে তারা একসঙ্গে করলো আর কি, চার বছর পর পরে হয় তারা একসঙ্গে করলো আর কি, সেটা ক্যানাডাতে হয়েছিল। এবং সেইটার প্রথম আমার পেপারটা সিলেক্ট করলো, তারা লিখলো পেপার, তারপরে তারা বললো যে তুমি একটা প্যানেলের আমাকে প্রেসিডেন্ট করে নিল আর কি, তার প্যানেলে, আর এটা সারা ভারত, সারা ভারত না, সারা পৃথিবীতে এই যে ইয়ের মধ্যে এই দুটো ইয়েতে যে যৌথ অধিবেশন ছিল তাতে সারা পৃথিবীর প্রায় 15-20 জন নানান প্যানেলে ছিল আর কি। কিন্তু ইন্ডিয়া বলি না, অবশ্য আমি একটা ক্ষুদ্র মানুষ, কিন্তু আমাকে একমাত্র যেখানে নাকি ইউনিভার্সিটি প্রফেসর চৌড়া ছিলেন, সুকুমার ভট্টাচার্য, তপদীপ ভট্টাচার্যের যে গার্ড ছিলেন,
0: সুকুমারী ভট্টাচার্য,
1: তিনিও গেছেন পেপার নিয়ে, শুধু পেপার পড়তে।
0: কোথায় গেছিলেন আপনারা?
1: ক্যানাডার, ক্যানাডার ম্যানিটোবা ইউনিভার্সিটি, উইনিপেগ এর ম্যানিটোবা ইউনিভার্সিটি। ওইখানে অনেকগুলি প্যানেল ছিল, কারণ বিরাট ব্যাপার তো এখানে।

0: আমার পেপারও ছিল বুদ্ধিজম অ্যান্ড ইটস ইমপ্লিকেশন ইন দি অ্যান্ড ইটস ইম্প্যাক্ট ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, এই সব পেপার ছিল, আর জাতক ও বুদ্ধিজম এর উপরে আমি ডিসাইড করেছি আর কি।
1: তখন আপনি গুরুচরণগুলো যে অধ্যাপনা শুরু করেছিলেন,
0: হ্যাঁ, 1980 ডিসেম্বরে,
1: 1980 গেছিলেন,
0: আচ্ছা, অগাস্টে, আর 1980 ডিসেম্বরে আমি প্র্যাকটিক্যাল বেদান্তের উপর রামকৃষ্ণ সম্মেলন, বিশ্ব রামকৃষ্ণ সম্মেলন, যেটাকে 1926 হয়েছিল বিশ্ব রামকৃষ্ণ সম্মেলন, যেটা সেকেন্ড বিশ্ব রামকৃষ্ণ সম্মেলন হলো 1980 যেটা আমি গেছে, থার্ড আর হয়নি এখন আর কি, অনেক বছর পরে 1926, আর এটা হচ্ছে 1980। এবং 1920 প্রিসাইড করেছিলেন শিবানন্দ মহারাজ, রামকৃষ্ণ মঠ মিশনের দ্বিতীয় সভাপতি, আর এইটাতে করেছে বীরেশ্বরানন্দ মহারাজ, যেটা 1980 যে ডেটা হলো সেটাতে আমার প্র্যাকটিক্যাল 7 দিন চলেছিল বেলুড় মঠে, 7 দিন এটা আমি প্র্যাকটিক্যাল বেদান্ত বিভাগ প্র্যাকটিক্যাল বেদান্তের উপর আমি লেকচার দিয়েছি আর কি ওইখানে। এটা আমার অনেকে আমার জিজ্ঞেস করে কর্মন, যে অনেকে জিজ্ঞেস করলো যে আপনি এইটার কথা কেন বলছেন বেশি, আপনি তো ইন্টারন্যাশনাল কনফারেন্সে প্রিসাইড করেছেন, তো শুধু আপনি লেকচার দিয়েছেন, আমি এটার কথা বলছি মানে আমি দেখলাম যে যারা নাকি এই সাধু সন্ন্যাসীরা যারা এখন প্রেসিডেন্ট হয়েছেন সব শুনছিলাম আর কি, 500 জন সাধু বিশ্ববাস, 500 জন সাধু সাধু বসা টসা তাদের সামনে আমি বলছি, এইটা আমার কাছে একটা সাংঘাতিক ব্যাপার, এটা সাংঘাতিক ব্যাপার সেটা আমার।
1: এছাড়াও তো আপনি বিদেশ গেছেন, এমনিতে বিদেশ গেছেন,
0: বিদেশ যাই মানে যখন প্রথমবার গেলাম তখন তো ছোট মেয়েটি ছিল 9 বছর আর বড়টি ছিল 13 বছর, এখন তো তারাই বিদেশে চলে গেছে, ওইখানে চাকরি করে।
1: আপনার দুজন দুজনেই বিদেশ থাকে,
0: বিদেশ থাকে,
1: আপনাদের মাঝে মাঝে যেতে হয় এখানে?
0: না, মাঝে মাঝে যেতে তারাই বেড়াবার জন্য দেয় আর কি।
1: আচ্ছা,
0: না এখন গেছে, এখন আর মিসেদের শরীর ভালো না, কাজে এখন তারাই আসে আর কি।
1: আচ্ছা, আপনারা এখন আর যেতে পারেন না?
0: না, আমি যেতে পারি কিন্তু তিনি তত সুস্থ না, কাজে তিনি বলেন 24 ঘন্টা জার্নি বা 32 ঘন্টা জার্নি সেটা তিনি সহ্য করতে পারবেন না।
1: তো আপনি এই বয়সে শরীরটাকে কিভাবে সুস্থ রাখছেন?
0: শরীরটা রেগুলেটেড লাইফ এবং শরীরটা আমি আনন্দে আছি, সত্যি কথা বলতে কি পরমুহূর্তে কেউ জানি না, আমি আনন্দে আছি, আমি বেশি আজে বাজে চিন্তা টিন্তা করি না, আমার রেগুলেট লাইফ এবং বেশ ভালো আনন্দে আছি,
1: নিয়ম নিয়ম মেনেই চলে,
0: নিয়ম মেনে চলি, আর গ্রন্থটন্থ পড়ি, তো আমি এর থেকে লাইট পাই, রামকৃষ্ণ বা শারদম্মা বা বিবেকানন্দ আছি আর কি, আমার খুব ভালো লাগে। তাছাড়া গীতা উপন্যাস গীতা টিতা এগুলো তো পড়ি, কাজে ওটার থেকে আমি লাইট পাই, আমি অনেক আনন্দ আছি, আর যখন এই নাগর সাথে সবাই এ করছে আমি প্রিসাইড করি, বেশ 50 জন এক্সিকিউটিভ বডি মেম্বার আছে, 50 জন।
1: এই যে সংগঠনটা, এই সংগঠনের কাজটা কি, কাজ করেন আপনারা?
0: আমরা মানে মিউনিসিপ্যাল, বিশেষ করে মিউনিসিপ্যালিটি এরিয়া যারা আছেন তাদের নাগরিক আর কি, তাদের যে প্রবলেমগুলো আর কি, রাস্তাঘাট, তারপরে নালা নর্দমা জল জমে, আগে তো সেসব ছিল না, এইসব আর কি, তারা যেসব সমস্যা আর কি,
1: নাগরিক যে দৈনন্দিন যে সমস্যাগুলো আছে,
0: তাদের সচেতন করে, তোমরা ফেলো না, তাদের সচেতন করা একটা কথা, আর প্রপার অথরিটিতে আমরা আবার আমাদের দাবি দাবিগুলি প্লেস করি আর কি, যাতে আমরা কিছুটা যে আজকে যে বাড়ি বাড়ি নিয়ে যাচ্ছি, আমরা ওই প্রথম থেকে 10 বছর আগে তখন থেকে আমরা এটা করছি আর কি, কিছু কিছু সফলকাম হয়েছে, কিছু কিছু হয়নি, কারণ আমাদের হাতে তো জিনিসটা, আমরা চেষ্টা করে যাচ্ছি,
1: মানে স্বচ্ছ ভারতের সেই আগে এর আগ থেকে আপনারা এই কাজগুলো করে যাচ্ছেন।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠানের সময় প্রায় ফুরিয়ে আসছে, তাই অনুষ্ঠান থেকে বিদায় নিতে হয়। আপনাদের সবার প্রিয় নানা রঙের দিন অনুষ্ঠানে আজকে আমরা শুনলাম শিলচর গুরুচরণ কলেজের দর্শনশাস্ত্রের অবসরপ্রাপ্ত অধ্যাপক তাপস শঙ্কর দত্তের সুদীর্ঘ জীবনের নানা রঙের দিনগুলির কথা। তার সুস্থ, সুন্দর, আনন্দময় জীবন আমরা কামনা করি। আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সবাইকে ভালো রাখুন। যাবার আগে জানিয়ে দিই, অনুষ্ঠান উপস্থাপনা, ভাষ্য রচনা ও সাক্ষাৎকার গ্রহণে ছিলাম সুজিত দাস, সম্পাদনা অভিজিৎ নাথ, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন দিব্যজ্যোতি পুরকায়স্থ। আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।

প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে আজ প্রথম গানটি শুনবেন হেমন্ত কুমারের কণ্ঠে। ছবির নাম বাত এক রাত কি।

গানটি শুনলেন কিনারা ছবি থেকে লতা মঙ্গেশকর ও ভূপিন্দরের দ্বৈত কণ্ঠে। পরবর্তী গানটি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে, ছবির নাম নমক হারাম।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। এবারে গানটি শুনবেন নূর মাহাল ছবি থেকে মোহাম্মদ রফির কণ্ঠে।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। এবারে গানটি শুনবেন মান্না দের কণ্ঠে। ছবির নাম দুর্গা মাত।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনলেন ডিভোর্স ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে। আকাশবাণী শিলচর।

আমার আদরের ছোট্ট ছোট্ট দুষ্টু মিষ্টি শোনা বন্ধুরা, তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি জানি, খুব আনন্দে আছো সেটাও আমি জানি। কয়েকদিন থেকে আবহাওয়াটা আমাদের সাথে একটু রাগি করে বসে আছে, তাই না? সূর্য দেবতার আর দেখা পাচ্ছি না আমরা। সূর্য দেবতা যেন মেঘের আড়ালে লুকিয়ে মুখ দুটো চুপ করে মেঘের ভেতর ঢুকিয়ে বসে আছে, তাই না? তার মেঘের গর্জন আমাদেরকে এই কটা দিন থেকে ভীষণভাবে ভয় দেখাচ্ছে, কালবৈশাখীর ঝড়, তাই তো? কারণ এই কয়েকটা দিন থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সূর্য মামার একদম দেখা নেই। তো যাই হোক, আশা করছি আজ বা আগামীকালের মধ্যে বৃষ্টি সরে যাবে আর মেঘের আড়াল থেকে সূর্য মামা আমাদেরকে দেখা দেবে, আর আমরাও সবাই মিলে গান গাইতে পারবো মেঘের কোলে রোদ হেসেছে বাদল গাছে টুটি। বাদল মানে মেঘ, বৃষ্টি সরে গেছে আর রোদ এসেছে, আর মেঘেরা বলছে আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, মানে মেঘেদের ছুটি হবে। রবি ঠাকুরের কথায় বললাম, তাই তো? কারণ সামনেই যে রবীন্দ্র জয়ন্তী, 25শে বৈশাখ আসছে, আর 25শে বৈশাখ মানেই আমাদের বাঙালিদের মনে একটা বাড়তি আনন্দ। ছোট বড় সবাই মিলে আমরা 25শে বৈশাখ আসার বেশ অনেক আগে থেকেই তোড়জোড় শুরু করে দেই রবি ঠাকুরের জন্মদিন পালন করার, তাই না? সত্যি বলছি কিনা বলো তো? তাই আমরা কি করছি, তাই আমরা এই গোটা বৈশাখ মাসটাকেই আমরা রবি মাস হিসেবে পালন করে থাকি, আর আমরা রবি ঠাকুরের গান, রবি ঠাকুরের কবিতায় আমরা মেতে থাকি গোটা মাস। কারণ রবি ঠাকুর যে আমাদের সবার প্রাণের প্রিয় কবি, বিশ্বকবি, তাই না? তো আগামী সপ্তাহেই আমরা সবাই মিলে 25শে বৈশাখ পালন করব, আমাদের প্রাণের কবির জন্মদিন। আর রবি ঠাকুরের জন্মদিন পালন মানে যেন গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতোই, তাই না? রবি ঠাকুরের গান, রবি ঠাকুরের কবিতা সব কিছু দিয়েই আমরা রবি ঠাকুরের জন্মদিন পালন করি, তাই না? হ্যাঁ, মানে কবির গানে গঙ্গা জলেই গঙ্গা পুজো করা, তাই না? তো আর আমরা কবিকে বলি, এসো কবি এসো, বাঁশি ধরো মালা পরো, হোক গানে গানে বিনিময়, তাই না? কারণ গানে গানে যেন কবির সাথে আমাদের বিনিময় হয়। তোমরা ছোট্টরা যারা বাচ্চা মেয়েরা আছো, মায়ের শাড়ি টাড়ি পরে ফুল টুল দিয়ে সেজে গুজে রবি ঠাকুরের গানের সাথে তালে তালে তোমরা অনেক সুন্দর করে নাচ করো, তাই না? যারা গান জানো গান করো, যারা কবিতা জানো কবিতা করো, করে আমরা রবি ঠাকুরের জন্মদিন পালন করি। তোমাদের প্রত্যেকের বিদ্যালয়েই রবীন্দ্র জয়ন্তী পালন হয়ে থাকে, নানান অনুষ্ঠানের মাধ্যমে ওই দিন কবিকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। তো আগামী সপ্তাহে আমরা সবাই মিলে পালন করব রবি ঠাকুরের জন্মদিন, আর 19-এর এই মে মাসটা আসলেই আমাদের মধ্যে চেতনা জেগে ওঠে, 19-এর চেতনা। আমাদের সবার হৃদয়ে, মানে আমাদের প্রাণে রবি ঠাকুর থাকেন, আর আমাদের চেতনায় থাকে 19। কারণ আজকে যে 19-এর জন্য আমরা বাংলায় কথা বলছি, বাংলায় পড়াশুনো করছি, আমাদের মাতৃভাষাকে আমরা ফিরে পেয়েছি, যে 19-এর আন্দোলনের জন্য, সেটাকে আর

আমরা ভুলতে পারি? আমরা বড়দেরও, বড়রা তো মোটেও না, তোমরা ছোটরাও না, 19-এর কথা আমরা সবাই জানি। যখন 19-এ মে আসবে, আমি আবারও তোমাদেরকে 19-এর কথা আবারও তোমাদেরকে বলবো। সেই মহান 11 জন ভাষা শহীদদের কথা আমরা আলোচনা করব আমাদের এই অনুষ্ঠানে, তার আগে রবি ঠাকুর। তাই তো আমরা বলি যে রবি ঠাকুরকে নিয়ে আমরা 19-কে স্মরণ করি। রবি ঠাকুরের গানেই তো আমাদের, গান গেয়েই তো আমাদের মধ্যে 19-এর চেতনা চলে আসে, তাই না? রবি ঠাকুর বলেছেন, এবার তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তরি। রবি ঠাকুর বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, তাই না? কারণ কোনো যদি অন্যায় আমরা দেখে থাকি, কোনো অত্যাচার আমরা দেখে থাকি, আমাদের ডাকে যদি কেউ সাড়া নাও দেয়, তাহলে আমরা একলা লড়বো, একলা চলবো, তাও আমরা পিছিয়ে পড়ব না, তাই তো? তো যেহেতু সামনেই রবীন্দ্র জয়ন্তী, 25শে বৈশাখ, আর এই বৈশাখ মাসটাতে কাল, যতই কালবৈশাখীর ঝড় থাকুক না কেন, আমাদের মনে একটা বার্তা

বলি যে রবি ঠাকুরকে নিয়ে আমরা উনিশকে স্মরণ করি। রবি ঠাকুরের গানেই তো আমাদের, গান গেয়েই তো আমাদের মধ্যে উনিশের চেতনা চলে আসে, তাই না? রবি ঠাকুর বলেছেন, এবার তোর মরা গাঙে বান এসেছে জয়মা বলে ভাষা তরি। রবি ঠাকুর বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তাই না? কারণ কোনো যদি অন্যায় আমরা দেখে থাকি, কোনো অত্যাচার আমরা দেখে থাকি, আমাদের ডাকে যদি কেউ সাড়া নাও দেয় তাহলে আমরা একলা লড়ব, একলা চলব, তাও আমরা পিছিয়ে পড়ব না, তাই তো? তো যেহেতু সামনেই রবীন্দ্র জয়ন্তী, 25শে বৈশাখ, আর এই বৈশাখ মাসটাতে যতই কালবৈশাখীর ঝড় থাকুক না কেন, আমাদের মনে একটা বাড়তি আনন্দ, তার সাথে গাছে গাছে যখন মাধবীলতা ফোটে, গন্ধরাজ ফোটে, সেই গন্ধরাজের গন্ধ মাধবীলতার গন্ধ আর সেই বেলি ফুল সব কিছু কিন্তু আমাদের জানান দেয় 25শে বৈশাখ আসছে, তাই না? তো তার জন্য আমাদের কি, তার জন্য আমরা আমাদের আজকের আসরের শুরুটা করব রবীন্দ্রসঙ্গীত দিয়ে। আমাদেরকে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে শোনাবে আমাদের বন্ধু রুচি শ্রীপোদ্দার।

তো এতক্ষণ আমাদের আসরে আমাদেরকে পরপর দুখানা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে শোনাল রুচি শ্রী পোদ্দার। কি মনে মনে ভাবছো যে আসরে তো এত কথা বললাম কিন্তু গল্পের তো কোনো আভাস দিলাম না? না না, চিন্তায় পড়বে না, গল্প শোনাবো। ৩২ পুতুলের যে পুতুলগুলোর গল্প এখনো শোনায়নি তাদের তো মুখ হাঁড়ি হয়ে বসে আছে। তো তাদের কি মুখ হাঁড়ি করে আমি আর রাখতে পারি? কখনো না, ওদের মুখেও তো হাসি ফোটাতে হবে। তাই ৩২ পুতুলের যে কয়েকটা পুতুলের গল্প তোমাদের রয়েছে সেগুলোও শেষ করতে হবে।

0: তাই গল্প না শুনিয়ে আসর থেকে বিদায় নেব না। ঘড়ি যদি লাল চোখ করে তাকায়, ঘড়ির দিকেও আমি আজকে লাল চোখ করে তাকাবো। তাও তোমাদেরকে গল্প শুনিয়েই তারপর আসর শেষ করব। তো এবারে চলো আমরা তার আগে একটু কবিতা শুনে নেই। আমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করে শোনাবে আমাদের আরেক বন্ধু দেবস্মিতা দেব। তো চলো শোনা যাক কেমন।
1: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে, টক বগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোরার পরে রাঙা ধুরোই মেয়ে গুড়ি আসে। সন্ধে হলো সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে, ধুধু করে যেদিক পানি চাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই। ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা? আমি বলছি ভয় করু না মা গো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাটাতে মাঠ রয়েছে ডেকে, মাঝখানেতে পদ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কখনো খানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। আমি যেন বলছি দোমায় ডেকে, আমি আছি ভয় কেন মা করো। এমন সময় হারে রে রে রে, ওই যে কার আসতেছে ডাকছে রে, তুমি ভয়ে পালকিতে কোণে ঠাকুর দেবতা স্মরণ করছ মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরথর, আমি যেন বলছি তোমায় ডেকে, আমি আছি ভয় কেন মা করো। হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল, আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তরোয়াল, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে চেঁচিয়ে ওঠে হারে রে রে রে, তুমি বলে যাসনি খোকাও রে, আমি বলি দেখো না মা চুপ করে। ছুটিয়ে তারা গেলুম তাদের মাঝে, ঢাল তরোয়াল ছনছনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মোরে, আমি থকুন রক্ত মেখে ঘেমে, বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছ ভাগ্যেই খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না তাহা, ঠিক যেন এক গল্প হতো তবে, শুনত যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে কি এত জোর আছে, পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা সঙ্গে ছিল মায়ের কাছে।
0: তো আমাদেরকে এতক্ষণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতাটি খুব সুন্দর করে আবৃত্তি করে শোনালো। মাকে আমরা সবাই ভালোবাসি তাই না, আমাদের সবার মনেই স্বপ্ন থাকে যে মায়ের আদরে, যে মায়ের যত্নে, যে মায়ের আঁচলের মানে ছায়ায় আমরা বড় হচ্ছি, সেই মাকে আমরা বড় হয়ে অনেক শান্তি দেব, অনেক আদর করব, সেই মাকেই আমাদের রূপকথার রাজ্যের রানী বানিয়ে রাখব তাই না। তো মায়ের প্রতি এই যে ভালোবাসা তোমাদের সবার, সেটারই প্রকাশ এই বীর পুরুষ কবিতায় পাওয়া যায়। মাকে নিয়ে সব বার মধ্যে স্বপ্ন থাকে যে বড় হয়ে যদি কখনো চাকরি করি, আমার মাকে আমি সব থেকে প্রথম আনন্দ দেব, আরামে রাখবো তাই না। কি সবার মনে থাকে না, আমাদের সব থেকে প্রিয় মানুষ যে আমাদের সব্বার, উনি হচ্ছেন আমাদের মা, যে মায়ের কারণে আমরা পৃথিবীতে এসেছি, যে মায়ের আদর যত্নে স্নেহ মমতায় শাসনে আমরা সুন্দরভাবে বড় হচ্ছি। মনে হয় না যে মা যদি না থাকতো কে আমাদের ভাত খাইয়ে দিত, কেই বা আমাদের আদর করে স্নান করিয়ে দিত, কেই বা আমাদের যত্ন

করে স্কুলে পাঠাতো, তাই না? কেই বা আমাদের দুষ্টুমি করলে আমাদেরকে ভালো পথে ফেরানোর জন্য আমাদেরকে আদর মাখা, যত্ন মাখা, দায়িত্বে ভরা শাসনে আমাদের শাসন করত, তাই না? সত্যি তো, মা আমাদের কাছে এক অন্য প্রাপ্তি। আর রবীন্দ্রনাথ ঠাকুর সব সময়ই তোমাদের ছোটদের, আমাদের বড়দের সব্বার যেন ভাবনার কথা, মনের কথা বলেছেন, তাই তো তিনি আমাদের সব্বার প্রাণের কবি, তাই না? তো এতক্ষণ তো আমরা রবীন্দ্রসঙ্গীত শুনলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমাদেরকে আবৃত্তি করে শোনালো, এবারে আমরা নজরুলগীতি শুনি চলো। আর নজরুলগীতি শোনার পরই আমরা শুনব গল্প। তো আমাদেরকে নজরুলগীতি পরিবেশন করে শোনাবে আমাদের আরেক বন্ধু অন্তরা পাল। তো চলো শোনা যাক কেমন।

তো আমাদেরকে এতক্ষণ খুব সুন্দর করে একখানা নজরুল গীতি পরিবেশন করে শোনালো আমাদের বন্ধু অন্তরা। তো অন্তরার গান আমরা শুনলাম, তাই তো? আমাদের বন্ধু অন্তরা। তো অন্তরা পালের আমরা নজরুল গীতি শোনার পর এবারে আমরা আসলে শুনব 32 পুতুলের 27 নম্বর পুতুলের গল্প, যে এই পুতুলও কিন্তু রাজা বিক্রমাদিত্যের যে উদার মননের কথা, এই পুতুলও এই পুতুলের একখানা ঘটনায়, মানে রাজার একখানা ঘটনায় এই পুতুলও সেটাই তুলে ধরেছে। 32 পুতুলের 32 জন পুতুলই কিন্তু তার গল্পে, ওদের গল্পে রাজার উদার মননের পরিচয় দিয়েছে। তো গল্পের নাম হচ্ছে জুয়ারির সৎপথে ফেরা। তো আমরা সবাই জানি রাজা বিক্রমাদিত্য ভীষণ ভ্রমণ পিপাসু ছিলেন, তিনি ভীষণ ভালোবাসতেন বেড়াতে। তো নানা দেশে তিনি প্রায়ই ঘুরে বেড়াতেন। তো একবার এরকম নানা দেশ ঘুরতে বেরিয়ে রাজা বিক্রমাদিত্য একদিন একটা রাজ্যে এলেন। তো সেখানকার রাজা খুব ধার্মিক ছিল, মানে

ধর্মকর্মে সে রাজার ভীষণ মন ছিল। তো প্রজারাও সে রাজ্যে শান্তিতেই সুখে শান্তিতেই বাস করত, কারোর ভেতরে কোনো মানে কোনো ঝগড়া বিবাদ কোনো কিচ্ছু ছিল না, সবাই ভীষণ ভালোভাবে মিলে মিশে সবাই বাস করত। তো কোথাও কখনো অন্যায় কাজ চুরি ডাকাতি কোনো কিছুই ছিল না। তো রাজা বিক্রমাদিত্য ওই রাজ্যের রাজধানীতে 5-6 দিন কাটাবেন বলে ঠিক করলেন। তো তিনি বললেন, এত সুন্দর রাজ্য, তো এখানে আমি 5-6 দিন থাকব, মন্দিরে গিয়ে দেবতার পুজো দিয়ে সেখানের চাতালেই বসে পড়লেন, মানে বারান্দায় উঠোনে বসে পড়লেন। তো ঠিক সে সময় খুব সুন্দর চেহারার একটি ছেলে রাজার নজরে এলো। গায়ে তার জমকালো বেশ পোশাক, গলায় সোনার হার, হাতে দামি আংটি। সে তার সমবয়সী কয়েকজন ছেলের সঙ্গে গল্প গুজব আর কি এগুলো করছিল মন্দিরের সামনে। এক সময় সেখান থেকে উঠে সে চলেও গেল। তো রাজা তার পথের দিকে চেয়ে আপন মনে বললেন, বাহ, সে তো বেশ সুখী ছেলে। বললেন, বাহ, বেশ বেশ বেশ, খুব ভালো লাগলো। পরের দিন রাজা ওই দেবতার মন্দিরে পুজো দিয়ে আবার চাতালে বসতে যাচ্ছেন, এমন সময় সেই ছেলেটিকে দেখতে পেলেন। গায়ে নেই তার জমকালো পোশাক, হাতে তার আংটিও নেই, গলায় নেই তার সেই সোনার হার, কোনো বন্ধু বান্ধবও তার সঙ্গে নেই। তো রাজা অবাক হয়ে গেলেন যে কাল দেখলেন সে এত সুন্দর, এত মানে গর্জিয়াস জামা কাপড় গায়ে, সোনার আংটি হার টার দিয়ে, আর আজ এমন, বন্ধু বান্ধবও নেই। তো রাজা অবাক হয়ে তার কাছে গিয়ে বললেন, কাল তোমাকে দেখে মনে হয়েছে তুমি মস্ত ধনী, সঙ্গে অনেক বন্ধু বান্ধব, আর আজ আজ কেন তোমার এই হাল, ব্যাপার কি ভাই বলো তো? ছেলেটি বলল, ঠিকই বলেছেন, গতদিন আমি ধনী ছিলাম, নিজের কর্মদোষে আজ ফকির হয়ে গেছি। তখন আমি আপনাকে বলছি, আপনি শুনুন, আমি একজন জুয়ারি, মানে সে বাজে কাজ করে, ঠিক আছে, জুয়া খেলায় আমার পাকা হাত, কাল জুয়ায় প্রচুর মোহর জিতেছি, তাই জমকালো পোশাক টোশাক পরে বন্ধুদের সঙ্গে ফুর্তিতে কাটিয়েছি, আজ এক একেবারে সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। জানেন তো, ফুলে যখন মধু থাকে মৌমাছিরা তখন সব ভিড় করে আসে, আর যেই মধু থাকে না কেউ আর আসে না ফুলের পাশে, আমারও এই দশা, মানে বন্ধু বান্ধবরাও কিন্তু আমাদের সুখের বন্ধু, আমাদের দুঃখের দিনে আমাদের বিপদের দিনে কিন্তু আমরা সব বন্ধুদের পাই না, আর এই দুঃখের দিনে বিপদের দিনে আমাদের যে বন্ধু এসে আমাদের পাশে দাঁড়ায় সেই কিন্তু সত্যিকারের বন্ধু। মনে রেখো, তোমাদেরও যারা বন্ধুরা আছে তাদের শুধু সুখের সময় তাদের সাথে শুধু খেলা করলে হবে না, তাদের বিপদের দিনে তাদের যখন দরকার হবে দরকারের সময়েও তাদের পাশে দাঁড়াতে হয়। তো সেই রাজা বললেন, তোমার তো বুদ্ধি বিবেচনা ভালোই, তবে এরকম এরকম বাজে নেশা কেন তোমার, এরকম জুয়ার নেশা কেন, এ নেশা ছাড়লেই তো পারো। রাজার কথা শুনে ছেলেটি একটু হাসলো, তারপর বলল, মশাই, এটি আমার নেশা, এছাড়া টাকা রোজগারের আর কোনো পথ আমি জানি নে। আপনি কে আমি জানি না তো, আমি চিনিও না, যদি কিছু টাকার ব্যবস্থা করতে পারেন তবে জুয়া খেলায় ছেড়ে দিতাম। ঠিক সে সময় দুজন পথিক সেখান দিয়ে সেখানে এলো, এসে ওই মন্দিরের চাতালে বসে একজন আরেকজনকে বলল, দেখো ভাই, পিশাচলিপি আমি পড়েছি, মানেও স্পষ্ট বুঝেছি, তাতে লেখা আছে এ মন্দিরের ঈশান কোণে রয়েছে যেখানে ভৈরব মূর্তি, সেখানে 3 ঘড়া মোহর পোঁতা আছে, কেউ যদি নিজের মাথা কেটে ভৈরবের পুজো দেয় তবে সে ওই মোহর পাবে। তো রাজার কানে সে কথা এলো, তিনি একটু দেরি করলেন না, ছেলেটি সঙ্গে নিয়ে গিয়ে ওই ভৈরবের কাছে গিয়ে নিজের মাথা কাটতে গেলেন। ভৈরব দেব অমনি তার হাত ধরে বলে ফেললেন যে, বাছা, তুমি অমন কাজ করো না তো, তোমার আত্মত্যাগে আমি খুশি হয়েছি, কি চাও বলো। রাজা তখন বললেন, হে দেব, যদি আপনি আমার উপর খুশি হন তবে এই ছেলেটিকে মোহরের ঘড়া 3টি দিন। ভৈরব তাই দিলেন, ছেলেটি মোহর পেয়ে খুশি হয়ে চলে গেল আর

কোনো দিন সে জুয়া খেলল না। দেখলে তো আবারও নিজের প্রাণ বাজি রেখে রাজা বিক্রমাদিত্য সেই ছেলেটাকে সৎপথে ফেরালো। এই ছিল 32 পুতুলের 27 নম্বর পুতুলের গল্প। তো আগামী সপ্তাহে আমরা 28 নম্বর পুতুলের গল্প শুনবো, কেমন? গল্পটা শুনতে শুনতেই আসরের সময়ও যে ফুরিয়ে এসছে, ঘড়ি লাল লাল চোখ করে তাকাচ্ছে আমার দিকে। তো আমাকে যে এবারে আসর থেকে বিদায় নিতে হবে, কি করি বলো? ইচ্ছে না থাকা সত্ত্বেও আসর থেকে বিদায় নিতে হচ্ছে, কিন্তু কথা দিচ্ছি আগামী সপ্তাহে আবারও অনেক গান কবিতা নিয়ে আসব। তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো কাটুক, তোমাদের এই সপ্তাহটা তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো থাকো, আর রবীন্দ্র জয়ন্তী সবাই খুব আনন্দের সঙ্গে পালন করে থাকো। তোমাদের সবাইকে আবারও অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আজকের আসর থেকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।

এতক্ষণ শুনলেন শিশু মেলা, আকাশবাণী শিলচর। এবারে লোকগীতি শুনবেন কল্যাণী দাম এবং গায়ত্রী দাশগুপ্তর পরিবেশনায়। প্রথমে লোকগীতি শুনবেন কল্যাণী দামের পরিবেশনায়।

এতক্ষণ লোকগীতি শুনলেন কল্যাণী দামের পরিবেশনায়। এবারে লোকগীতি শুনবেন গায়ত্রী দাশগুপ্তর পরিবেশনায়।

0: এতক্ষণ লোকগীতি শুনলেন প্রথমে কল্যাণী দাম এবং এরপরে গায়ত্রী দাশগুপ্তর পরিবেশনায় আকাশবাণী শিলচর। এবারে আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন সংযুক্তা দত্ত বণিক, মাফ করবেন সংযুক্তা দত্ত রায়।
1: আমার কথা সকাল থেকে যত কথাটা যতবারই মাথায় ঘুরপাক খাচ্ছে ততবারই আমি

0: কোনো না কোনোভাবে খেয়েই হারিয়ে ফেলছি। জীবনের এতটা বছর কাটালাম, কত ঘাত প্রতিঘাত, কত ভাবনায় জীবনের প্রতিটি গুটি সাজিয়েছি। নিজের ভাবনাকে প্রাধান্য দিতে কত তর্ক, মান অভিমান, অথচ আজ এই সঠিক সময়ে আমি অনেকটাই দিশেহারা। আমি সংযুক্তা দত্তরা সাধ্যমতো সামাজিক কাজে নিজেকে জড়িয়ে রাখতে ভালোবাসি। যদিও শাস্ত্রীয় রবীন্দ্রসঙ্গীত দুটোতেই প্রশিক্ষণ নিয়েছি, রবীন্দ্রসঙ্গীতে আমি নিপুণ। জীবনের বহু অনুষ্ঠানে রবীন্দ্রনাথের বিখ্যাত গান আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। আমি গেয়েছি অনেকবার, অথচ আমার হৃদয়ের কথাগুলো যেন হৃদয়ে ঢেউ তুলে তুলে খেয়েই হারিয়ে যাচ্ছে। আমার জন্ম হিমালয়ের কোলে, ছোট্ট শহর কিমিনে, এক শান্ত স্নিগ্ধ পরিবেশ, দূরে সাদা বরফে ঢাকা পাহাড় আর চারপাশে ঘন সবুজ জঙ্গল। ওখানে হাতিরা ঘুরে বেড়ায় স্বাধীনভাবে, আছে বিশাল অজাগর আর নানা রঙের নাম না জানা পাখি। আমাদের ফরেস্ট কোয়ার্টারে একটা আপাতানি ছেলে কাজ করত, মা তাকে ডাকত নর্বু বলে। আমার শৈশব কেটেছে তারই কোলে পিঠে চড়ে। আমি যখন পাখিদের কিচিরমিচিরে শুনতাম, তখন নর্বু আমাকে যত্ন করে একটি একটি করে পাখি চিনিয়ে দিত। আজ খুব ইচ্ছে করে আবার কিনে ফিরে যাই, আবার সেই বন্য হাতিয়ার রঙিন প্রজাপতির ভিড়ে আমার শৈশবকে খুঁজি। ইচ্ছে করে নর্বুকে দেখতে, সে কি আজও বেজে আছে জানি না। ওখানে পড়াশোনার ভালো বন্দোবস্ত ছিল না, শিলচরেই আমার সব পড়াশোনা, গভর্নমেন্ট গার্লস স্কুল, তারপর ডিসি কলেজ। না, ইউনিভার্সিটিতে আমার আর যাওয়া হয়ে ওঠেনি, তার আগেই সংসার জীবনে ব্যস্ত হয়ে পড়লাম। মা খুব শখ করে গান শিখিয়েছিলেন, গুরু হিসেবে যাদের পেয়েছি তারা প্রত্যেকেই নক্ষত্র, খুব যত্ন করে শেখাতেন আমাদের। বাড়িতে যখন রেওয়াজ করতাম, আমার অসুস্থ দাদু স্থির হয়ে গান শুনতেন। আমার রবীন্দ্রসঙ্গীতে হাতে করি মৈত্রী দামের কাছে, আমি তাকে মামি ডাকতাম, তিনি সম্পর্কে আমার মামি হতেন। আমার নিজের মামিও আমাকে নিয়ে তার মানে অনেক স্বপ্ন ছিল। তাদের দৌলতে গীতা ঘটক, সঞ্জিতা খাতুন, সঙ্গীত জীবনের বহু দিকপালের গান আমি খুব কাছ থেকে শুনেছি। তারা যখন রেওয়াজ করতেন, মামি তখন কাছে বসিয়ে শেখাতেন গানের সূক্ষ্মাতি সূক্ষ্ম কাজ। যে কোনো প্রতিযোগিতায় আমি প্রথম হতাম। তারপর জীবনে বহু জল বয়ে গেছে, এখন সবটাই অতীত। এখন হারমোনিয়াম নিয়ে বসলেই খুব মিস করি দাদু আর মাকে। আমার মা একটার পর একটা গানের ফরমাইশ করতেন, আমি গাইতে চাইতাম না, মা ভীষণ জোর কাটাতেন। এখন হারমোনিয়ামে অলস বেলা কাটে, কিন্তু গান শোনাবার সেই মানুষগুলো আর ফিরে আসে না।
1: এতক্ষণ আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বললেন সংযুক্তা দত্তরায়, আকাশবাণী শিলচর। এবারে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন হিন্দি ছবির গান। প্রথম গানটি দিওয়ানা ছবি থেকে মুকেশের কণ্ঠে।
2: খানা তৈয়ার है दीवाने।
3: मेरा नाम प्यारे है जी।
2: प्यारे, मुझे भूख लगी है प्यारे जी।
3: धीरज रख, और जात खौ खौ करती अच्छी नहीं दिखे, तेरा भूखा रहने की आदत डाल, देश की हालत खराब है।
2: तू मुझे भूखा मारने लाया यहाँ?
3: मैं लाया? या तू खुद भाग कर आई है मेरे पीछे?
2: मैं भाग के आई हूँ।
3: तो मैं भगा के लाया हूँ।
2: अभी जाती हूँ, अपनी माँ बापे का है तो नौकरी दिखाऊंगी ना।

গানটি শুনলেন গুলফাম ছবি থেকে হরিহরণের কণ্ঠে। শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। এবারে গানটি শুনবেন অনমোল ঘড়ি ছবি থেকে নূরজাহানের কণ্ঠে।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। এবারে গানটি শুনবেন সরহদ পার ছবি থেকে অভিজিতের কণ্ঠে।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন হিন্দি ছবির গান আকাশবাণী শিলচর। এবারে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন বাংলা ছবির গান। প্রথম গানটি উমা ছবি থেকে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছবির গান। এবারে গানটি শুনবেন স্বামীর আদেশ ছবি থেকে অলকা ইয়াগনিকের কণ্ঠে।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছবির গান। এবারে গানটি শুনবেন অনুসন্ধান ছবি থেকে লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন সোয়েটার ছবি থেকে লগ্নজিতার কণ্ঠে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে এতক্ষণ শুনলেন বাংলা ছবির গান আকাশবাণী শিলচর। এবারে রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিশ্বরাজ ভট্টাচার্যর পরিবেশনায়।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিশ্বরাজ ভট্টাচার্যর পরিবেশনায়, আকাশবাণী শিলচর। এবারে আধুনিক গান শুনবেন তনুশ্রী দেবের কণ্ঠে।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন তনুশ্রী দেবের কণ্ঠে, আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29 হয়ে 55 সেকেন্ড। এবারে শুনবেন বাংলায় জাতীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে
1: খবর।

আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেরালা, তামিলনাড়ু, অসম, কেন্দ্রশাসিত পুদুচেরি ও পশ্চিমবঙ্গের 294টির মধ্যে 293টি কেন্দ্রে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। কড়া নিরাপত্তায় চলছে গণনার প্রস্তুতি। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। আগামী 21 মে এই কেন্দ্রে ভোট গ্রহণ, ভোট গণনা 24 মে। দিল্লির বিবেক বিহারে আজ এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের প্রাণহানি ঘটেছে। গভীর শোক প্রকাশ করেছেন দিল্লির উপরাজ্যপাল তরণজিৎ সিং সান্ধু ও মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। মেডিকেল শিক্ষার প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি আজ শুরু হচ্ছে। এবার সংযুক্ত আরব আমিরশাহীর 2টি কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আইপিএল ক্রিকেটে হায়দ্রাবাদে কলকাতা নাইট রাইডার্স আজ সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল সকালে শুরু হবে। তামিলনাড়ুতে 4,624 জন মাইক্রো পর্যবেক্ষকের নজরদারিতে গণনার দায়িত্বে রয়েছেন মোট 10,545 জন গণনাকর্মী। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন যে প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে মোট 234 জন গণনা পর্যবেক্ষক কার্যক্রম তদারকি করবেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে 294টির মধ্যে 293টি কেন্দ্রে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা।

আগামীকাল সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা। প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর ইভিএম এর গণনা শুরু হবে। নির্বাচন কমিশন ভোট গণনা অবাধ ও স্বচ্ছ রাখতে ব্যাপক বন্দোবস্ত করেছে। প্রতিটি গণনা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে জারি হয়েছে বিধিনিষেধ। সিসিটিভি ক্যামেরা ও ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো প্রক্রিয়ার উপরে নজর রাখা হচ্ছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। নতুন করে ভোট গ্রহণের দিন ধার্য হয়েছে ২১শে মে। সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ভোট নেওয়া হবে, গণনা ২৪শে মে। কমিশনের রিপোর্টে উঠে এসেছে যে ফলতা কেন্দ্রের ২৮৫টি বুথেই ভোট গ্রহণ প্রক্রিয়া গুরুতরভাবে প্রভাবিত হয়েছে। পর্যবেক্ষকদের রিপোর্ট খতিয়ে দেখে কমিশন জানিয়েছে, একাধিক বুথে ইভিএমএ কারচুপি, ভোটারদের ভয় দেখানো এবং ভোট গ্রহণের ক্ষেত্রে গুরুতর নিয়ম ভঙ্গের একাধিক ঘটনা ঘটেছে। কমিশনের নথিতে উল্লেখ করা হয়েছে, বহু বুথে ব্যালট ইউনিটের বোতামে কালো টেপ লাগানো ছিল, যার ফলে ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারেননি। তদন্তে আরও উঠে এসেছে, একাধিক বুথে ওয়েবকাস্টিং বা ভিডিও ফুটেজ অনুপস্থিত বা অসম্পূর্ণ। কিছু ক্ষেত্রে ভিডিও রেকর্ডিংই পাওয়া যায়নি, আবার কোথাও ফুটেজে অসঙ্গতি ধরা পড়েছে, ফলে পুরো ভোট প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। আগামীকাল ৪ঠা মে সোমবার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত ২০২৬ সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত ৮টা ৫ থেকে ৯টা পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র দুটি পর্বই রিলে করবে। এছাড়া ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও জনমত ২০২৬ শোনা যাবে। জাতীয় রাজধানীর বিবেক বিহার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি ঘটেছে। দিল্লি দমকল পরিষেবা জানিয়েছে, আজ খুব ভোরে তারা অগ্নিকাণ্ডের খবর পায়। এরপর আগুন নেভাতে ১৪টি দমকল ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। তারা আরও জানিয়েছে যে সকাল ৬টা ২৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকলকর্তা মুকেশ ভার্মা সাংবাদিকদের জানান, একটি চারতলা বাড়ির কয়েকটি তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি বলেন, উদ্ধার ও আগুন নেভানোর অভিযানের সময় বাড়িটি থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। দিল্লির উপরাজ্যপাল তরণজিৎ সিং সান্ধু মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী সান্ধু এই দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জন হারানো পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। শ্রী সান্ধু বলেছেন, আহতদের সমস্ত প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য অবিলম্বে ত্রাণ ও সহায়তা প্রদানের নির্দেশ কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী এবং বিজেপির বরিষ্ঠ নেতা কিরেন রিজিজু অভিযোগ করেছেন যে সমস্ত বিরোধী দল ক্রমাগত সরকারি সংস্থা, নির্বাচন কমিশন, ইলেকট্রনিক ভোটিং মেশিন, গণমাধ্যমের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, তারা এখন বিচার বিভাগকে লক্ষ্যবস্তু করেছে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী রিজিজু বলেছেন, এই দলগুলি বুঝতে পারছে না যে তারা দেশের গণতন্ত্রের মূলে আঘাত হানছে। তিনি আরও যোগ করেন যে দেশের মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে এবং সারা জীবনের জন্য শিক্ষা দেবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সংযুক্ত আরব আমিরশাহীতে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীরা আজ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট ইউজি ২০২৬-এ অংশ নিচ্ছে। দুবাই এবং শারজা উভয় স্থানেই পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা পরিচালিত এই লিখিত পরীক্ষাটি সংযুক্ত আরব আমিরশাহীর সময় দুপুর ১২:৩০ থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। দুবাইয়ের দ্য ইন্ডিয়ান হাই স্কুল এবং শারজার শারজা ইন্ডিয়ান স্কুলকে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। দুবাইয়ে অবস্থিত ভারতীয় কনসুলেট জেনারেল এই পরীক্ষার তত্ত্বাবধান করছে। উল্লেখ্য, গোটা দেশ জুড়ে আজ মেডিকেল এন্ট্রান্সের নিট পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা শুরু হবে ২:০০, চলবে বিকেল ৫টা পর্যন্ত। পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে ওপেক প্লাসভুক্ত দেশগুলি নীতিগতভাবে জুন মাসে তেলের উৎপাদনের লক্ষ্যমাত্রা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ওপেক প্লাস জোটের ৭টি দেশ আগামী মাসে তেলের উৎপাদন লক্ষ্যমাত্রা দৈনিক প্রায় ১,৮৮,০০০ ব্যারেল বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে। ভূরাজনৈতিক সংকট এবং জোট থেকে সংযুক্ত আরব আমিরশাহীর বেরিয়ে যাওয়ার প্রেক্ষাপটে টানা ৩ মাস উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল। সংযুক্ত আরব আমিরশাহীর বেরিয়ে যাওয়ার পর ইরানসহ ওপেক প্লাস জোটে বর্তমানে ২১টি সদস্য দেশ রয়েছে। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরশাহী ঘোষণা করে যে তারা ওপেক এবং ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে যাচ্ছে। দেশটি

জানায় এই সিদ্ধান্ত তাদের দীর্ঘমেয়াদি কৌশলগত ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং পরিবর্তনশীল জ্বালানি পরিস্থিতির প্রতিফলন। ইউএইর পিছিয়ে আসা তেল জোটটিকে দুর্বল করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 46,313 মেট্রিক টন এলপিজি নিয়ে এমটি সর্বশক্তি নামের একটি জাহাজ গতকাল নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। এ মাসের 13 তারিখ নাগাদ জাহাজটি বিশাখাপত্তনমে পৌঁছবে। জাহাজে থাকা 20 জন সদস্যের মধ্যে 18 জনই ভারতীয়। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রক গতকাল জানিয়েছে সব ভারতীয় নাবিকেরাই নিরাপদে রয়েছেন, ভারতীয় পতাকাবাহী জাহাজকে আটকানোর কোনো খবর নেই। ভারত কম্বোডিয়া দ্বিপাক্ষিক সামরিক মহড়া সিনব্যাক্স 2 এর দ্বিতীয় পর্যায়ে অংশ নিতে ভারতীয় সেনাবাহিনীর একটি দল কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ভারতীয় সেনাবাহিনীর জনতথ্য বিভাগের অতিরিক্ত মহানির্দেশক জানিয়েছেন যে এই মহড়াটি চলতি মাসের 4 থেকে 17 তারিখ পর্যন্ত তেচোসেন নামথম মরেয়াস প্রদেশের রয়্যাল কম্বোডিয়ান এয়ারফোর্স ট্রেনিং সেন্টার অর্থাৎ ক্যাম্প বেসিলে অনুষ্ঠিত হবে। সেনাবাহিনী জানিয়েছে এই মহড়ায় অজানা পরিবেশে অভিযান পরিচালনার উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা থাকছে। আজ বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস বা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা ও প্রসারে নতুন নতুন উদ্যোগকে উৎসাহিত করতে এবং বিশ্বজুড়ে সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যে প্রতিবছর এই দিনটি পালিত হয়। 1991 সালে ইউনেস্কোর 26তম সাধারণ অধিবেশনে গৃহীত সুপারিশের ভিত্তিতে 1993 সালে রাষ্ট্রসংঘ সাধারণ সভায় দিনটিকে বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানি থেকে আমেরিকার সেনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার ঘোষণা করেছেন। গত শুক্রবার পেন্টাগন প্রাথমিকভাবে জার্মানি থেকে প্রায় 5,000 সেনা সরানোর কথা ঘোষণা করেছিল। তবে গতকাল ফ্লোরিডায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প জানান যে সেনা প্রত্যাহারের পরিমাণ 5,000-এর চেয়ে অনেক বেশি হবে, যদিও এই সিদ্ধান্তের পেছনে কোনো নির্দিষ্ট কারণ তিনি ব্যাখ্যা করেননি। তিনি জোর দিয়ে বলেন যে উদ্ভূত পরিস্থিতিতে ইউরোপের উচিত নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও স্বনির্ভর করে তোলা। আইপিএল ক্রিকেটে আজ হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে। খেলা শুরু বিকেল 3:30। সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল তালিকার তৃতীয় স্থানে রয়েছে, অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স অষ্টম স্থানে। অন্য একটি ম্যাচে গুজরাট টাইটান্স আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। ম্যাচ শুরু 7:30। পাঞ্জাব কিংস পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে, অন্যদিকে গুজরাট টাইটান্স পঞ্চম স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। কেরালম, তামিলনাড়ু, অসম, কেন্দ্রশাসিত পুদুচেরি এবং পশ্চিমবঙ্গের 294টির মধ্যে 293টি কেন্দ্রে বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। কড়া নিরাপত্তায় চলছে গণনার প্রস্তুতি। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট সম্পূর্ণ বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। আগামী 21 মে এই কেন্দ্রে ভোটগ্রহণ, ভোট গণনা 24 মে। দিল্লির বিবেক বিহারে আজ এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের প্রাণহানি ঘটেছে। খবর শেষ হল, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর, আজকের নাটক স্পন্দন, রচনা চিত্রভানু ভৌমিক, পরিবেশনায় দশরূপক শিলচর, প্রযোজনা জয়দীপ চৌধুরী। নাটক স্পন্দন।

0: 8টা বাজে, এখনো শুয়ে আছো? এই ওঠো ওঠো বলছি।
1: আহা, উঠছি তো। আমায় একটু বিশ্রাম করতে দেখলে তোমার কি হয় বলো দেখি।
0: বিশ্রাম? 8টা বাজতে চললো, এখনো বিশ্রাম? বাজারটা কে করবে? আমি? দেরি করলে বাজারে মাছ পাবে? দুদিন তো শুধু হাতে ফিরে।
1: ওই নিদ্রা সুখটুকুই তো অবশিষ্ট আছে, ওটাও কিনে নিতে চাইছো। জেগে থাকা মানেই তো টেনশন, অ্যাংজাইটি, কখনো ভাবা।

0: আছে চাকরি, কখনো তোমার অসুস্থতা,
1: কি করবে বলো? ফুল আর কাঁটা ধুয়ে মিলেই তো সংসার। এই ওঠো তো, ওঠো।
0: উঠছি বাবা, উঠছি। এক কাপ চা খেয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব।
1: যা করার একটু তাড়াতাড়ি করো, আমি যা হোক কিছু একটা মেঝে শুয়ে পড়ব। শরীরটা বিশেষ ভালো লাগছে না।
0: কেন কেন কেন?
1: বললাম তো এমনি ভালো লাগছে না।
0: আহা, বলবে তো কেন? পেন্টেন নেই তো?
1: না না, তেমন কিছু নয়, কেমন যেন না তো আনইজি লাগছে।
0: ঠিক আছে, আজ অফিস থেকে টেলিফোনে ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবো। সন্ধে 6টা নাগাদ তৈরি থেকো।
1: না না, ডাক্তারের প্রয়োজন নেই।
0: আহা,
1: কিছু তো হয়নি।
0: সে আমি বুঝবো।
1: তুমি মুখটা ধুয়ে না, আমি চা নিয়ে আসছি।
0: এক মিনিট।
1: কেন?
0: এসো, কাছে এসো।
1: আহা,
0: এসো না। এই তুমি নড়াচড়া টের পাচ্ছ তো?
1: হ্যাঁ পাচ্ছি তো। এই তো দেখো, এইখানটায় হাত পা চালাচ্ছে, বুঝতে পারছো?
0: প্র্যাকটিস করছে, বয়সকালে মা বাপের মুখে ঝাড়বে তো।
1: কি যে বলো না, লাগাম ছাড়া কথাবার্তা।
0: রাগ করলে? না না, এমনি বললাম। হ্যাঁ, এক একবার ভাবি ওদের জন্মের জন্য, ওদেরকে বড় করে তোলার জন্য তোমাদের মানে মেয়েদের কতটা কষ্ট, কতটা ত্যাগ সহ্য করতে হয়। আজকালকার কোনো সন্তানই কি তার প্রতিদান দেয়?
1: প্রতিদানের আশায় তো নয়, এ আমার তোমার ভালোবাসার ফল। তাই তো ওকে ঘিরে আমার স্বপ্ন, আমার আশা। আবার ওকে নিয়ে ভয় হয় জানো, ওই এমন একটা সময়ে এ পৃথিবীতে আসছে যখন গোটা সংসারটাই অভাব অনটনে জর্জরিত। আমাদের ভাবনা তো দূর, ও নিজের ভাগটা হয়তো সে সময় কামড়ে ছিঁড়ে আনতে হবে।
0: আজই আমাদের নুন কিনতে পান্তা ফুরোয়, কালকের ভাবনা ভেবে আর লাভ কি বলো দেখিনি?
1: না না, তুমি বললে না বিশ্বাস করবে না, তাই তোমায় এতদিন বলিনি। ও না আমার সঙ্গে কথা বলে।
0: কি?
1: যে আসছে, ও বলে যে আসতে চায় না।
0: যাও তো, যাও যাও যাও, যত বাজে চিন্তা, যাও চাটা নিয়ে এসো।
1: ও মা, ভুলে গেছি, চায়ের জল তো বসে এসেছি, আমি আসছি।
0: এই রেডিওটা অন করে দিয়ে যেও।
2: চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের জঙ্গি সমস্যার মূল কারণ বেকারি বলে উল্লেখ করেন। তিনি অভিমত ব্যক্ত করেন যে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির মাধ্যমেই এর সমাধান সম্ভব। আজ দিল্লিতে এক সমাবেশে প্রধানমন্ত্রী,
0: রেডিওটা খুললেই এই
1: বন্ধ করে দিলেই তো হয়।
0: আরে বাবু, বন্ধ করে দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে বলো? এই কি হলো?
1: কিচ্ছু নয়, বাথরুমটা ভীষণ পিচ্ছিল।
0: বাথরুম তো কদিন থেকেই বাড়িওয়ালাকে বলছি, কিন্তু সারাই করে দেবার নামটি নেই। আজ একটা হেস্তনস্ত হয়ে যাবে। এগিয়ে বিশাল বাবু
3: বলেন,
0: বাথরুমটার কি ব্যবস্থা করলেন? এভাবে তো লোক থাকতে পারে না।
3: হবে মশাই, হবে।
0: আরে সেটা কবে হবে জানতে পারি কি? ভদ্রলোক তো এভাবে বাস করতে পারে না।
3: আরে বাবা, আমি তো আপনাকে বলেই আসছি, বেশি অসুবিধা হলে অন্য জায়গা দেখুন।
0: বললি কি বাড়ি পাওয়া যায় নাকি?
3: আরে বাবা, সেটা তো আমার দেখার কথা না,
0: যাত্রা। দেখলি, দেখলি লোকটার ব্যবহার, দেখলি ছোট লোক।
1: বাড়িটা ছেড়ে দিলেই তো হয়।
0: আরে বাবা, বাড়ি কোথায়, কোন চুলোয় বাড়ি পাবে?
1: চেষ্টা তো অন্তত করা যায়।
0: আচ্ছা, আমি কি চেষ্টা করছি না? কিন্তু পাচ্ছি না, সবখানে নো ভ্যাকেন্সি। আমি যে কি করব, কিন্তু এইভাবে আর কম্প্রোমাইজ করা যায় না। এবার শেষ আশ্রয় ওই ফুটপাত, উপরে মুক্ত আকাশ, নিচে আমাদের 4x8 ফুটের সংসার।
1: জানো, এই মাত্র আমায় বলছিল যে
0: দাঁড়া দাঁড়া দাঁড়া, নিশ্চয়ই রাত্রে ভালো ঘুম হচ্ছে না, এজন্যই তোমার আনইজি লাগছে। ডাক্তারকে বলতে হবে কথাটা।
1: কিন্তু জানো, ওই স্বপ্নটা
0: একদম না। এই স্বপ্ন নিয়ে আমি কোনো আলোচনা শুনতে চাই না, ও সব একদম টেনশন করবে না। এমনিতে অফিসের নানা প্রবলেম, নিত্যদিনের নানা ঝামেলায় আমার মাথা অস্থির হয়ে আছে। তুমি আর চিন্তাটা বাড়িও না প্লিজ।
1: কি করবো বলো,

0: আমি তো ওসব ভুলে থাকতে চাই, কিন্তু মাঝে মাঝে কি যে হয় চোখের সামনে ঘটনাগুলো।
1: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না সত্যি সত্যি তুমি আমায় ভীষণ চিন্তায় ফেললি।
0: তোমাকে আমি খুব কষ্ট দিচ্ছি না? এমনিতে তোমার ভাবনার শেষ নেই, কেন যে আমি।
1: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি ব্যাগটা দাও তো, আমি চা খেয়ে বেরিয়ে পড়ছি। কি কি আনতে হবে বলো দেখিনি।
0: যা করার অল্প তো সেরে এসো, হাতে মাত্র 200 টাকা।
1: আচ্ছা বাবা আচ্ছা, এই শোনো ডাক্তারবাবুর প্রেসক্রিপশনটা বের করে রেখো, ওখানে ওই টেলিফোন নাম্বারটা আছে তো, অ্যাপয়েন্টমেন্টটা সেরে নেবো।

0: ডাক্তারবাবু কিরকম বুঝলেন?
1: এমনিতে সবকিছু মোটামুটি নর্মাল, শুধু প্রেশারটা সামান্য বেড়েছে। আপনার কি ভালো ঘুমটুম হয় না?
0: বলছিলাম কি ডাক্তারবাবু, ও অকারণ ভীষণ বাজে চিন্তা করে, সামান্য ব্যাপারে ভীষণ ইনভলভ হয়ে পড়ে।
1: না না, একদম টেনশন করবেন না, বাজে চিন্তা একেবারেই নয়। কি আপনার অসুবিধাটা কোথায়? আপনার সুন্দর সংসার, আপনার চিন্তার কারণ কি?
2: নানা চিন্তা ডাক্তারবাবু, রোজ কোথাও না কোথাও একটা অঘটন ঘটছে, আর এই অশান্তির পরিবেশের মধ্যে আমার শিশুটি আসছে, তাকে নিয়ে ওর ভাবনা হবে না? আপনি বলুন, আমার ভাবনা কি অহেতুক?
1: বুঝতে পেরেছি, ঘুম হচ্ছে না তাই এসব বাজে বাজে ভাবনা। আমি ওষুধ দিচ্ছি, এবার শুধু বিশ্রাম, খাওয়া দাওয়া আর ঘুম।
2: আর আমার সংসার?
0: আরে বাবা, এ কদিন এই ভাবনাটা দয়া করে আমাকে ভাবতে দাও না।
2: আমি তো চিন্তাগুলোকে তাড়াতে চেষ্টা করি, কিন্তু ওরা কেন যে আমার চারপাশে ভিড় করে। ডাক্তারবাবু,
1: আপনি জানেন ভারতবর্ষের মাটিতে প্রতি 8 সেকেন্ডে একটি শিশুর জন্ম হচ্ছে? ওদের মায়েদের কারো সমস্যা নেই? হাজার সমস্যা আছে, তাই বলে ওসব নিয়ে তো ওরা। অথচ আপনারা, বিশেষ করে শহুরে শিক্ষিত মহিলাদেরই এসব ভাবনা চিন্তা থেকে নানা ধরনের কমপ্লিকেশন। ওসব ভাবনা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন, একটা সুন্দর শিশুকে স্বাগত জানাতে প্রস্তুত হন। অনুপবাবু, আমি আপনাদের আগামী মাসের 15 তারিখে নেক্সট ডেট দিচ্ছি, অন্য কোনো অসুবিধা না থাকলে।
0: না না, অসুবিধা কি আছে? ডাক্তার

0: মঞ্জু, দেখি চলবে গলিটা অন্ধকার? ডাক্তারবাবুর কথা শুনলে তো?
1: হ্যাঁ।
0: এবার থেকে নো টেনশন। কোথায় আনন্দ ফুর্তি করবে তা না, কোথায় এক অদ্ভুত ভাবনা মাথায় নিয়ে বসে আছো? বইটুই এনে দিচ্ছি, পড়ো, ঠিক মতো খাওয়া দাওয়া করো, সব ঠিক হয়ে যাবে।
1: আমাদের পাশের মহিলাকে লক্ষ্য করেছিলে?
0: কোন মহিলা?
1: আরে ওই যে আমার পাশে মোটা মতো গা ভর্তি গয়না। মানে গয়না গুলোর ডিজাইন তো দেখনি, কোথায় যে তৈরি করেছে। শাড়ি হাজার দু হাজারের নিচে তো হবেই না।
0: গা ভর্তি গয়না হঠাৎ করে এলো কেন?
1: আমি তো তাই বলি, একেবারে নির্লজ্জ হয়েছিল। হবে না, বুড়ো বয়সে বিয়ে করে বউকে একেবারে পাটরানি বানিয়ে রাখতে চায়।
0: কে
1: কে যাবার? ওই যে ওর পাশে বসা ভদ্রলোক তো দেখনি, বুড়ো মতো তো।
0: ও বাবা, চোখে পড়েও তোমাদের। এই কি হলো?
1: তোর পেটে একটা চাপ লাগলো।
0: এই যে ভাই, রিকশা একটু আস্তে চালাও ভাই।
2: আস্তে চালাবো কি বাবু?

0: রাতে চালালে রিক্সা থেমেই যাবে, রাস্তার খানা খন্দ দেখতে পাচ্ছেন না, এক ঘন্টায় পৌঁছানো যাবে না।
1: তা হোক, ও শরীরটা খারাপ, ঝাঁকুনি ও সহ্য হবে না। দেখতে পাওনি এই মাত্র ডাক্তারখানা থেকে বেরিয়েছি?
0: ঠিক আছে বাবু, আমি টেনে টেনে নিয়ে যাব, আপনি আর ভাববেন না। ইচ্ছা করে ও পরান্ডারে গামসা দিয়া বান্দি, ইচ্ছা করে ও পরান্ডারে গামসা দিয়া বান্দি, ইচ্ছা করে। বাবু
1: বলো,
0: মালকিনের হাতে সংসার আর আমাদের হাতের এই রিক্সাখানা ঠিক জায়গায় পৌঁছে
1: কাদা ছিটি দিয়ে গেল। এই তুমি সামনে বসো, তুমি ঠিক আছো তো?
0: বাবু একটা কথা জিজ্ঞেস করবো, রাগ করবেন না।
1: বলো।
0: বলছিলাম আপনাদের মতো বড় মানুষদের বিয়েতেই দেখি যত ঝামেলা, এই অসুখ বিসুখ, ডাক্তার বুদ্ধি, আমাদের সব সবকি নেই, মেয়ে ছেলেরা কাম কাজ করছে, আবার সময় মতো জন্ম দিচ্ছে।
1: হ্যাঁ, আজকাল সংসারে চিন্তা ভাবনা অনেক বেড়ে গেছে, তাছাড়া আমাদের মেয়ে ছেলেদের কারিক পরিশ্রম নেই, সবকিছু মিলেই।
0: তা অবশ্য ঠিক, ভদ্রলোকের মেয়ে ছেলেরা কোথায় আর কাজকর্ম করে। তা বাবু একটা কাজ করবেন, বদিমণির রোজ কাঁচকলা সিদ্ধ আর ডাবের জল খাওয়া, দেখবেন শরীরের শক্তি বেড়ে যাবে। আমাদের তো আর মাছ মাংস খাওয়ানোর সাধ্য নেই, আমরা তো ওই খাওয়াই। আর যদি বলেন তো বাবু, মা মঙ্গলচন্দ্রীর থনে একটা মন্ত্র পড়া সুতো এনে দিতে পারি? সত্যি বলছি, ওই পরেই তো আমার বৃন্দার মায়ের কোলে চন্দন এলো 7 নম্বরে।
1: থামো থামো থামো, এসে গেছি, আস্তে আস্তে নামো, আস্তে আস্তে। হ্যাঁ, ব্যাস যাও, তুমি ঘরে যাও, আমি ভাড়াটা দিয়ে আসছি। এই যে নাও ভাই তোমার ভাড়া।
0: বাবু কি রাগ করলে না, মানে মুখ দেখে বড় মায়া হলো কি না, তাই বললাম, বড় ভয় পেয়েছে।
1: না না, রাগ করার কি আছে, এর মধ্যে খারাপ তো কিছু নেই।
0: তাহলে আমি কি নিয়ে আসবো মাদুলিটা?
1: না থাক, প্রয়োজন হলে তোমায় খবর দেবো।
0: তাই দেবেন বাবু, আমার নাম সুনীল, ওই রায় কলোনিতে থাকি, খবর দিলেই।
1: আচ্ছা আচ্ছা, এসো।

0: বেলা 10টা বাজতে চলল, লক্ষ্মীর মার এখনো খবর নেই। শুনছো, একটু খবর নেবে? সমস্ত বাসন কোসন পড়ে আছে, কি যে হবে। কে? ও তুই? তা তোর মা কোথায়? এত বেলা হলো, বাসন কোসন বাসি কাপড় সব পড়ে আছে, তোর মায়ের একটা কাণ্ড জ্ঞান আছে?
1: মা তো আজ আসবে না।
0: আসবে না মানে? ইয়ার কি পেয়েছে? ও জানে আমার শরীর খারাপ।
2: আহা, শুনবে তো কারণটা কি।
0: কেন বল, বল কেন আসবে না? যখন তখন না বলে দিলে দায়িত্ব শেষ। আমাদের কি পেয়েছে ও?
1: না না, আমার একটা ভাই হলো যে।
0: ভাই হলো মানে? তোর মায়ের ছেলে হলো? আমি তো ভাবতেই পারছি না, গতকাল তো কাজ টাজ করে গেছে।
2: আহা, তোমাকে ওর অসুবিধের কথাটা হয়তো বলিনি, তার মানে এ নয় যে।
0: হ্যাঁ, তাই ওর চেহারাটা এমন হয়ে গিয়েছিল। কি দরকার ছিল বাবা আবার ছেলের?
2: থাক না, ওদের ব্যাপার ওরা বুঝবে।
0: বেচারি, 6 মাস আগে কোলের ছেলেটা মারা গেল।
2: আহা, এসব আলোচনা না করলে কি হয় না?
0: এখন হবেটা কি?
2: কিসের কি হবে?
0: বলছি, সংসারটা কি করে চলবে?
2: হ্যাঁ, সেটা তো বটেই।
1: আমি কাজ করব তো।
2: তুই? এইটুকু পুচকি মেয়ে, পারবি তো?
1: হ্যাঁ।
0: বাসন মাজা, কাপড় ধোয়া সব পারবি?
1: হ্যাঁ, আমি সব পারি।
0: কি জানি বাপু, আমার তো বিশ্বাস হয় না। শেষে না আবার।
2: আহা, তোমার অসুবিধেটা কোথায়? যা তো কাজ শুরু কর। আসলে জান মঞ্জু, এ জীবনে ওরা অভ্যস্ত, জন্ম মৃত্যু দুই এদের কাছে সমান গুরুত্বহীন। ওদের শিশুরে এমনি যুদ্ধ করেই বড় হয়।
0: কিন্তু লক্ষ্মী মাঝে বলে, বড় কষ্ট গো বৌদি, নিজের শরীরটা নিংড়ে একটা জন্ম হয়।
2: ওসব ওদের মুখের কথা, কাজের বেলা
0: আমার শুনতে ভালো লাগে।

0: আমি কি করব?
1: কিসের ভয়?
0: আমার ভয় হয় আমি কি পারব একটা সুস্থ শিশুর জন্ম দিতে, যে নিজে থাকবে, যে পারবে কোটি কোটি মানুষের সংসারে নিজে ভাগটা ছিনিয়ে আনতে।
1: আমরা তো বেহিসেবি জন্ম দেব না।
0: তবু আমার মনে হয় লক্ষ্মীর মাকে দেখি আর ভয় হয়।
1: রাখো তো তোমার বাজে চিন্তা, দিলে তো দেরি করিয়ে অফিসের যত কাজ পড়ে আছে আমার।
0: শুধু তো তোমার অফিস, আমি যে সারাদিন বাড়িতে একা একা।
1: সত্যি বাড়িতে তোমার তোমার জন্য একটু সময় দিতে পারি না, অথচ এখন তোমার পাশে থাকা কত প্রয়োজন ছিল। সারাদিন বাড়িতে তুমি একা, কোনো একটা অঘটন ঘটলে, আর যদি মা বেঁচে থাকতো।
0: সে আমার দুর্ভাগ্য।
1: আজকাল মাঝে মাঝে আমারও একা একা লাগে, মনে হয় এই মুহূর্তে আমার সাহস দেবার বুদ্ধি দেবার কেউ নেই। আর যদি মা বেঁচে থাকতো তোমার নিয়ে কোনো ভাবনাই আমার থাকতো না। দাদা বৌদিরাও দূরে সরে গেল।
0: জানো আবার সেই ডাক আমার ভেতর থেকে আমি স্পষ্ট শুনতে পাচ্ছি।
1: মঞ্জু,
0: আমি ডাকছি।
1: মঞ্জু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি অফিস থেকে ফিরে আসি, দুজনে একসঙ্গে মিথুদের বাড়িতে যাব, খুব জমিয়ে আড্ডা দেওয়া যাবে, কেমন? এই আর মাত্র কটা দিন, তারপর সমস্ত ভাবনা শেষ। জানো শুধু একটা শিশু চাই, একটা

0: ওমা মঞ্জু যে আয়ার ভেতরে কেমন আছিস রে? এর দিন পর মনে পড়লে বুঝি?
1: না রে, কদিন থেকে ও বলছিল, কিন্তু অফিস থেকে ফিরতে ও রাত হয়ে যায় কি না, তাই আর আসা হয় না।
0: আমারও তো একই অবস্থা রে, ও শুধু কাজ আর কাজ, তাছাড়া বাড়িতে ভীষণ অশান্তি চলছে।
1: কেন
0: দেখিস নি, আমাদের বাড়ির মাঝামাঝি একটা পাঁচিল উঠে গেছে, ছোটদাদের সঙ্গে খুব অশান্তি চলছিল রে শেষ পর্যন্ত।
1: এসব কথা থাক, নমিতা কেমন আছে রে? অনেকদিন দেখা হয়নি।
0: ও মা, তুই জানিস না খুব ভালো আছে রে, বাড়ি গাড়ি কি নেই ওর, বটিও খুব ভালো পেয়েছে। জানিস আমাদের কতবার যে লিখেছে যে এসো তোমরা এসে একবার ঘুরে যাও, কিন্তু জানিস ইচ্ছে থাকলেও যাওয়া হয়ে ওঠে না রে। এই চল না আমরা সবাই মিলে একবার ওই ওদের ওখান থেকে ঘুরে আসি, বাড়িতে আর ভাল লাগে না রে।
1: ইচ্ছে তো করে, দেখি এই যাত্রাটা তো আগে রক্ষা পাই।
0: কি যাতা ভাবিস বলতো, সারাদিন ফুর্তি করবি, সামনে কত আনন্দের দিন, সুখের দিন। এদিকে আমায় দেখ, আমি চাই সব কিছু ভুলে একটু এদিক সেদিক ঘুরে বেড়াবো, আনন্দ ফুর্তি করব, কিন্তু আমার কপালে সে সুখ নেই রে। যেই না বাড়ির ঝামেলাটা গেল, তো মেয়ের এডমিশন টেস্ট, সকাল বিকেল টিউটার, মনে হচ্ছে বাড়িটা যেন একটা যুদ্ধক্ষেত্র। তারপর যদিও বা কখনো সময় মিলে, তখন উনি পরিশ্রান্ত, কথা বলা যাবে না, অফিসে খেটে খুটে অস্থির।
2: তা কি করবো, দুমুঠো ভাতের জোগান তো ওই চাকরি দিচ্ছে গো, না হলে ওই পাঞ্চি বিয়ে চিবিয়ে গল্প করে বেরিয়ে যেত, ঠিক কি না অনুপ বাবু?
0: আরে লোকে আর চাকরি করছে না, না তোমার শুধু ট্যুর আর ট্যুর। জানিস মেয়েটার দিকে তাকাবার পর্যন্ত সময় নেই, সামনে মেয়েটার ইন্টারভিউ।
2: শুনুন মশাই শুনুন, 4 বছরের মেয়ে, ওর আবার ইন্টারভিউ, কালে কালে কি যে হলো।
3: সত্যি ভাবা যায় না,
2: আমাদের সময়ই বেশ ছিল, পাঠশালা থেকে কবে উঠেছিস স্কুলে বাবাই খোঁজ রাখতেন।

0: হাফ প্যান্ট ছেড়ে যেবার ফুল প্যান্ট ধরেছি, বাবা জিজ্ঞাসা করলেন ব্যাপার কি। মা বললেন ছেলে তোমার মেট্রিক দেবে গো, বুঝুন অবস্থা।
1: বাবা একটা দিন গেছে বটে,
0: অথচ ওই পুচকে মেয়ে যাবে স্কুলে, আমাদের রাতের ঘুম নেই।
1: আপনার কথায় মনে হচ্ছে মেয়ে যেন চাকরির ইন্টারভিউ দিচ্ছে।
0: তার চেয়ে কমই বা কি বলুন, প্রায় 1,002 ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, তার মধ্য থেকে মাত্র 100 জন চান্স পাবে, ভাবা যায়? বুঝলেন অনুপবাবু, মাঝে মাঝে ভাবি এই বয়সেই যদি ওদের এত সংগ্রাম করতে হয় তাহলে ওদের ভবিষ্যৎটা কি।
2: অথচ জানেন মেয়েটা আমার ভীষণ দুর্বল, কত ডাক্তার দেখালাম আমি ভেবে পাই না এই শরীরে বাকি জীবন এমনি কত যুদ্ধ ওকে লড়তে হবে।
0: আরে বাবা, যুদ্ধ সবে শুরু, এখনই ভয় পেলে চলবে কেন গো।
3: প্রোটিন, প্রোটিন খাওয়াতে হবে, হাই প্রোটিন, এই যুদ্ধের এই হলো হাতিয়ার।

0: শোন বাবা, আমি যা যা শিখিয়েছি মনে আছে তো? তোকে যা যা জিজ্ঞেস করবে বলতে পারবি তো? দেখ বাবা, এই স্কুলে চান্স পাওয়ার এই একটা মাত্র সুযোগ, হাতছাড়া করলে চলবে না। চেয়ে দেখ, তোর মতো আরো প্রায় 2000 জন পরীক্ষা দিচ্ছে, তাদের মধ্যে থেকে তোকে চান্স পেতেই হবে। হয়তো হয়তো তোর নাম ডাকছে, এবার তোর পালা, মনে রাখিস।
1: বসুন, এই আপনার মেয়ে?
2: বয়স কত?
0: ও 3 পেরিয়ে 4 পড়ল।
2: কিন্তু স্বাস্থ্য তো ওর মোটেই ভালো নয়।
0: না না, এমনি তো ওকে রোগা দেখায়, কিন্তু ভীষণ ছটফটে।
1: তা আপনাদের আয় কত?
0: মানে
2: জিজ্ঞেস করছি, আপনাদের পারিবারিক আয় কত? ওর পড়াশোনার খরচ মেনটেন করতে পারবেন? তাছাড়া স্কুলের ডোনেশন রয়েছে।
0: ও আমি চেষ্টা করব।
1: আপনাদের পড়াশোনা কতদূর?
2: ছেলে মেয়ে মানুষ করার যোগ্যতা আছে কি?
0: দেখুন, আমি ঠিক বুঝতে পারছি না যে স্কুলে পড়াশোনার সঙ্গে আমাদের শিক্ষা দীক্ষার কি সম্পর্ক।
1: আপনাকে যা জিজ্ঞেস করা হচ্ছে আপনি তারই উত্তর দিন।
2: 1 থেকে 1000 পর্যন্ত গুনতে পারবে তো? বলো তো, 2000-এর সঙ্গে কত যোগ করলে 3000 হয়? বলো তো, স্কুলের এ মাথা থেকে ও মাথা কবার দৌড়তে পারবে?
1: আচ্ছা, হরিমের 2 ছেলে, এক ছেলের নাম রাম হলে আরেকটার নাম কি?
0: এই একটা শিশুকে আপনারা একই প্রশ্ন করছেন?
2: 2000 ছাত্রের মধ্য থেকে ছাত্র ভর্তি করতে হলে আরো কঠিন পরীক্ষা আমাদেরকে নিতে হবে। যেহেতু আমরা শুধুমাত্র 100 জন ছাত্রকে ভর্তি করব,
1: তাই একটু ঝালিয়ে নিতে হবে।
2: আপনার মেয়ের কি সেই 100 জনের মধ্যে একজন হবার যোগ্যতা আছে?
1: না থাকলে ফিরে যান।
2: মাঝারি যোগ্যতা ছাত্রের জন্য এ স্কুলে নো ভ্যাকেন্সি, দুর্বলের জন্য নো ভ্যাকেন্সি,
1: সাধারণের জন্য নো ভ্যাকেন্সি,
2: নো ভ্যাকেন্সি,
1: নো ভ্যাকেন্সি,
3: নো ভ্যাকেন্সি,
2: নো ভ্যাকেন্সি,
1: নো ভ্যাকেন্সি,
2: নো ভ্যাকেন্সি,
1: নো
2: ভ্যাকেন্সি,
1: নো
2: ভ্যাকেন্সি, নো ভ্যাকেন্সি।
4: তারপর কি হয়েছে জানেন?
5: এই চুপ করো, দেখো তোমার বন্ধু কেমন করছে, দেখো।
4: মঞ্জু,
3: মঞ্জু,
4: মঞ্জু, কি হয়েছে রে?
0: জানিস, ও না আমার ভেতর থেকে কথা বলছে রে। ও যেন বলছে ও আর আসতে চায় না।
3: মঞ্জু,
0: আমরা যেন জোর করে ওকে।
4: মঞ্জু, এসব তো কি বলছিস?
5: কি জানি, জানেন কদিন থেকে এসব অদ্ভুত কথাবার্তা বলছে। আমি আমি কিছুই বুঝতে পারছি না, আমি কিছুই বুঝতে পারছি না।
4: মঞ্জু, তুই এসব কি বলছিস? দেখ, অনুপবাবুর কথাটা একবার ভেবে দেখ, উনি কেমন অসহায় বোধ করছেন, আর তুই।
5: না না, ঠিক আছে ঠিক আছে, সব ঠিক আছে।
6: মঞ্জু, মঞ্জু, চলো বাড়ি, চলো
0: বাড়ি।
6: হ্যাঁ
0: চলো।
6: আমি তোমায় বলে রাখছি, আমার এই প্রথম এই শেষ, ছেলেমেয়ের জন্য আমি সেকেন্ড চান্স আর নিচ্ছি না। উফ, কি ভোগালে তুমি। চলো বাড়ি, চলো।

0: আরে মাসিমাজি, আমি তো ভাবতেই পারিনি।
1: হ্যাঁ, আমায় তো তোমরা একটা খবর দিতে পারতে। মাসিমা কি এতই পর হয়ে গেল যে?
0: তা নয় মাসিমা, ও এত ব্যস্ত থাকে যে, আর এদিকে তো আমি একদম একা থাকি।
1: হ্যাঁ রে মা, কিছুই তো করতে পারছি না, তাই ঘরে বাইরে কোথাও আমাদের দাম নেই।
0: না না মাসিমা, ও কথা বলবেন না, আপনাদের উপস্থিতিটাই তো যথেষ্ট।
1: না মা, এ বাড়িতে একটা শিশু আসছে, আজ কত বড় আনন্দের দিন, কোথায় আনন্দ ফুর্তি হবে তা না। আমরা শুধু নিজেরা নিজেদেরকে নিয়েই ব্যস্ত। আর যদি তোমার শাশুড়ি বেঁচে থাকতেন, তাহলে বাড়িতে আজ উৎসবের বন্যা বইত। ওর কত স্বপ্ন ছিল।
0: হ্যাঁ, ও মায়ের কথা প্রায়ই বলে।
1: তুমি কিন্তু মা সাবধানে থেকো, এভাবে একা একা এটাই মেয়েদের সবচেয়ে বড় বিপদের দিন।
0: সাবধানে থাকার কি কোনো উপায় আছে মাসিমা? কাজের মেয়েটা দুদিন থেকে আসছে না, ও গেছে খবর নিতে। কি যে হলো!
1: হ্যাঁ, আমাদের ওদিকটায় যদি একটা বাড়ি নিতে, দেখাশোনাটা অন্তত।
0: এ বাড়ির ভাড়াই কুলি উঠতে পারছি না, না হলে কে সাথ করে এই ভাঙা বাড়িতে পড়ে থাকে?
1: বুঝি মা, সবই বুঝি। আসলে সবাই দায়িত্ব এড়াতে পারলেও আমি তো আর পারি না। তোমরা আজকের যুগের ছেলে মেয়েরা শুনলে হয়তো একটু রাগ করবে, কিন্তু মা, আজ যদি গোটা পরিবারটা একসঙ্গে থাকতে, ছেলে মেয়ে জন্মানো তাহলে আর এমন কি কঠিন ব্যাপার হতো? আমাদের ছেলেমেয়েরা বড় হয়েছে আমরা বুঝতেই পারিনি।
0: কি হলো, লক্ষ্মী মায়ের কোনো খবর পেলে?
2: আরে মাসিমা জি, কখন এলি? আমাকে তো একটা খবর দিতে পারতে, আমি গিয়ে নিয়ে আসতে পারতাম।
1: থাক বাবা থাক, বুড়ো মাসির খবর তো
2: কি করব মাসি, সময় হয়ে ওঠে না।
0: কি গো, কিছু বলছো না যে?
2: কিসের কি?
0: আরে লক্ষ্মীর মায়ের কি হলো, ওকে পেলে?
2: হ্যাঁ পেয়েছি।
0: ওকে আসবে না আসবে না?
2: কি করে ওকে বলি?
0: কেন, ইচ্ছে না হলে কাজ ছেড়ে দিক।
2: আচ্ছা বলুন তো মাসিমা,
1: হ্যাঁ,
2: যার 7 দিনের ছেলেটা মারা গেছে, ওকে আমি কি করে?
1: কি বলছিস, কি হয়েছিল রে?
2: হবে আবার কি, অপুষ্টি, খেতে দিতে পারেনি বেচারি, বড় অভাগ্য।
1: মঞ্জু, মঞ্জু,
2: মঞ্জু,
1: এই মঞ্জু,
2: এই মঞ্জু,
1: কি হলো, সারা দিচ্ছে না কেন?
2: দাঁড়ান দাঁড়ান দাঁড়ান
1: মঞ্জু, আমার কিন্তু ভালো ঠেকছে না, এখনই ডাক্তার দেখানো প্রয়োজন।
2: মাসিমা, আমি আমি দেখছি একটা গাড়ির ব্যবস্থা করা যায় কিনা, এখনই ডাক্তারখানায় নিয়ে যেতে হবে।
1: হ্যাঁ তাই বাবা,
2: আপনি ওদিকটা একটু দেখুন।
1: হ্যাঁ যাব, দেখো।

0: আপনার মাথায় কোনো যন্ত্রণা হচ্ছে? হচ্ছে না। চোখের দৃষ্টিতে কোনো অসুবিধে?
1: না, আমি তো
0: আচ্ছা, কখন আপনি এই অসুবিধাটা বুঝতে পারলেন?
1: আমি কিছু বলতে পারবো না। আমার শুধু এইটুকুই মনে আছে, ও আর মাসিমা কি যেন একটা বিষয় নিয়ে কথা বলছিল।
0: মিস্টার চৌধুরী, আপনি একটু এপাশে আসুন। যা বলছিলাম, এক্ষুনি ওনার একটা আল্ট্রাসোনোগ্রাফির প্রয়োজন।
2: আমাকে আমাকে একটু খুলে বলুন ডাক্তারবাবু, আমি তো কিছুই বুঝতে পারছি না।
0: দেখুন, ওকে ভালো মতো চেক আপ করার আগে আমি আপনাকে কিছুই বলতে পারছি না। তবে এটুকু বলছি, আমার খুব একটা ভালো ঠেকছে না। আপনি তাড়াতাড়ি টেস্টের ব্যবস্থাটা করুন।
2: ডাক্তারবাবু, ডাক্তারবাবু, এই আমার প্রথম সন্তান, দেখবেন যেন।
0: আশ্চর্য, কোথায় আপনি আপনার মিসেসের সেফটির কথাটা ভাববেন, ওকে ভরসা দেবেন? যান, আমি আপনাকে যা বলছি তাড়াতাড়ি করুন, রিপোর্ট দেখে আমার সিদ্ধান্ত নিতে হবে, প্রয়োজনে।

0: গ্রেট, আমি আসছি।
1: শুনছো?
2: বলো।
1: ডাক্তারবাবু কি বলছেন?
2: না না, তেমন কিছু না। বলছেন তোমার একটা আলট্রাসনোগ্রাফি টেস্ট করতে হবে এক্ষুনি।
1: কেন, কি হয়েছে?
2: কিচ্ছু হয়নি, এটা একটা সাধারণ টেস্ট।
1: না না, তুমি কিছু লুকোচ্ছো, আমায় খুলে বলো, আমি ভয় পাবো না, সত্যি বলছি।
2: আহা, বলছি তো। আচ্ছা মঞ্জু, তুমি কি আমায় বিশ্বাস করো না? মঞ্জু, আমি তোমার পাশে আছি, তোমার কিসের ভয়? দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে।
1: আমার আমার ভীষণ ভয় করে গো।

0: দেখতে পেলি মঞ্জুর ছেলের মুখটা? ভাবা যায় না রে, এ দেহে প্রাণ নেই, এ যে একেবারে মঞ্জুর মুখ। মঞ্জুটা বড় দুর্ভাগা, যে দেখ অবড় শান্তিতে শুয়ে আছে। ও আসতে চায়নি, ও আসতে চায়নি অশান্তির পৃথিবীতে। মঞ্জু এখন কি নিয়ে বাঁচবে মাসিমা? ওকে আমরা কি বলে সান্ত্বনা দেব?
1: আহ, তোমরা কি আরম্ভ করেছো শুনি, মঞ্জুর কথা অন্তত ভাবো। আসুন তো মাসিমা, আপনারা এবার বাইরে গিয়ে বসুন, মঞ্জুর জ্ঞান ফিরছে, অনুপবাবুকে একবার ওর সামনে দাঁড়াতে হবে।
2: না না না, আমি পারব না, আমি আমি ওর সামনে দাঁড়াতে পারব না।
1: কি বলছেন আপনি?
2: আমাকে আমাকে অনুরোধ করবেন না, আমি কোন মুখে ওর সামনে দাঁড়াবো?
1: আশ্চর্য, এখন এই দুঃসময়েই তো আপনাকে ওর পাশে দাঁড়াতে হবে, না হলে ও যে ভেঙে পড়বে।
2: আমি আমি কি করে ওর সামনে কথাটা বলবো?
1: বলতেই হবে।
2: কি করে বলবো?
1: বলতেই তো হবে, সংসারে কঠিন সত্যের মুখোমুখি এমনি করেই হতে হবে। আর আমরা তো আপনার পাশেই আছি। যান অনুপবাবু, যান, এগিয়ে যান।

0: প্রেশারটা স্বাভাবিক হয়ে এসেছে, আর ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন নেই।
1: স্যার, ওর আত্মীয় স্বজনেরা কাছে আসতে চাইছেন, আসতে দেব কি?
0: আসতে দেওয়া যেতে পারে, ওর ঘোরটা কাটছে, কিন্তু দেখবেন ওকে যেন ডিস্টার্ব করা না হয়। কোনো অসুবিধে হলেই আমাকে জানাবেন।

0: മഞ്ജു, മഞ്ജു চোখ খুলো মঞ্জু, চোখ খুলো। এই যে আমি, তুমি তুমি ভালো আছো তো? তোমার তোমার কোনো কষ্ট নেই তো? এই দেখো, সবাই এসছে তোমার জন্য।
1: আমি জানি।
0: কি জানো, কি জানো?
1: আমি সব বুঝতে পেরেছি। আমি জানতাম, আমি জানতাম ও আসবে না, এই সংসারেও আসতে চায় না। আমি জানতাম, আমি আমি কোনোদিন মা হতে।
0: মঞ্জু শোনো, মঞ্জু শোনো, শোনো আমার কথা শোনো। আমরা তো কেউ ফুরিয়ে যাইনি, আমরা আবার আমাদের ঘরে কেউ না কেউ একদিন আসবে। এটা শুধু একটা অ্যাক্সিডেন্ট, শুধু একটা ঘটনা।
1: না না, আমার আবার ফিরতে হবে শূন্য ঘরে,
0: মঞ্জু,
1: যেখানে আমার জন্যে শুধু জামা আছে, অসীম শূন্যতা।
0: শোনো, শোনো আমার কথা শোনো। আমি আমি তোমার সমস্ত দুঃখ ভুলিয়ে দেব।
1: যা হারিয়ে যায়

0: ওর সদ্যজাত বাচ্চাটার কি হবে? ওকে তো খুঁজে বের করতে হবে।
1: স্যার ওকে পাওয়া যাবে না স্যার।
0: মানে
1: পেশেন্ট একটা চিরকুট লিখে গেছে, ও লিখেছে যে কেউ যেন ওর খোঁজ না করে, আর বাচ্চাটিকে সে এই হোমে দান করে গেছে।
0: আশ্চর্য
1: স্যার, বাচ্চাটি ভীষণ চিৎকার করছে স্যার।
0: আসুন আমি দেখছি।

0: ওগো, তুমি দেখতে পাচ্ছ? ওই দেখো, রাস্তার ওপারে বস্তির বাচ্চাগুলো আবর্জনা খুঁজে বেড়াচ্ছে। মা বাপের অনিচ্ছা অবহেলায় ওরা পৃথিবীতে আসে, বড় হয়। অথচ আমি আমি তো অন্তত্বই চেয়েছিলাম গো। তাহলে আমার কোলটা শূন্য রয়ে গেল কেন?
1: মঞ্জু মঞ্জু শুনো, আমার কথা শুনো। দুঃখ বেদনা সব নিয়েই তো জীবন, এ সত্যকে তুমি
2: আসতে পারি?
1: হ্যাঁ, ও ডাক্তারবাবু আসুন।
2: কেমন আছেন? ভালো তো?
0: হ্যাঁ,
2: আপনারা দুজনেই আছেন। আমি আমি একটা কথা বলবো।
1: বলুন ডাক্তারবাবু।
2: অনুবাবু, 5 নম্বরের সেই শিশুটিকে নিতে আজও কেউ আসেনি জানেন?
1: হ্যাঁ জানি।
2: নেবেন নেবেন আপনারা?
1: হ্যাঁ,
2: আপনাদের শূন্যতা কিন্তু, না না, আপনাদের ব্যক্তিগত জীবন নিয়ে আমি কিন্তু তবু বলছি। একবার ভেবে দেখুন।
1: মানে মানে শিশু,
2: আসুন না, একটি অসহায় শিশু আপনাদের ভালোবাসায় এ পৃথিবীতে বেঁচে থাকবে, এই বা কম কি? অনুবাবু অনুবাবু কি ভাবছেন?
1: না না মঞ্জু মঞ্জু, নেবে নেবে তুমি, নেবে, তোমার তোমার সমস্ত শূন্যতা মুহূর্তে কেটে যাবে মঞ্জু।
0: না না না না, কার পাপের ফসল? না না,
1: তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো মঞ্জু, একবার তাকিয়ে দেখো।
3: এই যে দিদি, একবার কোলে নি, তারপর বলুন।
0: না না, নিয়ে যাও, আমি চাই না, চাই না আমি।
1: মঞ্জু মঞ্জু, তুমি একটিবার তাকিয়ে দেখো, একবার তাকাও এই নিষ্পাপ শিশুটির দিকে। তুমি বলো, মা বাপের পাপ কি তাকে স্পর্শ করতে পেরেছে? দেখো দেখো তুমি।

0: পাহাড়টাকে ছুঁয়ে দেখো, অনুভব করতে পারছো, অনুভব করতে পারছো তার প্রাণের স্পন্দন? শূন্যতাকে ভরিয়ে দেবে এক স্বর্গীয় আনন্দে। মঞ্জু, মঞ্জু,
1: দাও দাও আমার আমার কল ভরিয়ে দাও।
0: মঞ্জু,
1: আমি আমি শুধু মা হতে চাই, শুধু মা হতে চাই।

এতক্ষণ শুনলেন নাটক স্পন্দন, রচনা চিত্রভানু ভৌমিক, পরিবেশনায় দশরূপক শিলচর। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, কল্যাণী।

চৌধুরী, অনুপ, বিশ্বজিৎ দত্তরায়, বিশালবাবু, অজয় কুমার রায়, ডাক্তার বলরাম দে, রিক্সাওয়ালা শিবশঙ্কর দত্তরায়, লক্ষ্মী সৃজা পালচৌধুরী, মিতা কেয়া রায়, সুবোধ বিবেক রঞ্জন দাশগুপ্ত, প্রথম প্রথম পরীক্ষক প্রদীপ পাল, দ্বিতীয় পরীক্ষক অলোক পালচৌধুরী, মাসি মিতালী রাজকুমারী, শিশু আলমিতা পালচৌধুরী, নার্স শ্রাবণী পুরকায়স্থ, আবহ বিধান লস্কর এবং উত্তম দে, পরিবেশনায় দশরূপক শিলচর। শুনলেন নাটক স্পন্দন, আকাশবাণী শিলচর। এবারে লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তীর্থলাল দাসের দোতারা বাদন।

तू तेरी नियत कर ली।

আকাশবাণী শিলচর, শুরু হলো আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্সে, এবং FM 102.3 মেগাহার্সে। অধিবেশনের শুরুতেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

0: yamnung sina khongkre ba si si khongki bangang na lukram birajit mathang sidi ai koi sinami nungan bidagi sereng ama muktamina rasi
1: ai na ngasi thije gadori ba sereng asi gi mammi nuksi jabi ima kanana khomlang in biduna nuksi na uthem biduna yokpi khiba ayakpu samu pangal chauhan biba apokpi pale mimani namda aibu pobi ba nauthe misaina sumbi ba maithong ai gi engduna khajai langon chupi ba apokpi pale mimani ikut ani paiduna haina chacha haiduna aibu chatpat tambi ba aigi iman chibi apokpi pale mimani asumna aibu chiba karamna nangbu kawani nungshi nolu wakhanda nangi khuya thambalda khurum jari loi jare
0: ইনুমান বিগি সেরেংসি ফজখ্রে আঙাংসা আইখোই হান্দতি লাই থিবা মুক্তাসি কো থিগদবা আঙাং না থিয়াম মালেম গান বনি হাউরৌ র মালেম গান বা
2: ও নরনয়ং নমস্কৃতং নরনচৈব নরতমো দেবিং সরস্বতী ব্যাসং তত্তু মুদিরেত পঙ্খো ভরমতি ভরমনং মূর্খ্যা বিদ্যা ভবি ভাবে জত কৃপালৈশ মাত্রেণং বন্দিতা শ্রীগুরুবে নমো তাবি ইউদো গুরু সিং পুনমক মমাঙ্গৈদ বলি নিন্থৌনা তৌব গম্বগ লৈনন মরোল অহুমগি মপু অইনা

0: এবো আকাশবাণী শিলচর প্রোগ্রাম খানায় সিনে সাইনচিনি চিনি ডিমাসা প্রোগ্রাম জেন বালু কলুকু হামচং মাকাশমা খানার হি প্রোগ্রাম জেন দু মেডিয়াম অফনি মিটার রজতাম বিশেঠাম মাগনি পয়েন্ট মাকঠাম মাগনি গ্রাউডে রজাচাই মাখনজাই কিলো হারসা হদেহে এফএম নি রজাশি মাগনি পয়েন্ট মাকঠাম মেকা হারসা দিনি হাইটি বরিব সাইন মে বডাইন নি সাইনতাম ইংরেজি মাইটাই নি রজিং নি মাইটাই কন্দ দিনি ডিমাসা ব্রহ্ম দিনে সিকাংঠাও খারেনাং আনসারনি খুরংটাই হাকজারা বুথুনি খুরংহা আরজাবটেনি প্রোগ্রাম অন্ডাদেহে ইয়াখন থহলা নালাইলেনি সাইনচিনি গ্রাউজমা দুসিকাংঠাওহা আনসারনি খুরংটাই এবহাদিনি গজালি নলাইনি আদঙাজাং তরনসলাই এবা আনসারনি খুরংটাই খনালাইনাং
1: খানাইরাও সিনে হামজমা কাসমা খানারিহি যিনি গজালি নলাইনি আনসারনি খুরংটাই খানারিমা পাউডু এবহা সেরবা খারমিন সেরবা মুকরি সেরবা রজাভি খানারিনাং দুসিকাং থাওহা অম্বিকা বর্মন মুকরি তাইসি খানারিনাং
2: আনি বুমু অম্বিকা বর্মন আং দুহা থাইসি মুকরি খানারি দু আনি মুকরি নি বুমু ডিমাসানি হাইরেন বুমাফানি বুফাকে বুজু গ্লাইরে বুজুনি বুফাকে ববোডা গ্লাইরে ববোডানি বুফাকে বুজু গ্লাইফিনরে বুমানি বুবিকে বুমায়ুং গ্লাইরে লংবাহা আয়ুং ঠিরে বুমানি বান্ডাওকে বুমাউসি গ্লাইরে লংবাহা আমাউসি ঠিরে বুমানি বড়া বুফলুংকে বেদে গ্লাইরে লংবাহা দেদে ঠিরে বুফানি বডাকে ববোডা গ্লাইরে লংবাহা আবোডা ঠিরে বুফানি বুফলুংকে বিদি গ্লাইরে লংবাহা আডি ঠিরে ববোডানি বিকে বুমায়ুং গ্লাইরে লংবাহা আয়ুং ঠিরে বিদিনি বিকে বুমাডি গ্লাইরে লংবাহা আমাডি ঠিরে বুবিনি বসাইকে বিগিম গ্লাইরে লংবাহা আগিম ঠিরে বাহান্ডাউনি বসাইকে বিগিম গ্লাইরে লংবাহা আগিম ঠিরে বডানি বিকে বুবাউজি গ্লাইরে লংবাহা বাউজি ঠিরে বুফলুংনি বিকে বুয়াই গ্লাইরে লংবাহা বুয়াই রাও ঠিরে বিহিনি বডাকে আগিম লংরে বিহিনি বুফলুংকে আগিম ঠিরে বসানি বসা

0: কে বুসু টাই ক্লেরে বুসু টাইনি বসাকে বসা টাই ঠিরে বসা টাইনি বসাকে বিকিম টাই ঠিরে খাইপলুংটু নি বিটু বজাল জি ক্লেরে লংবাহা বান্ডাও ঠিলাইরে জু উঠাই
1: অম্বিকা বর্মনি খুরাংহা মুক্রি টাইসি খানালাইকা তুহা জয়দি বর্মনি খুরাংটাইহা উলিনিং খানমিন টাইসি খানালাইনাং
2: আং জয়দি বর্মন জিক্রিপ নে থাইসি খারমিন নারি দু খারমিন নি বুমু রাউসি নংমানিং রাউবা গার্সা সাউসিনি বসাতু বংমা দংবা বসাতু হামসিসি সারাইয়া বগার্সা থিবানি ইহনহা বসাতু বেদেহে দংলাইনাং ওয়াইমু নাংখা সাইসিখালি বগার্সা বসাতুকে রুংদাদা উনি রকহা খামরিখা ওদে সৌসি হে বংশাসা ওয়াকলেব লাবুমা সানিকা ওয়াকলেব লাবুখা বগার্সা বসাতু কে ওয়াকলেব কংসি কংসি সিপাইমা সানিকা বসাতু ক্রিপ ব লাইলালো পাইটেখা ইয়হন হা ববুফা গার্সা গিবিন ওয়াকলেব কে বজং ক্লাহি কাটাহি সৌসি সৌসি কে সিপাইমা সানিকা সৌসি ব সিপাইফিয়া বসাতু গমঙ্ঘা বুফা গার্সা বসাতু কে শিবরিংহি ঠিকা নিশি ওয়াকলেব কংসি কংসি কে লাইলালো সিপাইপুকা ঠিকাব ওয়াকলেব বাকাটাইকে সাউসিব সিপাইফিয়া অলাইনিং নিজি সাউজং নংখাদে রাউয়া দমা ওদে ওয়াকলেব বাকাঠাইলেই নিশি কাপলুং তুসিজাং কটাইসি গ্রাউসি টংখাদে নিশি রাউ দমা নিশিকে মলাই মুশি ক্লাইফিয়া এব খারমিনি গ্রাউজু জাখাদে গ্রাউসি মাসি নংমানিং রাউবাসে জু উঠাই
1: জয়দি বর্মনি খুরাংঠাইহা খারমিন থাইসি খানালাইকা দুহা বার্বি বর্মনি খুরাংহা মুগ্রি থাইসি খানারি বুনাং
3: বার্বি বর্মন নিশিক্রিপ নে থাইসি মুখ্রি খানারি দু মুখ্রি নিবুমু জিনি নলাই জিনি নলাই নলাই গেডে নলাইগ্রা সেরবানি ন হাজিখা সেরবানি হাডাফা উড়াহা ডংলাই দু ক্রিপ জং সৌ শিব মালায়নিয়া জিনি নলাইনি আনছেরা ক্রিপ জিং খাপুংটু উঠু জং মলাউলাই দু ওদে পরিগহা থাংডু খাচে থিয়া মুসুলাইয়া জিং সুলাইয়া জিনি নলাই বুমাজং বাউসি সঞ্জনারি রিহি বার্টি রিহি জিংখে মাঠাংডু ফাডাংডাংডু হাডি ডাংডু ডংলাইডু কথার শিশি হান্থিলে ফ্রং বুবলি সঞ্জাকেরে সঞ্জাউডু দাও বিরিংডু পার্শাসিডু কিম্বজং জং বার্টু জুঠাই
1: দুহা অনুজ বর্মন নিখুরাংহা মুক্রি ঠাইসি খনারি বুনাং
2: আনি মুমু অনুজ বর্মন আং দোহা নিশিক্রিপ নে থাইসি মুখ্রি খানারি টু আনি মুখ্রি নিবুমু জে জে ডাঠি জে জে ডাঠি বুমাফুফানি গ্রাউকে জে জে ডাঠি খারারাউনি গ্রাউকে বুমানি গ্রাউ খানায়াদে ডাউবা লুবা রিঙ্গেনাং ফুফানি গ্রাউ খানায়াদে ডাঙ্গা দিবা রিঙ্গেনাং জে জে ডাঠি সমাজনি ঘুষি ডাংমাকে জে জে ডাঠি জাদি নিখুশি ডাংমাকে সমাজ নিখুশি ডাঙিয়া দে সমাধা লেখা মাইয়া নাম যে যে ডাঠি হাডাম গুফু ডাংমাকে যে যে ডাঠি মাইমু গুসিম ডৌমাকে হাডাম গুফু ডাঙিয়া দে রিঙিয়া গ্রিগিয়া ঠাউলা নাম জুঠাই
1: দুহা পদ্মিনী নিখুরাংহা খারমিন থাইসি খানারি বুনাং
0: আনি বুমু পদ্মিনী বর্মন আং দুহা থাইসি খারমিন খানারি দু খারমিন নি বুমু দাউটুজাং খাইসিং মাতলা সানসিবা খালি খাইসিং মাতলা বংফাং মাসিনি দেবসিহা মাইবাইবা বারসিবাহা দিশাকংহা ক্রাইসংখা ওডে দিলামজাং খাইসিং মাতলা গজাউফালংকা দিলাম রাউবানি দেরগুংহা কবাফিয়া লিখি ঠিলামানি ব্লাম জাপাইগা দাউটু মাসি দিশাকং দেরগুংনি বংফাং বেডেফা বাহি দংয়াবা খাইসিং মাতলা দিহা গজাউফালংয়াবাকে নুহাকা

0: ওডাউটু হাইরুডিরু যাই বংফংলাই ওয়াইক্রাই খাসিং বাজাও পালংয়াবা বুঝুই হাংসিং আকা খাসিং মাতলা বো বংফংলাইয়া গাকুই দেরগুঙা সহিকা বিপদনিপ্রাম গোখা খাসিং দাউটুনে বনি হামজৌমাখা সৌমা রিলাখা ওডে দাউটুকে ঠিকা খাইফলুং বাকালিবা নিং বিপদা ক্লাইকা দে আংবো জিরুনাং সানসিবাকালি বো দাউটু ওয়াইমুগিরি ডিমুগিরি বংফং দেবসিহা বাহি দংবা শিকারী সাউসি বংফং বাকলা সংহি দাউটু বুজু ইলাই সাহি গৌমা জাহি দং পো বুবলিহা দিহা গজাও পালাংয়াবা খাইসিং মাতলা শিকারী নি ইয়াসিহা চিকাপ ক্লাই ওয়াইকা শিকারী সাউ যাউই ইগা টিংক্রেক লাখা দাউটু হাপ্রং মাই ফুর বিরলঙ্কা শিকারী দাউটু গাওবা মাইয়াহি বহাটা নিপ্রাং থাংলাকা শিকারী থাংলাবা নি এখনহা বো দাউটু ফাইপে নি খাইসিং মাতলাকে ঠিপাইকা ওই খাইপলুম নিংদিনি আংকে বিপদ গেদেবা নিপ্রাং সগৌকা ওডেবা নি আংনি হামজমাখা সমা রিলাডু খাইসিং ঠিসাই পিনকা ওই নামাই নিংবো আংকে সাইনসিখালি দি নিপ্রাং সগোবা বনি লাগাই আংদিনি গোখা এবো খারমিননি গ্রাউজু জাগা বিপদা সগলাইকা দে লুগু কাটিক জালাইডু জিউটাই
1: পদ্মিনী নিখুরং হা খারমিন থাইসি খানালাইকা দুহা উলিনিং পদ্মিনী ওদেহে রুচিকা নিখুরং থাইহা রচাপ্তাই থাইসি খানালাইবুনাং

0: দিশি দিশি বিদি দিবাকে ডামরু খাওয়ালো সুপ্রিয়া খা সানসি খালি ডাফলাম যুগে রিমখা ওডে সংযং বহ রাফলা খা নাই বাদে ডাফলাম জুনি বহ বিশৃঙ্খা বিদিগিরি বডসিনিং দংবা ডাফলাম যু প্রাপ প্রাপ বাইদারি ঠিকা ডাফলাম যুগে ঠিবা নুই ডামরু সমৌখা জার্নি ডাং গাজা খুশিকে বাউই খা দুঃখনাংশঙ্কা আনসারও এখন সাগাং বাউি জার্নি পান্টা গাবাকে সিনিং নাইকাডে বাঠাই জাং বুফং জাং জামরে জুঠাই
1: নৈতিক বর্মনি খুরাংহা কারমিন থাইসি খানালাইকা দুহা ভূমিকা বর্মনি খুরাংহা মুক্রি থাইসি খানারি বোনাং
2: আনি বুমু ভূমিকা বর্মন আং ভা নাইষ্ট থাইসি মুক্রি খানারি দু আনি মুক্রি নি বুমু বঠর বৈশাগি জেটি বঠর জালাং ক্রা হাগ্রা ডিব্রে হা দূরে আষাঢ়ি শ্রাও বঠর জালাং হাডি ডাংরে বাঠাই বিকিম মিনরে বাডাও আশিন হাগং মাই মিনঠর হাগং ডাঙেরাউনে হাম্বা বঠর গাডি আগুন বঠর মাই সিং রা মাই নাওরে মাই হররে পুষ মাঘ বঠর মাই সিং বুসু জিরে রাবান্ডি লাইরে ফাগুন জায়ত্রী বতর পারতর বন্ধু মান্ডের বারে জুঠাই
1: দুহা কুলদি বর্মন নিখুরাং হা মুখরি টাইসি খানারি বুনাং
3: আং কুলদি বর্মন জিক্রিপ নে থাইসি মুখরি খানারি দু মুখরি নি বুমু খুশিকে সাও নাইয়ারাও বেগা ব্রেগা ব্রাহা থাংডু বিল্ডিং বিল্ডিং সন্তোষাং আলাংসি খাপলুং হো গো খিম বারডু হাগ্রা হা খিম বিদি জবজিনে থাংডু সন্তোষ থাইয়া দোহা দাও বাসা জিজা প্রিংহি ব্রাহা থাংডু থিলাংসং দোহা গ্রাও দশাংয়া দুখা দুরাই জাবাই লাবুখা জানি নসা সালাংসলাম দানাং খাইসিং খাইসিং লুগু গাড়ি সাউজাং ব্রাহা থাংডু থিলাংসং মাগাইনথর হা জিমা নাংডু জিকু সুমাইডু অদেবানি আগা গন্ড জং ফির ফির হিন্দু জুঠাই
1: খুলদি বর্মনি খুরাং হা মুকরি খানালাইকা দুই একাউন্ট হা পদ্মিনী জং রুচিকা নিখুরাং হা থাইসি রিজার্ভ টাই খানালাইনাং

সভা নিয়ে বিজেপি এমপি ফাগান সিং কুলেস্তানি ভূপেন ফাঁকা লোকসভা নিয়ে খনজন অদেধে রাজ্যসভা যিজন এমপি কে মেম্বার সংহি এব কমিটি খাকা এব কায়াবাসী কমিটি দাং মাইথাই এব মাইথাইনি পৈলা এপ্রিল জেনহি ফাইগিনেবা মাইথাইনি এপ্রিল সাইনটিমটি খালি জামদু রাজ্য সরকারের সিলিং হাবা নাইশ বিদায় পরিক সুপিয়া হিটাও এবার পরিয়ঞ্চলকে পরিকহ গাবারিফিন মানে ঝাড়খণ্ড টেকনিকলাই সিটি বাজাও স্কুল বুলা বুমুনি মিশন ইয়মালাখা কাছারকলাপিহে রাজ্যের মাজিসনিটা জিলাহা এবার মিশনকে পরীক্ষা কলাইবালে আজজন রেখা গ্রাউ ডিমাজাং গ্রাউজমা ফরিবা দিনডে রানিং জামখা আকাশবাণী শিলচর ডাকনা সিমারে বসাইনি জিনি ডিমাসার প্রমাণ নাং আর জাপটাই জাবাক অডাটে সানসিনি গ্রাউজমা প্রোগ্রাম খানায় সিনে হামজাও মাকাশমা খান্দারপিনলাহি দিনিনি জিনি ডিমাসা প্রোগ্রাম এ রানিং সজামগার ডু জুটাই

এবারে অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি। আজ সন্ধ্যে 6:15 অনুষ্ঠান, 2:20 চাষ আবাদের কথা, সন্ধ্যে 6:45 রাত 7:15 হিন্দি ছবির গান, রাত 8 অনুষ্ঠান আহরণ, লোকশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:30 ঠুমরি শুনবেন পণ্ডিত সিয়ারাম তেওয়ারির কণ্ঠে, রাত 9:15 দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন, রাত 9:30 বাংলা ছবির গান, রাত 10:00 শুনবেন হিন্দি ছবির গান।

এবারে আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল অর্থাৎ সোমবার অমৃতবাণী সকাল 6:05, সকাল 6:10 ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনা, খেতে খামারে সকাল 6:30, লোকগীতি শুনবেন অনিমেষ দেবের কণ্ঠে সকাল 6:35, সকাল 7:05 সুপ্রভাত, দেশ বন্দনা সকাল 7:20, রবীন্দ্রসঙ্গীতের শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা সকাল 7:40 দুপুর 1টায়। নির্বাচনী ফলাফল নিয়ে দ্বিভাষিক আলোচনা শুনবেন দিল্লি কেন্দ্র থেকে সকাল 8:40, সকাল 9:10, বেলা 10:10, বেলা 11:10, বেলা 12:10, দুপুর 1:10, দুপুর 2:30, রাত 7:10 ও রাত 9:15। আবার বলছি, নির্বাচনী ফলাফল নিয়ে দ্বিভাষিক আলোচনা শুনবেন দিল্লি কেন্দ্র থেকে সকাল 8:40, সকাল 9:10, বেলা 10:10, বেলা 11:10, বেলা 12:10, দুপুর 1:10, দুপুর 2:30, রাত 7:10 ও রাত 9:15। সকাল 9:00 আধুনিক গান শুনবেন ভূপেন হাজারিকার কণ্ঠে, বেলা 10:00 বাংলা ছবির গান শুনতে পাবেন, বেলা 11:00 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন অনুরূপা ভট্টাচার্য, এবং এর অব্যবহিত পরেই শুনবেন গজল বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 12:00 হিন্দি ছবির গান, দুপুর 2:00 ভজন পরিবেশন করবেন।

সন্ধ্যা গোস্বামী। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান যথারীতি বিকেল 5:35, সন্ধ্যে 6:15 যুববন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী শুনতে পাবেন। চাষাবাদের কথা সন্ধ্যে 6:45, এতে ছাগল পালন নিয়ে বলবেন রহেশ্বরী ডেকা। বাংলা গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আগামীকাল রাত সাড়ে আটটায় শুনবেন অশোক কুমার রায়ের স্বরোৎপাদন, রাত 10টায় শুনবেন নাটক। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ প্রথমে আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠান এবং পরে আগামীকালের বিস্তারিত অনুষ্ঠানসূচি শুনলেন।

0: চাষ্রমিক ভাই বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আমাদের দুটি পাতা একটি কুঁড়ি অনুষ্ঠান। আশা করি শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজ আমাদের আসরের প্রথমে শুনবেন জল এবং বায়ুবাহিত বিভিন্ন রোগ, এ নিয়ে কিছু আলোচনা। আলোচনা করছেন ডাক্তার অপূর্ব নাথ।
1: জলের আরেক নাম জীবন এবং বায়ু থেকে আমরা পাই অক্সিজেন। সুতরাং এই দুটো জিনিসকে আশ্রয় করেই আমরা বেঁচে আছি, অর্থাৎ জল থেকে এবং বায়ু থেকে আমাদের বেঁচে থাকার সমস্ত উপাদানগুলো আমরা পাই, অর্থাৎ এই দুটো জিনিস আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু একই সঙ্গে দেখা যায় সেই জল আবার আমাদের জন্য কখনো কখনো ক্ষতিকারক হয়ে যায় এবং কিংবা মরণ ডেকে নিয়ে আসতে পারে, এবং বায়ু থেকেও নানা রকমের
2: রোগ ছড়িয়ে
1: পড়ে, যা থেকে আবার শারীরিক নানা ধরনের অসুস্থতা হতে পারে। সেই হিসেবে জল এবং বায়ু দুটোকে আমরা একসঙ্গে আলোচনা না করে একটু আলাদা আলাদা ভাবে, জল থেকে কি কি রোগ হতে পারে এবং তার জন্য কি কি প্রতিক্রিয়া বাকি ধরনের
2: হতে পারে বা প্রতিকার ব্যবস্থা কি
1: হতে পারে, তার সম্বন্ধে একটু আলোচনা।
2: আচ্ছা, তাহলে ঠিকই আছে, এই প্রসঙ্গেই আমরা জল নিয়ে প্রথমে তাহলে আলোচনা করি, জলবাহিত রোগ নিয়ে, তাই না?
1: সেই দেখুন, জল জলাধার গুলো যখন খারাপ হয়ে যায় তখনই জলবাহিত রোগ আমাদেরকে আক্রমণ করে থাকে।
2: অর্থাৎ পানীয় জলের ব্যাপারে বিশেষ করে
1: পানীয় জল গুলো নানাভাবে দূষিত হয়ে যেতে পারে, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে পরিলক্ষিত হয় গ্রামাঞ্চলে, কিংবা চা বাগানের যারা ভাই বোনরা আছেন তারা যে সমস্ত উৎস থেকে জল ব্যবহার করে থাকেন। এবং বিশেষ বিশেষ সময়ে, কোনো কোনো সময়ে সেই জলাধারগুলো যখন জল কমে যায় তখন বেশিভাবে সেটা নোংরা হয়ে যায়। সেটা শীতকালেও হতে পারে, গ্রীষ্মকালেও হতে পারে, যদি জলের প্রাচুর্যতা কমে যায়। এবং গ্রামাঞ্চলে কিংবা কিছু কিছু জায়গায় জল থেকে একই উৎস থেকে যেমন খাওয়ার জল নেওয়া হয়ে থাকে, সেই জলেই আবার কাপড় কাচা, স্নান করা, গৃহপালিত পশুদের স্নান করানো, সেই ব্যবস্থাটা কিন্তু এখনো চলে যায়নি।
2: সুতরাং গ্রামাঞ্চলেই
1: বেশিরভাগ পরিলক্ষিত হয়। এর মানে উল্টো দিকে শহরাঞ্চলে আমরা যেটা দূষিত জল নিষ্কাশন করে পরিশোধিত জল পেয়ে থাকি, সেক্ষেত্রেও আবার মাঝে মাঝে পরিলক্ষিত হয় যে দুটো পাইপ দিয়ে যখন জল যাচ্ছে একই সাথে, তখন যদি কোনো ব্যবস্থার অব্যবস্থার ফলে সেই দুটোর মধ্যে যদি কোনো মিলন ঘটে থাকে বা কোন রকমের ইনফেকশন মিশ্রণ হয়ে যায়, ছড়িয়ে যায়, তখন জলবাহিত

0: এই রোগগুলো
1: হুম
0: গ্রামাঞ্চলে হয়ে থাকে,
1: হুম
0: সেগুলি শহরাঞ্চলেও
1: হুম
0: পরিলক্ষিত হয়।
1: তবে গ্রামাঞ্চলের পর্যায়ে ডাক্তারবাবু, আমরা যখন চা বাগানের যেটা অনুষ্ঠান দুটি পাতে একটি করে আলোচনা করছি, চা বাগানও চলে আসছে গ্রামাঞ্চলে,
0: সেই
1: আমরা ধরে
0: দেশে
1: নেব
0: আমরা চা
1: সেটা।
0: বাগানেই সীমাবদ্ধ
1: হুম
0: থাকবো।
1: হুম
0: সুতরাং গ্রামাঞ্চলে বা চা বাগানে যে সমস্ত জলবাহিত রোগ বেশি
1: বেশি হয়।
0: পরিলক্ষিত হয়
1: হুম
0: তার মধ্যে হচ্ছে গিয়ে প্রথম আমরা যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে জন্ডিস রোগ।
1: হুম হুম
0: কারণ জন্ডিসের যে ভাইরাস যেটা এসে
1: হ্যাঁ
0: থাকে
1: হ্যাঁ
0: সেটা জল
1: সম্পূর্ণভাবে জলের উপর,
0: ইনফেক্টেড
1: হ্যাঁ
0: দূষিত জল থেকেই এসে থাকে এবং
1: হয়ে থাকে।
0: সেটা সম্পূর্ণভাবে জলের উপর নির্ভর
1: হুম
0: করে থাকে।
1: হুম
0: তারপর যে রোগটা হয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে কলেরা।
1: আচ্ছা
0: কলেরাটা জলবাহিত
1: হুম
0: রোগ,
1: হুম
0: দূষিত রোগীর থেকে
1: হুম
0: নির্গত মূত্র কিংবা মল যদি
1: হ্যাঁ হ্যাঁ
0: জলের সঙ্গে মিশ্রণ
1: মিশে যায়।
0: মিশে যায় এবং সে জল যখন ভালো
1: সুস্থ
0: সুস্থ লোক পান করে
1: পান
0: থাকেন
1: করে।
0: তখন তিনি অসুস্থ হয়ে যাবেন।
1: হুম
0: এবং আগের দিনে তো এইভাবেই গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত, যেটাকে আমরা
1: হুম
0: মহামারী
1: হুম
0: বলে থাকতাম।
1: কিন্তু এখন দেখুন আমরা মানে সতর্কতা আমরা নিচ্ছি বা বিভিন্ন ব্যাপারে আমরা বলছি বারবার
0: হ্যাঁ হ্যাঁ
1: বিভিন্ন মাধ্যমে যে
0: হ্যাঁ
1: জল
0: হ্যাঁ
1: পরিশোধন করে খাওয়ার ব্যাপারটা,
0: যার
1: অজ্ঞতার
0: ফলে
1: কারণে চা বাগান অঞ্চলে, অজ্ঞতার কারণে বা গ্রামাঞ্চলে
0: এখনো কিছুটা রয়ে গেছে,
1: রয়ে গেছে,
0: যার জন্য যদিও মহামারী হিসাবে জিনিসটা পরিলক্ষিত হচ্ছে না কিন্তু রোগটা পাওয়া যাচ্ছে বা দেখা যাচ্ছে
1: বেশি এইসব অঞ্চলে
0: এই
1: হচ্ছে।
0: সব অঞ্চলেই হচ্ছে। তারপরেই যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ধরুন আন্ত্রিক রোগ, যেটা আমরা আন্ত্রিক বলে থাকি বা ডাক্তারি পরিভাষায় যেটাকে গ্যাস্ট্রো এন্টারাইটিস রোগ বলে থাকে, সেই রোগের প্রাদুর্ভাব খুব বেশি হয়ে থাকে গ্রামাঞ্চলে টি গার্ডেনে। তারপর হচ্ছে গিয়ে নানা ধরনের কৃমি জনিত রোগ, নানা রকম কৃমির প্রাদুর্ভাব, সে সমস্ত রোগের দ্বারা অনেক বাচ্চারাই বিশেষ করে আক্রান্ত হয়ে থাকে এবং তা থেকে নানা ধরনের বড় রকমের রোগও অনেক সময় হয়ে যেতে পারে।
1: তো একটু আমরা জলবায়ুবাহিত রোগের ব্যাপারে আলোচনা করছি, কিন্তু একটু যদি স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার ব্যাপারে বলেন যে চা বাগান অঞ্চলে কিভাবে ছেলে মেয়েগুলো বাচ্চাগুলোকে কিভাবে যত্ন নিতে হবে, যদি একটু আলোচনা করেন।
0: হ্যাঁ, বাচ্চাদের সাধারণত জলবাহিত রোগ থেকে বাঁচিয়ে রাখতে গেলে তা পরিশোধিত জল পানের দিকে খুব দৃষ্টি দিতে হবে। কারণ পরিশোধিত জল শুধু যে পেট খারাপ বা পেটের রোগ ঘটিয়ে থাকে তা নয়, তা থেকে আরো অনেক ধরনের চর্মরোগ বা আরো কিছু ধরুন বিভিন্ন রকমের রোগ ছড়িয়ে যেতে পারে। সুতরাং সর্বাবস্থায় যেন বাচ্চাদের পরিশোধিত জল পান করানো হয় এবং অতি ছোট অবস্থায় যেমন জন্মের পর থেকে 6 মাস বা 9 মাস পর্যন্ত মাতৃদুগ্ধই যেন তাদেরকে বেশি করে দেওয়া হয়ে থাকে এবং তাদের ক্ষেত্রে যে সমস্ত জল ব্যবহার করা করা হয়ে যা থাকবে, কারণ শুধু তো মায়ের দুধই যোগান যথেষ্ট হবে না, সুতরাং সেক্ষেত্রে যেন অবশ্যই পরিশুদ্ধ জল যেটা ফিল্টার করে, এবং শুধু ফিল্টার নয় কারণ অনেক সময় শুধু ফিল্টার করলে সেটা কিন্তু বিশুদ্ধ হয় না, কারণ ফিল্টার জলটাকে আবার গরম করতে হবে, তখনই যে সমস্ত ভাইরাস বা সিস্ট যেগুলি থাকে সেগুলিকে সম্পূর্ণভাবে নির্মূল করা যায়। অন্যথা এই ছোট ছোট বাচ্চাগুলো যেগুলি বিশুদ্ধ জল না যদি না খেয়ে থাকে তবে তাদের শরীরে যে সংক্রমণটা হয়ে থাকে সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত থেকে যাবে এবং এমনকি সেটা বড় অবস্থাতেও হয়তো সেই ক্যারিয়ার স্টেজ অর্থাৎ যেটা অনেক দিন থেকে যায় ভালো হয় না সেই স্টেজে ওরা থেকে যেতে পারে এবং তার থেকে এরাই কিন্তু এই সমস্ত রোগটার সংক্রমণ ক্রমান্বয়ে ঘটিয়ে
1: ঘটিয়ে থাকে
0: এবং যেটাই সবচেয়ে বিপজ্জনক হয়ে থাকে।
1: এছাড়াও তাদের যেমন চা বাগান অঞ্চলে ছেলে মেয়েদের বা ছোট্ট ছেলে মেয়েদের যেন স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন
0: সেটা হচ্ছে গিয়ে জলবাহিত
1: জলের ব্যাপার,
0: তাছাড়া তাদের পরিষ্কার
1: পরিষ্কার
0: পরিচ্ছন্ন স্থানে রাখা, যেমন
1: হ্যাঁ
0: পরিষ্কার করে রাখা, পরিষ্কার করে স্নান করানো, চামড়ার যত্ন রাখা
1: বা জামা কাপড় গুলো ভালো কাঁচা
0: ভালো করে কেচে পরিষ্কার করে রাখা দরকার, মাটিতে ছেড়ে রাখা দেওয়া দরকার নয়, কারণ অনেক সময় বাচ্চারা তো বুঝতে পারে না ওরা মাটি থেকে খাবার তুলে নিয়ে খায় যা থেকে শুধু জলবাহিত নয় বায়ুবাহিত নয় কিন্তু মাটির সঙ্গে সংমিশ্রিত আরো কিছু কিছু রোগ তখন শরীরের মধ্যে ঢুকে গিয়ে ক্ষতি করতে পারে। সে থেকেই যে সমস্ত রোগ বলা হলো জন্ডিস বলুন টাইফয়েড বলুন সেই সমস্ত রোগ এইভাবেই কিন্তু ছড়িয়ে পড়ে এবং এক থেকে অন্যের মধ্যে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়তে পারে,
1: অর্থাৎ সংক্রমণ ঘটে।
0: সুতরাং প্রাথমিক অবস্থায় খাবার দাবার সম্বন্ধে সবচেয়ে বেশি সচেতন হওয়া দরকার, কারণ খাবার দাবার যদি ঠিক না থাকে তাহলে যে সমস্ত রোগ হয়ে থাকে এগুলি সাধারণত গ্রামাঞ্চলে কিংবা টি গার্ডেনে বেশি রূপে পরিলক্ষিত
1: বেশি রূপে পরিকল্পনা। চা বাগানের অঞ্চলে যেটা মল ত্যাগ করার জায়গাও বিশেষ
0: এই যে বললাম না, যদি ছেড়ে রাখা যায় কোথাও মাটিতে হয়তো সেই মাটিটা ঠিক নয় তাতে অনেক ধরনের বীজাণু ছড়িয়ে আছে, সেগুলি বাচ্চার শরীরে চলে গেলে অসুস্থ হয়ে যাবে। কিন্তু এখানে দেখা গেছে যে বায়ুবাহিত যে সমস্ত রোগ সেগুলো হয়তো বেশিভাবে পরিলক্ষিত হয় না, কেননা গ্রামাঞ্চলে

0: দূষণ যেটা সেটা অতিমাত্রায় নয়, কিন্তু জলবাহিত যে সমস্ত রোগ দেখা যায় এদের মাত্রা বেশি হয়ে থাকে।
1: একটু প্রসঙ্গে একটু পাল্টে নিয়ে যাচ্ছে যে এটার কারণটা কি গ্রামাঞ্চলে বা চা বাগান অঞ্চলে যেটা হয়, এটা কি শিক্ষার অভাব বলবেন বা
0: আজকাল নানা ধরনের এনজিও বা স্বেচ্ছাসেবীরা
1: সচেতন
0: করার চেষ্টা করছেন বা সরকারের তরফ থেকে যথেষ্ট চেষ্টা চলছে,
1: অঞ্চলে যেসব চিকিৎসকরা রয়েছেন
0: তাদেরও চেষ্টা চলছে, কিন্তু সেগুলো যথেষ্ট নয়। যতক্ষণ না ধরুন ব্যক্তিগত শিক্ষা, ইন্ডিভিজুয়াল এডুকেশন যেটা, ব্যক্তিগত শিক্ষা যদি ছড়িয়ে দেওয়া না যায় তাহলে সেটা সে শিক্ষাটা তখন খুব ভালোভাবে গ্রহণ করা হয় না। কাজেই স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা যেটা সেটা খুব বেশি দরকার। এখন জলবাহিত রোগ সম্বন্ধে যে সমস্ত রোগ আমরা আলোচনা করলাম সে সমস্ত রোগের যেগুলি বিশেষভাবে পরিলক্ষিত হয় বিশেষ বিশেষ সময়ে, তাদের লক্ষণগুলো যদি একটু আলোচনা করা যায় তাহলে হয়তো মন্দ হবে। কাজে প্রথমেই আমরা বলেছিলাম যে জন্ডিস রোগটা কিভাবে হয়, এবং আমরা বলেছি যে জন্ডিস রোগটা হয় থাকে এক ধরনের ভাইরাসের দ্বারা, এবং সেই ভাইরাসের সংক্রমণ হয় থাকে জলের মাধ্যমে। সেই ভাইরাসটা শরীরের মধ্যে প্রবেশ করার কিছুদিনের পর শরীরের মধ্যে ধরুন জ্বর, মাথা ব্যথা, বমি, খাওয়ার ইচ্ছা একদম নেই, এ সমস্ত হবে, এবং তারপর ধীরে ধীরে পেট ব্যথা শুরু হবে এবং চোখের রং, পেচ্ছাবের রংটা সম্পূর্ণ পাল্টে যাবে এবং হলুদ বর্ণ ধারণ করতে পারে। তা থেকে বুঝে নেওয়া দরকার যে বাচ্চারা বা বড় লোক যদি হয়ে থাকে তাদের জন্ডিস রোগ হয়েছে। সুতরাং এই সময়টাতে যদি সচেতন হয়ে যায় খুব তাড়াতাড়ি তাহলে তাকে ভালো করে তোলাটা খুব কষ্টসাধ্য হয় না। কারণ যদিও ধরুন জন্ডিস রোগে নানা রকমের
1: সমস্যা
0: বা নানা রকমের বিভেদ প্রকারভেদ আছে,
1: এবং তাতে নানা রকমের অনেক সময় হয়তো পেচ্ছাবটা হলুদ নাও হতে পারে,
0: উপসর্গগুলো আলাদা ভাবে পরিলক্ষিত হয়ে থাকে। কাজেই যখনই দেখা যাচ্ছে কোন রোগীর যে চোখগুলো হলুদ হয়ে যাচ্ছে, পেচ্ছাব হলুদ হয়ে যাচ্ছে, তখনই তাকে যেন সঙ্গে সঙ্গে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কারণ জন্ডিস
1: রোগটা চিকিৎসকের পরামর্শ নিতে
0: হয়। কারণ জন্ডিস রোগটা সাধারণত দেখা যাচ্ছে যে ঝাড়ফুঁক এই সমস্ত জিনিস
1: গ্রামাঞ্চলে
0: যেটা হয় থাকে, সেই ঝাড়ফুঁকের দ্বারা কিন্তু সেটা ভালো হয় না। সেটা অনেক সময় এই ঝাড়ফুঁক করতে করতে এমন এক পর্যায়ে চলে যায় যখন রোগীকে বাঁচানো আর সম্ভব হয় না,
1: মানে মারাত্মক আকার ধারণ করে।
0: কাজেই ঝাড়ফুঁকের দ্বারা সেই রোগটার উপর নির্ভর না করে
1: গ্রামাঞ্চলেই বেশি দেখা যাচ্ছে।
0: সেই কাজেই ঝাড়ফুঁকের উপর শুধু নির্ভর না করে অবশ্যই যেন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।
1: তো কি কি ধরনের যেটা বললেন আবার যদি একটু বলেন যে জন্ডিস কি কি ধরনের হতে পারে?
0: তো জন্ডিস যেটা এখন বেশিভাবে পরিলক্ষিত হয় সেটা হচ্ছে টাইপ এ, যেটা আমরা বলি টাইপ এ হেপাটাইটিস, হেপাটাইটিস এ ভাইরাস যেটা, সেটাই বেশিভাবে দেখা যাচ্ছে গ্রামাঞ্চলে বা আমাদের এই তদঞ্চলে। তাছাড়া হেপাটাইটিস বি, সি, ডিই, এ ধরনের আরো অনেক ধরনের হেপাটাইটিস আছে, যেগুলি অবশ্য এই বহুলাংশে মানে ইপিডেমিক বা মাস
1: সেরকম নয়
0: লোককে আক্রান্ত করে না। সুতরাং সেই অন্য যেগুলো ধরন আছে সেগুলির দিকে বিশেষ দৃষ্টি না দিয়ে আমরা শুধু এই ধরনটাকে হেপাটাইটিস এ ভাইরাস যেটা, যেটা থেকে আমরা মুক্তি পেতে পারি, কিন্তু ঝাড়ফুঁক বা অন্য কিছুতে যদি বিলম্ব হয়ে যায় মুক্তি নাও পেতে পারি। সুতরাং এটা সম্বন্ধে যথেষ্ট সচেতন হওয়া দরকার, এবং এটা হলেই ডাক্তারের
1: পরামর্শ নিতে হবে
0: উচিত।
1: আচ্ছা, তার মানে যেটা প্রতিকার ব্যবস্থা হলো জল, সর্বাবস্থায় জল,
0: সর্বাবস্থায় যেন জলটা বিশুদ্ধ পান করা হয়। তবে
1: জন্ডিস নিয়ে একটু মানে বিস্তৃত আলোচনা করা তো ডাক্তার বাবু আমাদের পক্ষে সম্ভব নয় সীমিত সময়ে।
0: প্রাথমিক যেটা দরকার, যেটা সম্বন্ধে সচেতনতা দরকার, সেটা সম্বন্ধে বলা গেল। সংক্রামিত হয়ে যায় এবং সেখানে রোগীর পেট ব্যথা হয়, জ্বর হয়, প্রচন্ড জ্বর হয়, মাথা ব্যথা হয়, এবং জ্বরটা কিছুতেই কমানো যায় না। সেই জ্বর, সেই এই রকমের যদি জ্বর দেখা যায়, অবশ্য এই ক্ষেত্রে আরো যে কিছু কিছু জ্বর যেগুলি গ্রামাঞ্চলে দেখা যায়, যেমন ধরুন সাধারণ ফ্লু হলেও জ্বর হতে পারে, এবং ম্যালেরিয়ার প্রাদুর্ভাব আজকাল খুব বেশি হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা, তারপরে ম্যালেরিয়া, সেই সমস্ত থেকে এই জ্বরটা কিন্তু একটু আলাদা। সুতরাং এই ধরনের জ্বরগ্রস্ত রোগীকে যদি আমরা ফ্লু হয়েছে বলে বা অন্য কিছু হয়েছে, ম্যালেরিয়া হয়েছে বলে যদি আমরা অবহেলা করে থাকি তাহলে কিন্তু বিপদ হতে পারে। কারণ টাইফয়েড রোগী সাধারণত সুচিকিৎসা না হলে রোগীকে

0: পৌঁছানো মুশকিল।
1: সম্ভব না।
0: এবং সেক্ষেত্রে দুটো জিনিস খুব মনে রাখতে হবে, একটা হচ্ছে অবিরাম জ্বর, যদি কোনো রোগীর অবিরাম জ্বর হতে থাকে কিছুতেই সেটা কমছে না, এবং তার সঙ্গে যদি ডেলিরিয়াম হয়ে যায়, অনেক সময় আবুল তাবুল বকা, পেট ব্যথা, অনেক সময় পেট খারাপও হয়ে থাকে,
1: এটাকে আমরা প্রলাপ বকা
0: প্রলাপ বলে থাকি, এবং তার সঙ্গে পেট খারাপও হতে পারে, এই ধরনের রোগীকে অবশ্যই যেন আলাদা করে আইসোলেট, আলাদা করে চিন্তা করা হয় এবং তখনই যেন ডাক্তারের পরামর্শ নেওয়া হয়।
1: আচ্ছা, আর আরেকটা কথা, যে চা বাগান অঞ্চলে বা গ্রামাঞ্চলে, আজকাল শহরাঞ্চলে ম্যালেরিয়া কিন্তু
0: খুব হচ্ছে
1: হচ্ছে দেখা যায়, সে কি ব্যবস্থা নেবেন তারা?
0: ম্যালেরিয়া তো দেখুন সাধারণত হয়ে যায় মশার কামড়ে, হ্যাঁ মশার কামড়েই হয়ে থাকে, কাজে উৎস হচ্ছে মশা, যেভাবেই হোক মশাকে আটকাতে হবে, মশাকে আটকাতে না পারলে ম্যালেরিয়া আটকানো যাবে না। সুতরাং জল আধারগুলো, যে সমস্ত জল আধারে মশা ডিম পাড়ে, বাচ্চা হয় এবং তা থেকেই সংক্রমণ হয় ম্যালেরিয়া রোগ, সাজেই সেই জলাধারগুলোকে যেন বিশুদ্ধ রাখা হয়, কোথাও যেন অতিরিক্ত জল জমে না থাকে সেই দিকে দৃষ্টি রাখতে হবে, এবং তাছাড়া যেগুলি সচরাচর বলা হয়ে থাকে মশারি ব্যবহার করুন, পরিষ্কার করে রাখুন, ডিডিটি ছড়িয়ে দিন, সেগুলি তো মানতেই হবে, সেটা শহরেই হোক গ্রামেই হোক যেখানেই হোক
1: যেখানেই হোক, মানে সেটা প্রধানত জলবাহিত হচ্ছে, সেটাকে ম্যালেরিয়া কি আমরা মশার জন্য জানলাম। তো এই নিয়ে তো জলের ব্যাপারগুলো নিয়ে আলোচনা হলো, এবারে আমরা যদি বায়ুর নিয়ে যে রোগের কথা আমরা আজকে বলবো বলেছিলাম সেটাতে চলে আসছি আমরা,
0: বায়ুঘটিত যে সমস্ত রোগ হয়ে থাকে সেগুলি হয়ে থাকে দূষিত বাতাস থেকে, বা আমরা যেটাকে এয়ার পলিউশন বলে থাকি, এবং পলিউটেড এয়ার যদি বেশিরভাগ থাকে তাহলে সেই বাতাসে যদি বেশিক্ষণ থাকা যায় বা যারা থাকেন সেখানেই ভাইরাসই বলুন ব্যাকটেরিয়া বলুন বা যে সমস্ত বীজাণুগুলি সেগুলির আশ্রয় বেশি থাকে, এবং তার ফলে কি হয় সেই ভাইরাস বা ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলা খুব সহজে হয়ে যায়, এবং তার সঙ্গে সঙ্গে শুধু তো বাতাস দূষিত ফলে চলে না, তার সঙ্গে অনেক সময় ধরুন কিছু স্বভাবজনিত রোগ যেমন ধূমপান সেইগুলিও থাকে। সুতরাং এই দুটো পলিউশনে এমনিতেই তো ফুসফুসের অবস্থা খারাপ থাকে, এবং তার সঙ্গে যদি দূষিত আবহাওয়ায় বেশিক্ষণ বাস করা যায় তাহলে সংক্রমণটা খুব বেশি হয়ে থাকে, খুব হয়ে সেই হিসাবে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে শহরে সেই এয়ার পলিউশন বা সংক্রমণের মাত্রা, বায়ু দূষণ জনিত যে সমস্ত রোগ গ্রামাঞ্চলে কিছুটা হলেও কম, কিন্তু এটাও আবার ধরুন সব নয়, কারণ দেখা যাচ্ছে একজন রোগী যদি কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে সেই আবার স্বাস্থ্য সচেতনতার ব্যাপারটা তখন যদি আসছে, তখন যদি আমরা এই যার যে এই বায়ুজনিত যে রোগটা হয়েছে সেটা কিভাবে সংক্রমণ করে সে সম্বন্ধে যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে সেই রোগীর থেকে সমস্ত জায়গায় সেই রোগটা ছড়িয়ে পড়তে পারে। যেমন আজকাল যে বিষয়ে খুব বেশি সচেতনতা চলছে সেটা হচ্ছে টিউবারকুলোসিস বা যক্ষা, সেটা বায়ুঘটিত রোগ, অর্থাৎ একজন টিবি রোগী উনি যদি কাশেন এবং ওনার কাশিতে যদি বীজাণু থাকে তাহলে সেটা বাতাসে ছড়িয়ে থাকে, এবং সেই বাতাস দূষিত বাতাস যখন সুস্থ লোকটা গ্রহণ করবেন তখন তিনি অসুস্থ হয়ে যাবেন। কাজেই একজন রোগী যিনি যথেষ্ট কাশছেন এবং উনি যদি 3 সপ্তাহ তার বেশি কাশিজনিত রোগে ভুগেন তাহলে অবশ্যই ওনার যক্ষা রোগ বা টিউবারকুলোসিস রোগ হতে পারে, এবং উনি যদি সচেতন না থাকেন যে আমি সেই রোগটা ছড়িয়ে দিতে পারি তাহলে অন্য যারা আছে ওনার পরিবারে তাদের গায়ে এই রোগটা ছড়িয়ে পড়াটা খুবই স্বাভাবিক। সুতরাং এই বায়ুজনিত দূষিত রোগটা ছড়িয়ে পড়ার জন্য শুধু দূষিত বায়ু যথেষ্ট নয়, স্বাস্থ্য সচেতনতাও যথেষ্ট বেশি,
1: মানে একজনকে সাবধান
0: হওয়া দরকার, মানে যিনি কাশছেন
1: খুশখুস কাশি দীর্ঘদিন থাকলে বা একটু একটু জ্বর থাকলে
0: ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার, না হলে ওনার যদি সেই টিউবারকুলোসিস বা যক্ষা রোগ হয়ে থাকে তাহলে উনি ছড়িয়ে দিচ্ছেন সমস্ত সমাজে, এবং আজকাল এই রোগটাই এই কারণেই বেশিভাবে পরিলক্ষিত হচ্ছে। এবং ধরুন চিকিৎসা করলেও যদি ঠিক মতো চিকিৎসা করা না হয় তাহলে সেই বীজাণুটা আবার রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এবং যার ফলে উনি তখন কিছু রেজিস্ট্যান্ট বা চিকিৎসা প্রতিরোধ যেগুলো যে সমস্ত রোগ সেই রোগটা উনি ছড়িয়ে দিতে বাধ্য হচ্ছে। সুতরাং স্বাস্থ্য সচেতনতা ব্যাপারটা সর্বাবস্থায় দরকার, সেটা বায়ু দূষিতই হোক বা জল দূষিতই হোক, কারণ দুটো কারণেই দুটো অবস্থাতেই এই রোগটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি যদি স্বাস্থ্য সচেতনতা

0: অভাব বোধ হয় ছিল। সুতরাং এই বিষয়ে আমাদের যথেষ্ট সম্যক জ্ঞান লাভ করতে হবে, এবং তার জন্য আমরা আগেই বলেছি যে নানা ধরনের এনজিও আছেন বা সেখানকার ডাক্তাররা আছেন, উনারা সে সম্বন্ধে সেখানকার লোকদেরকে সচেতন করবে।
1: কি ধরনের মানে কি কি ধরনের রোগ হতে পারে বায়ু দূষণ থেকে?
0: হ্যাঁ, এটা হলো একটা নির্দিষ্ট রোগ সম্বন্ধে আমরা কিছুটা আলোচনা করলাম, একটু বিশদভাবে করলাম, কারণ এই রোগটা এখন খুব বেশি ভাবে দেখা যায়। অন্য যে সমস্ত রোগ বেশি হতে পারে সেটা শহরেই হোক, গ্রামেই হোক, টি গার্ডেনই হোক, যেখানেই হোক, সেগুলি হচ্ছে ধরুন নিউমোনিয়া। নিউমোনিয়া রোগ যেটা বাতাসে বীজাণুটা থাকে ছড়িয়ে যায়। তারপর ব্রঙ্কাইটিস রোগ, এটা বেশি হয় যারা ধূমপান করে থাকেন। তারপর ব্রঙ্কো নিউমোনিয়া,
1: শ্বাসকষ্ট,
0: শ্বাসকষ্টজনিত রোগ। তারপর ধরুন লাং অ্যাবসেস হতে পারে, ব্রঙ্কিয়াক্টেসিস হতে পারে, ডাক্তারি পরিভাষায় আর অনেকগুলো লাংসের রোগ হতে পারে,
1: যেটা সাইনাসও আমরা বলি।
0: হ্যাঁ, সাইনাসের সঙ্গে ওদের একটা সম্পর্ক থাকে। তবে যেটা সম্বন্ধে খুব বেশি সচেতন হওয়া দরকার সেটা হচ্ছে ক্যান্সার রোগ বা কর্কট রোগ, মানে লাং ক্যান্সার। কারণ লাং ক্যান্সারের সঙ্গে বায়ু দূষণ, বায়ু দূষণের একটা যথেষ্ট সম্পর্ক আছে, এবং সেটা অবশ্যই দেখা যাচ্ছে যে সমস্ত ডেভেলপিং কান্ট্রিজে, অর্থাৎ উন্নতশীল কান্ট্রিতে বায়ু দূষণটা খুবই বেশি, এবং সেখানে বায়ুতে নানা ধরনের দূষিত জিনিস ছড়িয়ে আছে, এবং সেই জিনিসগুলো কার্বনই বলুন, কার্বন মনোক্সাইডই বলুন, সেই সমস্ত জিনিসগুলো যখন আমাদের ফুসফুসে যাচ্ছে, এবং সেটা আজকাল কিন্তু গ্রামাঞ্চলে বা টি গার্ডেনেও খুব বেশি পরিলক্ষিত হয়, কারণ টি গার্ডেনে যেগুলো চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে। সুতরাং এই যে বিশুদ্ধকরণ যেটা বাতাসের বা বায়ুর, সেটা কিন্তু সব জায়গায় চলছে, সেটা শহরেই বলুন গ্রামেই বলুন, এবং সেই দূষণের ফলে নানা ধরনের রোগ যেগুলো আমরা বললাম, বিশেষ করে ক্যান্সার রোগ, সেটাও কিন্তু হচ্ছে। সুতরাং এই বিষয়েও স্বাস্থ্য সচেতনতার দরকার, অর্থাৎ বায়ু দূষণ যাতে যথেষ্ট না হয় তার জন্য হয়তো সরকার অনেক ব্যবস্থা নিয়েছেন, আমাদেরও কিছু দরকার। যেমন গাছ কাটা চলবে না, বিশুদ্ধ বাতাসের জন্য যতদূর সম্ভব গাছ লাগানো চলবে, এদিকেও আমাদের যদি একটু দৃষ্টি দেওয়া যায় তাহলে হয়তো আমরা এই সমস্ত রোগের হাত থেকে নিষ্কৃতি পেতে পারি।
1: তো ধন্যবাদ ডাক্তারবাবু, আমাদের সীমিত সময় আমরা বিস্তারিত আলোচনা করতে পারলাম না, তবু যতটা আমরা আলোচনা করলাম নিশ্চয়ই সেভাবে যদি সতর্ক থাকেন
0: তাহলে হয়তো
1: কিছুটা হয়তো এই রোগ থেকে
0: মুক্তি পাওয়া যেতে পারে।
2: চা শ্রমিক ভাই বোনেরা, আসলে এতক্ষণ আপনারা শুনলেন জল এবং বায়ুবাহিত বিভিন্ন রোগ, এ নিয়ে কিছু আলোচনা করেছেন ডাক্তার অপূর্ব নাথ। শ্রোতা বন্ধুরা, আমাদের আসরে রয়েছে ডলু গাঁও পঞ্চায়েতের অন্তর্গত কালীনগর চা বাগান অঞ্চলের বিভিন্ন শিল্পীদের দ্বারা পরিবেশিত একটি বিচিত্রানুষ্ঠান।

0: চা শ্রমিক ভাই বোনেরা, আসলে এতক্ষণ আপনারা শুনলেন ডলু গাঁও পঞ্চায়েতের অন্তর্গত কালীনগর চা বাগান এলাকার বিভিন্ন শিল্পীদের দ্বারা পরিবেশিত একটি বিচিত্রানুষ্ঠান। এতে অংশগ্রহণকারী শিল্পীরা ছিলেন বিশ্বেশ্বর ভূমিজ, অপরাজিতা ভূমিজ, পূজা ভূমিজ, মঞ্জুলা ভূমিজ ও দলতি মুন্ডা। চা শ্রমিক ভাই বোনেরা, আমাদের হাতে আর সময় নেই, তো আসর থেকে বিদায় নেবার আগে আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান দুটি পাতা একটু করে।

0: जाए निखार।
1: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
2: আকাশবাণী শিলচর। এবারে শুরু হচ্ছে অনুষ্ঠান চাষাবাদের কথা।

আমার সকল কৃষক ভাই বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের চাষাবাদের কথা অনুষ্ঠান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের চাষবাস করার ক্ষেত্রে সবচেয়ে জরুরি যে উপাদান সেটা হচ্ছে মাটি। এই মাটি যদি ঠিকঠাক না হয়, এই মাটির যদি সঠিক দেখাশোনা পরিচর্যা বা তত্ত্বাবধান না করা হয়, তাহলে কিন্তু আমাদের ফসলও ভালো হবে না। তাই মাটির যত্ন আমাদের সবসময়ই নিতে হবে। আমাদের মাটি যাতে উর্বর থাকে, আমাদের মাটির উর্বর শক্তি যাতে কম না হয়, এবং আমরা যখন যে ধরনের চাষ বাস করি না কেন বা যে ধরনের ফসলই আমরা ফলাই না কেন, সেই ফসল আমাদের কাছে যে মাটি আছে সেই মাটির জন্য উপযুক্ত কিনা বা সেই মাটিতে কী ধরনের ফসল ফলবে, সেগুলো সব কিন্তু আমাদের আগে থেকেই দেখে নেওয়া উচিত। আর যেমন সব ধরনের মাটিতে সব ধরনের ফসল হয় না, ধানের জন্য একরকম মাটি বা চা যদি চা পাতা চাষ করার জন্য একরকম মাটি বা সবজির জন্য আরও অন্যরকম মাটি, তো সমস্ত রকম চাষের ক্ষেত্রে মাটির ধরনও কিন্তু বদলে বদলে যায় বন্ধুরা। আর এই যে মাটি, যে বিভিন্ন রকম চাষের জন্য বিভিন্ন রকম মাটি দরকার হচ্ছে আমাদের, সেটা কিন্তু আমাদের আগে থেকেই বুঝে নিতে হবে। আর এটা

0: আমরা কি করে বুঝবো বন্ধুরা? অবশ্যই মাটি পরীক্ষার মাধ্যমে। তো আমাদের আজকের অনুষ্ঠান এ নিয়েই। অনুষ্ঠানে এখন শুনবেন মাটি পরীক্ষা কেন করবেন এ নিয়ে আলোচনা। আলোচনায় অংশগ্রহণ করছেন আশিস তরু পাল।
1: মাটি পরীক্ষা বলতে অ্যাকচুয়ালি আমরা বুঝি যে কৃষক বন্ধুরা বা কৃষক ভাইরা ওনাদের চাষের উপযোগী যে জমি আছে বা মাটি আছে, ওই মাটিতে কোন ফসলটা চাষ করলে ওনারা ভালো লাভবান হবেন বা ওই মাটির গুণগত মান কি, এই সমস্ত বিভিন্ন দিক জানার জন্য কৃষক ভাইরা ওনাদের ক্ষেতের জমি থেকে যে মাটিটা আমাদের পরীক্ষাগারে নিয়ে আসেন, ওইটার যে বিভিন্ন দিক বা বিভিন্ন গুণগত মান আমরা যে নির্ণয় করি, এই সমস্ত পদ্ধতিটাই আমরা মাটি পরীক্ষা বলি।
2: আচ্ছা,
1: এবং কোন ফসলটা ভালো হবে এটাও নির্ভর করছে।
2: তো মাটি পরীক্ষাটা কিভাবে করবেন?
1: মাটি পরীক্ষাটা আমরা করব, সাধারণত কৃষক ভাইদের আমরা বলি যে যে জমিতে ওনারা বৎসর পর বৎসর একটা একটা শস্য চাষ করে যাচ্ছেন, অথচ দেখা যাচ্ছে যে প্রোডাকশনটা বা উৎপাদনটা আস্তে আস্তে কমে যাচ্ছে, তখন আমরা কৃষক ভাইদের বলি যে ওই জমিটা আপনারা পরীক্ষা করান।
2: অর্থাৎ আশানুরূপ ফলন
1: হচ্ছে না। তো ওই জমিটা যদি পরীক্ষা করানো হয়, তখন দেখা যেতে পারে যে হয়তোবা প্রত্যেকটা মাটির একটা অম্লতা আছে, যে অম্লতাটা হয়তো এখন কমে গেছে বা বেড়ে গেছে, যার দরুন যে শস্যটা ওনারা করছেন ওইটা ঠিক উপযোগী হচ্ছে না। তো তখনই আমরা বলি যে ওনারা ওনাদের জমির মাটিটা এনে দেবেন। তো কিভাবে দেবেন এটা আমরা বলি, যদি একটা চারকোনা জমি হয়, ধরুন এই যে একটা বর্গক্ষেত্রের মতো বা একটা আয়তক্ষেত্রের মতো একটা জমি যদি হয়, এখানে চার বিঘা যদি হয়, চার বিঘা জমির জন্য একটা মাটির নমুনা পাঠালেই হয় আমাদের ক্ষেত্রে, আমাদের ল্যাবরেটরিতে। তো নমুনাটা পাঠাবেন ওনারা যে ওই চারকোনা জমির, কিভাবে করবেন যে ওইটি কোনাটার দুই দিকেই এক মিটার মাটিটা ছেড়ে দেবেন,
2: মানে
1: যে আইলটা থাকে ওই আইল থেকে এক মিটার দুই সাইডে ছেড়ে দিয়ে যে যে পয়েন্টটা হবে ওই ওই স্থান থেকে ওনারা সংগ্রহ করবেন একটা কোদাল দিয়ে, এবং সেই গভীরতাটা হবে 6 থেকে 8 ইঞ্চি।
2: আচ্ছা,
1: অর্থাৎ 6 থেকে 8 ইঞ্চি গভীরতার মাটিটাই ওনারা সংগ্রহ করবেন, এর নিচে না।
2: আচ্ছা,
1: তো ওইভাবে মাটিটা সংগ্রহ করে ওনারা চার কোনারই এইভাবে মাটিটা সংগ্রহ করবেন, এবং ঠিক মাঝামাঝি ঠিক সেন্টার পয়েন্ট থেকে একটা নমুনা সংগ্রহ করবেন। তাহলে ওই চারটা এবং কেন্দ্রের একটা পাঁচটা, ওই এক পাঁচটা স্যাম্পলই ওনারা সংগ্রহ করে এটাকে ভালোভাবে একটা জায়গায় মিশ্রিত করতে মিক্সড করে নিতে হয় ভালো করে।
2: আচ্ছা,
1: ভালো করে মিক্সড করে তারপর এটাকে ওনারা ছায়া শুকোবেন, মাটিটাকে একটু ছায়াতে শুকিয়ে নিয়ে এটা থেকে যে
2: মানে সবটা মিশিয়ে নেবেন।
1: হ্যাঁ, ওই পাঁচটা মিশিয়ে নিয়ে তারপর এটা থেকে যদি কোনো ঘাস বা কোনো ঘাসের বীজ বা ফুল যদি থাকে, এগুলোকে পরিষ্কার করে এটাকে কমিয়ে কমিয়ে ওনারা 150 গ্রামের একটা স্যাম্পল তৈরি করবেন।
2: আচ্ছা,
1: ওনারা কি কি দেবেন, যেমন ধরুন উনি ওনার নামটা কি, ওনার অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস, এবং উনি ওই মাটিটা পরীক্ষা করানোর পর কোন শস্যটা করতে চাইছেন, সেটা উল্লেখ করতে হবে। কারণ আমরা মাটি পরীক্ষা করে সারের অনুমোদনটা দিয়ে দিই, কাজে উনি শস্যটা যদি উল্লেখ না করেন তাহলে কোন সারটা, মানে আমরা সারের অনুমোদনটা কি করে দেব? তো মাটি পরীক্ষার একটা একটা দিক হলো যে আমরা পরীক্ষাটা করছি, এবং আরেকটা উল্লেখযোগ্য দিক হলো যে আমরা সারের অনুমোদনটা দিচ্ছি। কাজে শস্যটা যদি না থাকে তাহলে সারের অনুমোদন আমরা দিতে পারছি না,
2: দিতে পারা সম্ভব না।
1: তো আচ্ছা, তারপর এই যে ওনারা এই তিনটে চারটে ইনফরমেশন বা এগুলো আমাদের কাগজে দিয়ে, এই কাগজটা আমরা বলি কৃষক ভাইদের যে যে পলিথিন ব্যাগের মধ্যে মাটিটা দিচ্ছেন ওইটাতেই যদি কাগজটা অনেক সময় কৃষক ভাইরা দিয়ে দেন, সেক্ষেত্রে কি হয়, আমাদের ল্যাবরেটরিতে যখন আসে 3-4 দিন পর, তারপর দেখি যে মাটিতে কাগজটা নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে বা বোঝা যাচ্ছে না, তখন কি হয় ওই স্যাম্পলটা আমরা টেস্ট করতে অসুবিধা হয়। এই জন্যই অসুবিধা হয় যে এইটার এইটার রিজাল্ট আমরা জানাবো কাকে, ধরুন নামটা পড়তে পারছি না, অ্যাড্রেসটা পড়তে পারছি না। এই জন্য আমরাও কৃষক ভাইদের বলি, আমাদের গ্রাম দেশে যেটা খুব বেশি

0: প্রচলন যে এই কাগজটা ছোট্ট একটা খালি ম্যাচ বক্সে ঢুকিয়ে
1: হ্যাঁ
0: তারপর যদি ওই
1: আচ্ছা
0: পলিথিন ব্যাগে মাটির উপরে
1: হুম
0: দিয়ে দেওয়া
1: হুম
0: যায়,
1: হুম অথবা পলিথিন জাতীয় কোনো
0: হ্যাঁ আর
1: প্যাকেজ
0: একটা
1: যদি
0: আরেকটা
1: পাঠে।
0: যদি প্যাকেজ দিয়ে দেওয়া যায়,
1: হুম
0: এটা এই এই সাইডটা কিন্তু কৃষক ভাইদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওনারা একটু কম গুরুত্ব দেন।
1: আচ্ছা
0: মাটিটা আসছে ঠিকই, কিন্তু আমরা যখনই
1: পরীক্ষা করে
0: ল্যাবরেটরি
1: মানে ফলাফলটা জানাতে পারছেন না।
0: আমরা জানাতে পারছি না, কাজে এই দিকটার উপর যে কৃষক ভাইরা যদি একটু গুরুত্ব দেন
1: হুম
0: তো এইভাবে হলো ওনারা মাটিটা পাঠাবেন।
1: হুম
0: তারপর কথা হলো যদি জমিটা চারকোনা না হয়ে একটা
1: হুম
0: ধরুন গোলাকার বা একটু অবেল শেপেড হয়,
1: হুম
0: তাইলে আমরা বলি যে ওনারা যে সমস্ত জায়গায়
1: হুম
0: মাটিটা বাক নিচ্ছে
1: হ্যাঁ হ্যাঁ
0: ওই ওই ওই স্থানগুলোতেও একটা একটা করে স্যাম্পল নেবেন।
1: আচ্ছা
0: যদি দেখা যায় জমিটা
1: অর্থাৎ জমিটা যদি চৌকোনা হয়,
0: হ্যাঁ চৌকোনা হলে তো পাঁচটা হলোই,
1: হুম
0: যদি চৌকোনা না হয়,
1: হ্যাঁ
0: যদি দেখা যায় যে জমিটা এক সাইডে একটু উঁচু আছে, এক সাইডে নিচু আছে, এক
1: আচ্ছা
0: সাইডে একটা ধরন গর্তের মতো আছে, এই ধরনের কৃষক ভাইদের এই ধরনের সিচুয়েশন আছে আমাদের ফিল্ডে আমরা দেখি, তো ওই সমস্ত ক্ষেত্রে আমরা কি বলি যে উঁচু জায়গা থেকে একটা নমুনা উনি গ্রহণ করবেন, একটা নিচু জায়গা থেকে, একটা মাঝামাঝি জায়গা থেকে, একটা গর্ত থেকে, এইভাবে যতগুলো স্পেসিফিকেশন থাকবে একটা জমিতে সব জায়গা থেকে উনি একটা একটা নমুনা গ্রহণ করে
1: সংগ্রহ করবেন,
0: করে এগুলোকে ভালো করে মিক্স করে একটা নমুনা পাঠালেই হবে। এটা হচ্ছে মানে যদি
1: যতটা
0: জমিটা
1: পাঠাতে হবে বলেন 150 গ্রামের মতো
0: হ্যাঁ
1: পাঠাতে হবে,
0: 3 থেকে 4 বিঘার জন্য একটা নমুনাই আমাদের দিতে হবে।
1: আচ্ছা
0: এটা করার মূল ব্যাপারটা হচ্ছে যে স্যাম্পল যখনই বলি বা নমুনা যখনই বলি, ধরুন একটা নমুনা 4 বিঘার একদম সত্যি সত্যি প্রতিনিধিত্ব করতে হবে।
1: আচ্ছা
0: যদি একটা কোনা থেকেই কৃষক ভাইরা দিয়ে দেন, যেটা সাধারণত আমরা দেখি কৃষক ভাইরা ধরুন মাটি পরীক্ষা করার জন্য ওনারা জমি থেকে একটা একটা স্পট থেকে একটু মাটি পাঠিয়ে দিলেন, এক্ষেত্রে কি হয় ওই নমুনাটা পুরো 4 বিঘা বা 3 বিঘা জমির প্রতিনিধিত্ব করছে না, কাজে আমরা যে অনুমোদনটা দিচ্ছি এই অনুমোদনটা কৃষক ভাইরা হয়তো ভুল হয়ে যাচ্ছে এবং কৃষক ভাইরাও এটা ঠিক ঠিক বেনিফিটটা পাচ্ছেন না। আমরা সারের পরিমাণটা তো যে মাটিটাই আসছে ওই মাটি থেকে আমরা ধরে নিচ্ছি যে ওইটা 4-5 জায়গার মিশ্রিত মাটি, আমরা সেই অনুযায়ী অনুমোদনটা দিচ্ছি, কিন্তু কৃষক ভাইরা যদি 4-5 জায়গার মাটি
1: না
0: নিয়ে
1: একটা
0: জায়গাতে পাঠান তখন ওনারা ফলটা কিন্তু কম পাবেন। ওনারা এই সারটা সারের অনুমোদনটা দিয়ে যে যতটুকু উৎপাদন পাওয়ার কথা ছিল এতটুকু হয়তো নাও পেতে পারে,
1: নাও পেতে পারে,
0: কাজেই আমরা বলি যে ওই নমুনা সংগ্রহটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এটা যাতে কৃষক ভাইরা একটু মনোযোগ দিয়ে ভালো করে করেন, ধরুন একটা যখন টিলা জমি আছে, টিলা জমির ক্ষেত্রে আমরা বলি যে একদম টিলার উপরে থেকে একটা নমুনা সংগ্রহ করতে হবে, ঠিক মাঝামাঝি সাইডে দুই দিকে দুটো করবেন, নিচে দুই জায়গার দুটো, এই 5টা নমুনা সংগ্রহ করে এগুলোকে ভালো করে মিশ্রিত করে ছোট্ট একটা 150 গ্রামের নমুনা যদি সংগ্রহ করা যায় এবং ওই নমুনাটাই ওই পুরো টিলাটা প্রতিনিধিত্ব করবে,
1: প্রতিনিধিত্ব করবে,
0: তো এই এই ব্যাপারগুলো কৃষক ভাইদের একটা মানে আপনি যেটা বলেছেন এটা খুব জরুরি ব্যাপার যে কিভাবে সংগ্রহ করবেন এই জিনিসটা কৃষক ভাইরা। আমি আবারও বলছি যে আপনারা নমুনা সংগ্রহ করার উপরেই নির্ভর করছে আমরা অনুমোদনটা কতটুকু সঠিকভাবে দেব এবং আপনাদের এইটা কতটুকু ভালো কাজে আসবে।
1: নিশ্চয়ই, তো কি কি ধরনের মানে সেটাকে আপনারা বলতে পারেন কি কি ধরনের মাটির জন্য কি কি ফসল উপযোগী?
0: হ্যাঁ আছে, কারণ ধরুন বিভিন্ন মাটির বিভিন্ন গুণাগুণ আছে, মেইনলি আছে যে আমরা যেটা বলি যে অম্লতা বা সয়েল পিএইচ, দেখা গেছে যে আমাদের বরাকভেলির মাটিতে অম্লতা বেশিরভাগ ক্ষেত্রে 5.5 হ্যাঁ 5 থেকে 5.8, 5.5 পর্যন্ত, যেটা ধরুন ধানের জন্য খুব ভালো।
1: আচ্ছা
0: এখন ধরুন কিছু কিছু জমিতে 4 আছে, 4.5, 4.6 এগুলোতে আপনার কৃষক ভাইরা যদি চেষ্টা করেন এখানে চালটা ভালো হবে না, এগুলো আমরা টি কালটিভেশনের জন্য ওই জমি ভালো
1: করে থাকেন।
0: আচ্ছা ধরুন নদীর সাইডে যেগুলোতে অম্লতা 6-এর কাছাকাছি এগুলোতে আমরা আলুর চাষ বা ওই আখ
1: রবি শস্য
0: এগুলো ভালো হয়, কাজে প্রত্যেকটা শস্য আমাদেরকে ধরুন চাল ডাল গম যে কোনো সবজি বলুন বা যে কোনো ফল বলুন প্রত্যেকটারই আলাদা একটা অম্লতা আছে। ধরুন ধানের ক্ষেত্রে যেরকম 5.5, গমের ক্ষেত্রে 6, আলুর ক্ষেত্রে 6.2, এই ধরনের অম্লতা আছে এবং ওই মাটিরও একটা স্পেসিফিক অম্লতা আছে
1: নিশ্চয়ই।
0: যেমন ধরুন আমরা যখনই মাটিতে আসি আমরা প্রথম যে টেস্টটা করি যে এটার মধ্যে অম্লতা কতখানি আছে, ধরলাম এটার মধ্যে অম্লতা আছে 6.2, তাহলে দেখা যায় যে আমাদের যে ক্রপ চার্ট আছে ওখানে দেখবো আমি 6.2 তে কোন ক্রপটা ভালো যাচ্ছে, কোন শস্যটা ভালো যাচ্ছে।

0: আছে,
1: ভালো হচ্ছে।
0: তখন আমরা কৃষক ভাইদের বলি যে আপনার এই জমিতে যদি এই শস্যটাই চাষ
1: হুম
0: করুন তাহলে
1: ভালো
0: আপনি
1: হবে।
0: ভালো উপকার পাবেন।
1: আচ্ছা
0: কাজে এই একটা ব্যাপার আছে যে অম্লতাটা উপর নির্ভর করছে শস্যটা কি হবে, এবং কোন কোন ক্ষেত্রে দেখা যায় ধরুন কৃষক ভাইয়ের ক্ষেত্রে 3 বিঘা বা 4 বিঘা জমি আছে,
1: জমি আছে,
0: ওই জমিতে আমরা অম্লতা টেস্ট করে দেখলাম যে এটা আমাদের ধান হচ্ছে না, তখন কৃষক ভাইরা বলবেন যে না আমার তো এই 4 বিঘার মধ্যে আমার একটুক তো ধান করতেই হবে, কারণ আমার আমার এটার বৎসর খোরাকি বা যাই বলো, তখন কি হয় ওই অম্লতাটাকে ধানের উপযোগী করার জন্য আমরা কিছু সারের অনুমোদন করি। ধরুন আমরা অনেক সময় চুন দেওয়ার জন্য বলি, বা অনেক সময় এই যে পচন সার বা জিপসাম এগুলো দেওয়ার বলি। তো এটা এই জন্য কৃষক ভাইরা কি ধরনের ইনফরমেশন ওনারা কাগজে দিচ্ছেন এটা খুব জরুরি ব্যাপার, যে ওই জমিটা টেস্ট করে ওনারা কি করতে চাইছেন এটার উপর বেস করে আমরা সারের অনুমোদন দেই, চুনের অনুমোদন দেই, এটা মানে ফসলের উপযোগী করে তুলতে। ধরুন এই পূজোর পর থেকে এই চৈত্র মাস পর্যন্ত যখন শুকনা থাকে ওই সময়টাতে আমরা বলি মাটিটা সংগ্রহ করার উপযুক্ত সময়, কারণ তখন মাঠে জল কম থাকে, নয়তো আমি যেটা বললাম 6 থেকে 8 ইঞ্চি ডেপথে নেওয়ার জন্য হয়তো বর্ষার সময় দেখা যাবে যে জমিতে 6 থেকে 8 ইঞ্চি জলই
1: আছে,
0: কাজে অ্যাকচুয়াল ডেপথে মাটিটা মানে অ্যাকচুয়াল গভীরতা থেকে কৃষক ভাইয়ের মাটিটা নিতে পারছেন না, বা মাটিটা ভিজা থাকছে। যদি মাটিটা ভিজা থাকে তাহলে ওই আমি আগে যেটা বললাম যে কৃষক ভাইয়েরা 4টা বা 5টা জায়গা থেকে সংগ্রহ করে এটাকে মিশ্রিত করতে কষ্ট হবে ওনাদের। কাজে যদি এই শুকনো সময়টা যদি করা যায়, শীতের মৌসুমে যদি করা যায় তাহলে মানে মাটি সংগ্রহটা
1: উপযুক্ত, মাটিটা ঝুরঝুরে থাকে,
0: হ্যাঁ ভালো সংগ্রহটা ভালো হবে, এবং ওনাদের নমুনাটা আমাদের ল্যাবরেটরিতে পাঠাতেও সুবিধে হবে।
1: আচ্ছা সেটা গেল। আর একটা কথা, কিভাবে করবেন আমরা, কেন করবেন মাটি পরীক্ষাটা, কেন করবেন?
0: হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ
1: গুরুত্বপূর্ণ দিক,
0: কারণ কৃষক ভাইরা মাটিটা কেন পরীক্ষা করবে? একটা সহজ যেটা মানে এটার উত্তর যেটা হলো যে আমরা দেখি কৃষক ভাইরা সাধারণত যে সারের যেটা অনুমোদন দেন এটা আমাদের ধরুন ফ্ল্যাট যেটা আছে আমাদের কৃষি বিভাগ থেকে দেওয়া যে বিঘা প্রতি ধানের জন্য 12 কেজি ইউরিয়া দেবে, তারপর ওই 16 কেজি সিঙ্গল সুপার ফসফেট এবং 4 কেজি পটাশ দেবে। এখন যে জমিতে উনি ওই ধান চাষটা করবেন ওই জমির যদি একটা মাটির নমুনা আমাদের ল্যাবরেটরিতে পাঠানো হয় তাহলে আমরা প্রথমে টেস্ট করে দেখি যে ওইটাতে ওই নাইট্রোজেন বা ইউরিয়া জাতীয় সারের পরিমাণ ওই মাটিতে কতটুকু
1: আছে।
0: তো আমরা টেস্ট করে যখন দেখলাম যে 4 কেজি পরিমাণ ইউরিয়া সার জমিতে অলরেডি আছে, তখন আমরা বলি যে কৃষক ভাইরা ওই জমিতে ধান চাষ করার জন্য আর শুধু 8 কেজি ইউরিয়া দিলেই হবে। এখন এই টেস্টটা যদি না করানো হয়, কৃষক ভাইরা যদি টেস্ট না করে জমিটা মাটিটা পরীক্ষা না করিয়ে 12 কেজি করে ইউরিয়া দিয়ে যান তাইলে কি হচ্ছে? তাইলে একটা ব্যাপার হলো যে কৃষক ভাইদের আর্থিক দিক দিয়ে ওনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ 4 কেজি করে ইউরিয়া সারটা বেশি দিতে হচ্ছে। 2 নম্বর যেটা হচ্ছে যে ইউরিয়া সারে ধানের একটা ক্ষমতা আছে যে 1 বিঘা জমিতে ধান 12 কেজি ইউরিয়া সারই গ্রহণ করতে পারবে। এখন এই 12 থেকে যদি আমি 16 বা 18 কেজি করি এক্সেস পরিমাণটা ধান কিন্তু এবং এটা অপচয় হচ্ছে, এবং দ্বিতীয়ত ওই সারটা অনেক সময় মাটিতে মিশে গিয়ে মাটির যেটা গুণাগুণ বা গঠন যেটা স্ট্রাকচার যেটা বলি এটাকে নষ্ট করে দিচ্ছে।
1: আচ্ছা
0: তো এই ব্যাপারে কৃষক ভাইরা একটু যদি মনোযোগী হন যে মাটিটা পরীক্ষা করিয়ে দিলে কি হয় সারটা সঠিক পরিমাণে হচ্ছে,
1: সঠিক মাত্রা,
0: আর্থিক দিক দিয়ে ওনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, বা সয়েল হেলথ যেটা বলি মাটির স্বাস্থ্য যেটা এটাও খারাপ হচ্ছে না, এটাও ঠিক থাকছে। ঠিক তেমনি ধরুন সুপার ফসফেটের ক্ষেত্রে কি হচ্ছে, সুপার ফসফেট সারটাও 16 কেজি দরকার, আমরা ধরুন টেস্ট করে দেখলাম যে এখানে সুপারের ফসফরাস জাতীয় সার এখানে 6 কেজি আছেই, তখন আমরা বলবো যে আপনি আর শুধু 10 কেজি দিলেই হবে।
1: আচ্ছা
0: তো এইভাবে টেস্ট করে যদি ওনারা সারটা ব্যবহার করেন তাহলে সঠিক সারের মাত্রা ওনারা ব্যবহার করতে পারবেন এবং আর্থিক দিক দিয়েও একটু কম ক্ষতি হবে।
1: সেটা কিন্তু আমাদের আলোচনার বিষয় ছিল, মাটি পরীক্ষাটা কেন করবেন, তাই না? তা আমরা এই দিকটা নিয়ে আরেকটু যদি বিস্তারিতভাবে আলোচনা করি।
0: আরেকটা ব্যাপার হচ্ছে কেন করবেন, যে ওই আমি ফসলটা পছন্দ করার যেটা ব্যাপার, যে একটা জমি আছে কৃষক ভাইরা ভাবছেন যে এখানে আমি কি চাষ করব, সেক্ষেত্রে দেখা যাবে যে ওই মাটিটা পরীক্ষা করার পরই আমি যে ওইটা মাটির যে অম্লতাটা আছে এই অম্লতার সঙ্গে পিএইচ রেঞ্জ যেটা আছে বা আমরা যেটা টোটাল সলিউবল সল্ট বলি, সেকেন্ড যেটা টেস্ট করি যে মোট দ্রবণীয় লবণ, এই মোট দ্রবণীয় লবণ এবং অম্লতা এই দুটো পরীক্ষা করেই আমরা বুঝে নিতে পারি যে এই জমিটা কোন চাষের জন্য
1: উপযোগী।
0: কাজেই কৃষক ভাইরা

0: একটা জমিতে কোন চাষটা ফসল করলে সবচেয়ে বেশি লাভবান হবেন বা সবচেয়ে বেশি উপকৃত হবেন সেটা মাটি পরীক্ষার দ্বারাই একমাত্র সম্ভব।
1: আচ্ছা,
0: এবং ওই মাটিটা পরীক্ষা করে আমরা তখন একদম সঠিকভাবে বলে দিই যে আপনার এই জমিতে আপনি আখ চাষ করুন এবং আখ চাষ করতে গিয়ে এই হারে আপনি ইউরিয়া বা সিঙ্গল সুপারফসফেট বা পটাশ সার ব্যবহার করুন, তাহলে আপনি উপযুক্ত মানে ফলটা পাবেন, উৎপাদনটা পেয়ে যাবেন।
1: তো আরেকটা কথা হলো যে যে মাটিটা সংগ্রহ করবেন তারা কতদিন পর্যন্ত রেখে আপনাদের কাছে পাঠাতে হবে, সঙ্গে সঙ্গে কি পাঠিয়ে দিতে হবে?
0: না, অ্যাকচুয়ালি না, ওনারা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিতে পারেন। তবে মাটি সংগ্রহের আমরা কয়েকটা পদ্ধতি আছে, যেমন ধরুন যে কৃষক ভাইদের যদি নিজেরা নিয়ে আসেন আমাদের ল্যাবরেটরিতে তাহলেও আমরা টেস্ট করে দিই। দুই নম্বর যেটা উপায় হচ্ছে যে আমাদের গ্রামীণ যে কৃষি সম্প্রসারণ কর্মী আছে ওনাদের মারফতে ওনারা পাঠিয়ে দিতে পারেন। এখন একটা স্যাম্পল আসার পরে আমরা এটার মধ্যে ছয়টা থেকে সাতটা টেস্ট করতে হয়, ধরুন ইউরিয়া সারের জন্য, সুপার ফসফেটের জন্য, পটাশের জন্য, ওটার গঠন দেখার জন্য, তারপর মূল দ্রবণীয় লবণ এবং অম্লতা, খারত্ব, এই বিভিন্ন টেস্টগুলো করতে হয়, যেগুলো প্রত্যেকটাতেই আমাদের ইলেকট্রিসিটির দরকার হয়। এবং কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো মানে মাটির নমুনা আমাদের বিভিন্ন কেমিক্যালস দিয়ে কোনো কোনোটা আমরা 12 ঘন্টা রেখে দিতে হয়, কোনো কোনোটা 6 ঘন্টা, কোনো কোনোটা 16 ঘন্টা, কাজেই ওই রেঞ্জের উপর নির্ভর করে আমরা দেখেছি যে স্বাভাবিকভাবে একটা স্যাম্পল আমাদের ল্যাবরেটরিতে আসার পরে আমরা এটা 5 থেকে 6 দিন লাগে এটা পুরোপুরি রেজাল্ট বের করতে। তারপর হলো রেকর্ডিংস, আমাদের রেজিস্টারে এগুলো তুলতে হয়, অনুমোদন দিতে হয়, কাজেই সব মিলিয়ে 1 সপ্তাহের ভেতরে আমরা রেজাল্টটা দিয়ে দিতে পারি। তো আমরা কৃষক ভাইদেরকে আরেকটা ব্যাপারে বলেছিলাম যে ধরুন একটা গ্রাম থেকে ওনারা আসছেন এত কষ্ট করে, কাজেই অ্যাড্রেসটা যদি সঠিক থাকে,
1: সঠিক মানে কোথায় পরীক্ষা হবে,
0: না ওনার যদি অ্যাড্রেসটা যদি ঠিক থাকে, তাহলে কি হয় আমরা বলি যে আমাদেরকে একটা 3 টাকার স্ট্যাম্প দিয়ে দেওয়ার জন্য, তাহলে আমরা রেজাল্টটা পোস্ট করে দিই,
1: ঠিকানায় পাঠিয়ে দেবেন,
0: ওনারা আবার ল্যাবরেটরিতে আসার দরকার পড়ছে না। তো এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আমরা বলেছি, ধরুন একটা গ্রামে যদি 10 জন 12 জন কৃষক ভাই যদি মানে উৎসাহী হন যে মাটিটা পরীক্ষা করাবেন, সেক্ষেত্রে 10-12 জন আসার দরকার নেই, যে কোনো একজনই আসলো সংগ্রহ করে নিয়ে আসলো, একজনই হবে। একজনই যদি 10টা মাটির নমুনা নিয়ে আসে, শুধু এই ইনফরমেশনটা যদি আলাদা আলাদা থাকে তাহলে আমরা করে দেব। এবং ঠিক তেমনি আমাদের অনুমোদন নেওয়ার সময় যদি যে কোনো একজন আসে, তাহলে ওনাদের এই 10 জনের আসা যাওয়ার যে খরচ, সেই খরচ
1: সেটাও বেঁচে গেল, হ্যাঁ অনেকটা বেঁচে গেল। আর ধরুন আজকে মাটি দিলে কতদিন পরে আপনারা সেই ফলাফলটা জানিয়ে দেবেন যে কি ধরনের?
0: 7 থেকে 8 দিন
1: এরকম সময় লাগে,
0: 7 থেকে 8 দিন আমাদের ল্যাবরেটরিতে পরে, কারণ অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না, জলের লাইন থাকে না। তো এমনিতে ধরুন যদি সব ঠিক থাকে আমাদের 4 দিনে হয়ে যায়, তবু সব মিলিয়ে আমরা বলছি যে আমরা 1 সপ্তাহের ভেতরে আমরা
1: পাঠিয়ে দেবো।
2: অনুষ্ঠানে এতক্ষণ মাটি পরীক্ষা কেন করবেন এ নিয়ে আশিস চুরুপালের সঙ্গে শুনলেন আলোচনা। বন্ধুরা, অনুষ্ঠানে এবারে শুনবেন এখানে লোকগীতি শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

0: অনুষ্ঠানে একখানি লোকগীতি শুনলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। বন্ধুরা, আসরে এবারে গৃহপালিত পশুর সংক্রামক রোগ ও টিকাকরণ এ নিয়ে বলছেন ডাক্তার জিতেন্দ্র ভুইয়া।
1: গৃহপালিত পশুর সংক্রামক রোগ এবং ইহার প্রতিষেধক টিকাকরণ আসামের কৃষকদের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে পশুপালনের প্রচুর সম্ভাবনা রয়েছে। তাই এদের সুস্থ সবল, নিরোগী ও উৎপাদক্ষম করে রাখাটা আমাদের সবার কর্তব্য। সময়ে সময়ে কিছু বীজাণু মানে ব্যাকটেরিয়াল বা বিষাণু মানে ভাইরাল দ্বারা সৃষ্ট সংক্রামক রোগ মহামারী রোগ নিয়ে বিস্তর ক্ষতি সাধন করে। তাই আক্রান্ত হওয়ার আগে টিকাকরণ দ্বারা রোগ প্রতিরোধ ক্ষমতা ও রোগের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা প্রদান করাই টিকাকরণের মূল উদ্দেশ্য। আজকে এতদ অঞ্চলে পশু পালনের ক্ষেত্রে দেখা দিয়া কয়েকটা রোগ এবং ইহার প্রতিকার সম্বন্ধে কিছু কথা বলব। প্রথম, সবকা রোগ বা বাটা বেমার। এই রোগ গরু, মহিষ, ছাগল, ভেড়া এবং যেসব পশুর পায়ের খুরা ফাটা তাহাকে আক্রমণ করে। এই রোগের লক্ষণ জ্বর উঠা, মুখ থেকে লালা বের হওয়া, জিভাত ঘা, পায়ের খুরাতে ঘা, চলন ফুরনে অসুবিধা এবং কর্মক্ষমতা ও দুগ্ধ উৎপাদন কমে যাওয়াটাই প্রধান। এই রোগ চিকিৎসার জন্য পাশের পশু চিকিৎসকের পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি। এই রোগের প্রতিষেধক নেওয়াটা অত্যন্ত জরুরি। প্রতি বছরে পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে এই রোগের টিকাকরণ করাতে হয়। দ্বিতীয়, জলাতঙ্ক রোগ। গৃহপালিত সব ধরনের জীবের এই রোগ হতে পারে। সাধারণত জলাতঙ্ক রোগে আক্রান্ত শিয়াল, কুকুর, বিড়াল ইত্যাদির কামড় বা আসরের দ্বারা এই রোগ সুস্থ পশুর মধ্যে সংক্রামিত হয়। এমন ঘটনা বা কামড়ানোর সঙ্গে সঙ্গে সাবন দিয়ে ভালো করে ধুয়ে দি ডাক্তরের পরামর্শ নিতে হয়। টিকাকরণ প্রণালী এই রোগের একমাত্র প্রতিষেধক। আমাদের ঘরের কুকুরের এই রোগ না হওয়ার জন্য ডাক্তরের পরামর্শ নিয়ে টিকা প্রদান করাটা উচিত। তৃতীয়, তেতুয়া রোগ বা এন্থ্রাক্স। সাধারণত গরু, মহিষ, ভেড়া ইত্যাদি জন্তুত এই রোগ দেখা যায়। জ্বর উঠা, ঘন ঘন শ্বাস নেওয়া, নাক, মুখ ও পায়খানার পর দিয়ে রক্ত নির্গত হওয়া এই রোগের প্রধান লক্ষণ। দুই চার দিনের মধ্যে মৃত্যুও হয়, কারণ বেশিরভাগ সময় চিকিৎসার সুফল পাওয়া যায় না। এই রোগ নিয়ন্ত্রণের জন্য প্রতিষেধক টিকাকরণে উত্তম পথ। সুতরাং টিকাকরণের জন্য পাশের পশু চিকিৎসকের বা জেলা পশুপালন বিষয়ার পরামর্শ নিতে পারে। চতুর্থ, গলাফুলা হিমোরেজিক সেপ্টিসেমিয়া। গরু মহিষের এই রোগ হয়। জ্বর উঠা, জিভা ও গলফুলা, মুখ দিয়ে লালা বাহির হওয়া এই রোগের প্রধান লক্ষণ। সুচিকিৎসাত এই রোগ আক্রান্ত গরু মহিষ নিরাময় হয়, যদিও কোনো সময় মহামারী রূপ নিতে পারে। সুতরাং এই রোগ নিয়ন্ত্রণের জন্য টিকা প্রদান করাটাই শ্রেয়। পশুপালকগণ তাদের গরু মহিষের টিকাকরণ করানোটা মনে রাখা উচিত। পঞ্চম, জহরবাদ ব্ল্যাক ওয়াটার। সাধারণত কম বয়সের গরু মহিষের এই রোগ দেখা যায়।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান চাষাবাদের কথা। এই অনুষ্ঠানটি উপস্থাপনা ছিলেন শ্রাবণী রায়চৌধুরী, আকাশবাণী শিলচর। এবারে শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন আশা ভোসলের কণ্ঠে, ছবির নাম ছুপা ছুপি।

আলকা ইয়াগনিক ও সহশিল্পীদের পরিবেশনায় গানটি শুনলেন কানুন আপনা আপনা ছবি থেকে। অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন সোনু নিগম ও অনুরাধা পটওয়ালের দ্বৈত কণ্ঠে, ছবির নাম ইনসাফ।

ইনসাফ ছবিতে সোনু নিগম ও অনুরাধা পোডওয়ালের দ্বৈত কণ্ঠে গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হল আমাদের আজকের হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 7:34:50। এখন শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ, এবং এর অপবহিত পরেই আঞ্চলিক সংবাদ শুনতে পাবেন।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু ও আসাম এই চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি বিধানসভা নির্বাচনের ভোট গণনার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল সকাল 8টা থেকে শুরু গণনা। পশ্চিমবঙ্গের ফলতাবাদে 293টি আসনের ভোট গণনা। ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ চলতি মাসের 21 তারিখ, গণনা 24শে মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সি আয়ের মিশন দৃষ্টি ভারতের মহাকাশ যাত্রা একটি বড় সাফল্য। চলতি বছরের শেষের দিকে আধার কার্ডের চেহারা বদলে যাবে বলে কয়েকটি সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া পোস্টে যে দাবি করা হয়েছে, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক তা খারিজ করে দিয়েছে। দিল্লির বিবেক বিহারে অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকট আত্মীয়দের প্রত্যেককে 2 লক্ষ টাকা করে এককালীন সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর। 9 জনের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের জন্য যে 14 দফা প্রস্তাব দিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাতে অসন্তোষ প্রকাশ করেছেন। হায়দ্রাবাদে আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স 7 উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, আসাম এই চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের ভোট গণনার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল সকাল 8টা থেকে শুরু হবে গণনা। আসামের 126টি, কেরালার 140টি এবং পুদুচেরির 30টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল গত 9 এপ্রিল। তামিলনাড়ুর 234টি বিধানসভা কেন্দ্র এবং পশ্চিমবঙ্গের প্রথম দফার 152টি আসনে ভোটগ্রহণ হয় গত 23 এপ্রিল। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফায় গত মাসের 29 তারিখে 142টি আসনে ভোট নেওয়া হয়। আসামের 35টি জেলায় কঠোর নিরাপত্তা বলয়ে ভোট গণনার জন্য মোট 40টি কেন্দ্র গঠন করা হয়েছে। এর মাধ্যমে 59 জন মহিলা প্রার্থী সহ মোট 722 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। এদিকে নির্বাচন কমিশন এক নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের সমস্ত ভোটগ্রহণ প্রক্রিয়া বাতিল করেছে। চলতি মাসের 21 তারিখে সহায়ক বুথসহ মোট 285টি ভোট কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা করা হবে আগামী 24শে মে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে যে গত 29 এপ্রিল ভোটগ্রহণের সময় গুরুতর নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাপকভাবে ব্যাহত করার অভিযোগ পাওয়ার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যবেক্ষকদের প্রতিবেদনেও গুরুতর অনিয়মের বিষয়টি উঠে এসেছে। আগামীকাল কলকাতা সহ রাজ্যের 293টি বিধানসভা আসনের 77টি ভোট গণনা কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ত্রিস্তরীয় নিরাপত্তার পাশাপাশি রাজনৈতিক দলের সমর্থকদের গণনা কেন্দ্রের 200 মিটারের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ আজ যাদবপুরের আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক কলেজ সহ শহরের বেশ কয়েকটি গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা সরজমিনে খতিয়ে দেখেন। পরে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সহ কলকাতা পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। নির্বাচন কমিশনের সব গাইডলাইন মেনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তামিলনাড়ুতে ভোট গণনার উদ্দেশ্যে মোট 10,545 জন কর্মীকে মোতায়েন করা হচ্ছে। তাদের সঙ্গে থাকছেন 4,624 জন মাইক্রো অবজারভার। পুদুচেরিতে নিরাপত্তা ও নজরদারির জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আকাশবাণীর সঙ্গে আলোচনায় পুদুচেরির মুখ্য নির্বাচনী আধিকারিক পি জওহর জানিয়েছেন, নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে। কেরালামে 140টি ভোট গণনা কেন্দ্রের সবকটিতেই প্রস্তুতির বিষয়টি খতিয়ে দেখেছেন পদস্থ আধিকারিকরা। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 294টি আসনের ভোট গণনার জন্য মোট 432 জন গণনা পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে উত্তর 24 পরগনার 33টি আসনে সবচেয়ে বেশি 49 জন পর্যবেক্ষক রয়েছেন। এরপরে রয়েছে দক্ষিণ 24 পরগনা, সেখানে 31টি আসনে 45 জন পর্যবেক্ষক থাকার কথা, যদিও এই জেলার ফলতা

0: আসনে আগামীকাল গণনা হবে না। এছাড়াও কলকাতার 11টি আসনে গণনা পর্যবেক্ষক থাকছেন 12 জন, মুর্শিদাবাদের 22টি আসনে 33 এবং মালদার 12টি আসনে 12 জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সি আই এর মিশন দৃষ্টি ভারতের মহাকাশ যাত্রা একটি বড় সাফল্য। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেছেন, বিশ্বের প্রথম অপটোসার স্যাটেলাইট এবং ভারতে বেসরকারিভাবে নির্মিত বৃহত্তম স্যাটেলাইটের সফল উৎক্ষেপণটি উদ্ভাবন এবং দেশ গড়ার প্রতি তরুণদের আবেগের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি গ্যালাক্সি আই এর প্রতিষ্ঠাতা এবং পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন। আকাশবাণী নিউজের হোয়াটসঅ্যাপ চ্যানেল 1 লক্ষ ফলোয়ারের মাইল ফলক স্পর্শ করেছে। এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি প্রতিদিনের সংবাদ আপডেট, ব্রেকিং নিউজ এবং বিভিন্ন সতর্কবার্তা প্রদান করে থাকে। ভোট গণনার দিন আগামীকাল আকাশবাণী সংবাদ বিভাগ প্রচারিত কয়েকটি সংবাদ বুলেটিনের সময়সীমা বাড়ছে। সকাল 10:10 স্থানীয় সংবাদ এবং সন্ধ্যা 6:10 সাঁওতালি বুলেটিন হবে 10 মিনিটের, সন্ধ্যে 7:50 স্থানীয় সংবাদ হবে 15 মিনিটের। এছাড়াও দুটি অতিরিক্ত বুলেটিন আগামীকাল সম্প্রচারিত হবে। বেলা 1:50 10 মিনিটে সাঁওতালি বুলেটিন এবং বিকেল 3:20 শোনা যাবে 10 মিনিটের বিশেষ নির্বাচনী সংবাদ। পাশাপাশি আগামীকাল বেলা 11:00 থেকে রাত 9:00 পর্যন্ত প্রতি ঘন্টায় শোনা যাবে 5 মিনিটের FM হেডলাইন্স। সকাল 6:20 থেকে বিকেল 4:00 পর্যন্ত সবকটি সংবাদই অন্যান্য দিনের নির্ধারিত চ্যানেলের সঙ্গে গীতাঞ্জলির প্রচার তরঙ্গে শোনা যাবে।
1: জনমত 2026,
2: জনমত 2026,
1: কারা জিতছে,
2: কারা হারছে,
1: কারা করবে নতুন সরকার, জানতে হলে কাল পাতুন আকাশবাণীতে।
2: 4 মে সোমবার ভোট গণনার গতি প্রকৃতি ফলাফল জানতে শুনুন জনমত 2026।
1: 4 মে সকাল 10:00 থেকে বিকেল 4:00 পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শোনা যাবে এই বিশেষ অনুষ্ঠান।
2: থাকবে নির্বাচনী সংবাদ, বিশেষজ্ঞদের ফলাফল বিশ্লেষণ এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত।
1: রাত 8:05 থেকে 9:00 পর্যন্ত শুনুন জনমত 2026 এর দ্বিতীয় পর্ব।
2: দুটি পর্বই রিলে করবে আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র।
1: শোনা যাবে DTH পরিষেবাতেও।
2: ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল RNU কলকাতা সোশ্যাল মিডিয়াতেও শুনতে পাবেন জনমত 2026।
1: 4 মে সোমবার সকাল 10:00 থেকে শুনুন
2: জনমত 2026।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। চলতি বছরের শেষের দিকে আধার কার্ডের চেহারা বদলে যাবে বলে কয়েকটি সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া পোস্টে যে দাবি করা হয়েছে, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক তা খারিজ করে দিয়েছে। মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, এ ধরনের কোনো পরিবর্তনের পরিকল্পনা তাদের নেই। এ ধরনের সংবাদ ও সোশ্যাল মিডিয়া পোস্টগুলো মানুষের মনে অহেতুক বিভ্রান্তি সৃষ্টি করছে। জনসাধারণকে এই ধরনের প্রতিবেদন ও সোশ্যাল মিডিয়া পোস্টগুলো উপেক্ষা করার এবং UIDAI এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ও PIB মাধ্যমে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তির উপরই নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে। জাতীয় রাজধানী বিবেক বিহার এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের প্রাণহানি ঘটেছে। দিল্লি দমকল পরিষেবা জানিয়েছে, আজ খুব ভোরে তারা অগ্নিকাণ্ডের খবর পায়। এরপর আগুন নেভাতে 14টি দমকল ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। তারা আরও জানিয়েছে যে সকাল 6:25 মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকলকর্তা মুকেশ ভার্মা সাংবাদিকদের জানিয়েছেন, একটি চারতলা বাড়ির কয়েকটি তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি বলেন, উদ্ধার ও আগুন নেভানোর অভিযানের সময় বাড়ি থেকে 15 জনকে উদ্ধার করা হয়েছে, মৃত্যু হয়েছে 9 জনের। এদিকে এই প্রাণহানির ঘটনায় উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের প্রিয়জনদের প্রতি তারা সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। শ্রী মোদী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকট আত্মীয়দের প্রত্যেককে 2 লক্ষ টাকা করে এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। ভারতীয় আবহাওয়া বিভাগ IMD আজ উত্তর পূর্ব ভারত, কেরালা, মাহে, হিমালয়, সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু এবং পুদুচেরির বিচ্ছিন্ন কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, ছত্তিশগড় এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশের কিছু স্থানে আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ FPI এবছরের এপ্রিলে 60,847 কোটি টাকার ভারতীয় শেয়ারবাজার থেকে তুলে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সংঘাতকে ঘিরে নতুন করে সৃষ্টি উত্তেজনা এবং অপরিশোধিত তেলের উচ্চ মূল্য বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করেছে বলে মনে করা হচ্ছে। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার যে বিষয়ে যে চোদ্দ দফা

প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাতে অসন্তোষ প্রকাশ করেছেন। ইরানের প্রস্তাব অনুযায়ী সব বিষয়গুলি 30 দিনের মধ্যে সমাধান এবং যুদ্ধবিরতি বাড়ানোর পরিবর্তে যুদ্ধের স্থায়ী সমাপ্তিকে কূটনৈতিক প্রচেষ্টার মূল লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স 7 উইকেটে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে সানরাইজার্স 19 ওভারে 165 রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে কলকাতা 3 উইকেট হারিয়ে 18 ওভার 2 বলে লক্ষ্যে পৌঁছে যায়। বরুণ ম্যাচের সেরা হয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু, আসাম এই 4টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি বিধানসভা নির্বাচনের ভোট গণনার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল সকাল 8টা থেকে শুরু গণনা। পশ্চিমবঙ্গের ফলতাবাদে 293টি আসনের ভোট গণনা। ফলতা বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ চলতি মাসের 21 তারিখ, গণনা 24 মে। চলতি বছরের শেষের দিকে আধার কার্ডের চেহারা বদলে যাবে বলে কয়েকটি সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া পোস্টে যে দাবি করা হয়েছে, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক তা খারিজ করে দিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হল, বিধানসভা নির্বাচনের ভোট গণনার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। আগামীকাল রাজ্যের 35টি জেলার 40টি কেন্দ্রে 126টি বিধানসভা আসনের জন্য ভোট গণনা। জেলা প্রশাসন সমূহের প্রস্তুতি সম্পূর্ণ। বরাক উপত্যকার 3 জেলায়ও প্রস্তুতি সম্পূর্ণ। ভোট গণনা ও ফলাফল ঘোষণার প্রতি লক্ষ্য রেখে জেলাগুলিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ। নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কিত মামলা নিয়ে আগামী মঙ্গলবার থেকে সুপ্রিম কোর্টে শুনানি গ্রহণ এবং সংবাদ স্বাধীনতার মৌলিক নীতিসমূহ উদযাপন করতে আসামেও আজ বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস পালন। এবারে বিস্তারিত খবর। আগামীকাল অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনের ভোট গণনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনসমূহ প্রস্তুতি সম্পূর্ণ করেছে। আগামীকাল সকাল 8টা থেকে ডাক ব্যালট গণনার মাধ্যমে ভোট গণনা আরম্ভ হবে। ভোট গণনার জন্য 35টি জেলার মুখ্য কার্যালয়ে মোট 40টি কেন্দ্রে 126টি বিধানসভা আসনের জন্য ভোট গণনা করা হবে। আগামীকাল 59 জন মহিলা সহ 722 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করা হবে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিজেপির প্রবীণ নেতা তথা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ, বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী, বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল, রাইজোর দলের সভাপতি অখিল গগৈ, অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিন জ্যোতি গগৈ অন্যতম। এদিকে ভোট গণনা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করার জন্য নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে তোলা হয়েছে। এছাড়া স্ট্রংরুমগুলোর নিরাপত্তা ব্যবস্থার প্রতি সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। ভোট গণনা প্রক্রিয়া নিরীক্ষণের জন্য 126 জন ভোট গণনা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে এবং এই প্রক্রিয়ায় 5,981 জন ভোট গণনা আধিকারিক ও 2,347 জন মাইক্রো অবজারভার সহযোগিতা করবেন। প্রতিটি বিধানসভা কেন্দ্রের ভোটদানের হারের উপর ভিত্তি করে 15 থেকে 28টি রাউন্ডে ভোট গণনা করা হবে। এদিকে বিধানসভা নির্বাচনের ভোট গণনা ও ফলাফল ঘোষণার প্রতি লক্ষ্য রেখে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা প্রশাসনের অনুমতি ছাড়া শোভাযাত্রা করা, বাজি ফাটানো এবং মাইক বাজানোর ক্ষেত্রে সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া ভোটগ্রহণ কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে 5 জন বা ততোধিক লোকের সমাবেশ, লাউডস্পিকারের ব্যবহার করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামীকাল ভোট গণনার পরিপ্রেক্ষিতে সব জেলায় সুরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বরাক উপত্যকার 3 জেলায়ও ভোট গণনার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। কাছাড়ের জেলা আয়ুক্ত আয়ুষ গার্গ ইতিমধ্যে জানিয়েছেন যে আগামীকাল শিলচর রামনগর আইএসটিটিতে স্ট্রংরুম সকাল 7টায় খোলা হবে। সকাল 8টা থেকে প্রথমে পোস্টাল ব্যালট ও সকাল 8:30 থেকে ইভিএম এর ভোট গণনা প্রক্রিয়া শুরু হবে। জেলা আয়ুক্ত শ্রী গার্গ জানান যে জেলার 7টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা একসঙ্গে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি বিধানসভা কেন্দ্রে 14টি করে টেবিল থাকবে। একমাত্র কাটিগড়া বিধানসভা কেন্দ্রে 21 রাউন্ডে ভোট গণনা সম্পূর্ণ করা হবে। বাকি বিধানসভা কেন্দ্রগুলিতে 16 থেকে 17 রাউন্ডে গণনা সম্পূর্ণ হবে বলে জেলা আয়ুক্ত জানিয়েছেন। গণনা প্রক্রিয়ায় 700 জন গণনা কর্মী সহ 500 জন নিরাপত্তা কর্মীকে নিয়োজিত করা হয়েছে বলে জেলা আয়ুক্ত জানান। হাইলাকান্দি জেলার ভোট গণনার প্রস্তুতিও সম্পূর্ণ হয়েছে। আগামীকাল হাইলাকান্দি শহরের ভিএমএইচএস স্কুলে ভোট গণনা অনুষ্ঠিত হবে। এদিকে শ্রীভূমি জেলার 4টি বিধানসভা আসনের ভোট গণনা শ্রীভূমি শহরের করিমগঞ্জ কলেজে অনুষ্ঠিত হবে। এখানেও ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে

গণনা কেন্দ্র এবং তার পার্শ্ববর্তী এলাকায় জারি করা নির্ধারিত বিধিনিষেধ কার্যকর থাকবে। এছাড়া শহরে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে শ্রীভূমি জেলা পুলিশের যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই অনুসারে আগামীকাল সকাল ৬টা থেকে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত শহরের সন্তরবাজার পয়েন্ট থেকে এওসি পয়েন্ট পর্যন্ত সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। শিলচর থেকে আসা গাড়ি ও নিলামবাজারের দিক থেকে আসা গাড়ি সুভাষনগর হয়ে যাবে। লাতু, লঙ্গাই, ফকিরা বাজার ইত্যাদি থেকে আসা গাড়িগুলো সন্তরবাজার, চরবাজার হয়ে যাবে। এছাড়া আগামীকাল করিমগঞ্জ কলেজের সম্মুখে সড়কে ও ফুটপাতের দুই পাশে কোন ধরনের দোকান না বসাতেও নির্দেশ দেওয়া হয়েছে। কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামীকাল ভোট গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোট গণনা কেন্দ্র ও সংলগ্ন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির তদারকির দায়িত্বে কয়েকজন ম্যাজিস্ট্রেটের ওপর অর্পণ করা হয়েছে। এই দায়িত্বে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদের মধ্যে শিলচর সদর রাজস্ব চক্রের চক্র আধিকারিক অর্ণব কুমার বড়ুয়া, ধলাই সহকারী আয়ুক্ত রজনীশ শর্মা, সহকারী আয়ুক্ত ভায়োলিনা বড়ুয়া, সহকারী আয়ুক্ত অনিন্দিতা দাস, বরখলার খণ্ড উন্নয়ন আধিকারিক বিশু দাস, সহকারী কার্যবাহী বাস্তুকার অভিষেক পাণ্ডে রয়েছেন। ভোট গণনার পরিপ্রেক্ষিতে আগামীকাল আকাশবাণী শিলচর কেন্দ্রের সংবাদ বিভাগ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এক ঘণ্টা পরপর বিশেষ নির্বাচনী সংবাদ প্রচার করবে। এছাড়াও বেলা ১২টা বেজে ৫ মিনিট থেকে নির্বাচনের ফলাফল সংক্রান্ত বিশেষ আলোচনা শোনা যাবে। রাজ্য সরকার সব জেলা আয়ুক্ত, প্রবীণ পুলিশ সুপার এবং ব্যাটালিয়নের কমান্ডিং আধিকারিকদের ভোট গণনার পর সম্ভাব্য হিংসাত্মক ঘটনা রোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে ভোট গণনা সম্পর্কে পুলিশ সঞ্চালক প্রধান হরমিত সিং, গৃহ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব অজয় তিওয়ারি ও জেলা আয়ুক্ত, প্রবীণ পুলিশ সুপার, ব্যাটালিয়নের কমান্ডিং আধিকারিকদের সঙ্গে যৌথ আলোচনায় মিলিত হন। আলোচনায় তিনি আধিকারিকদের স্ট্রংরুম ও গণনা কক্ষের বাধ্যতামূলক পরিদর্শন নিশ্চিত করার নির্দেশ দেন। সেই সঙ্গে তিনি ভোট গণনা কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পুলিশ ও আধাসামরিক বাহিনীর লোককে নিয়োগ করতে তথা ভোট গণনা সম্পর্কিত সুরক্ষার নিয়ম কঠোরভাবে পালন করতে বলেন। বৈঠকে সব আধিকারিকদের শান্তিপূর্ণ, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে ভোট গণনা এবং ভোট গণনার পরবর্তী সময়ে সুস্থির পরিবেশ সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কিত মামলা নিয়ে আগামী মঙ্গলবার থেকে সুপ্রিম কোর্টে শুনানি অনুষ্ঠিত হবে। ১২ মে আইনটির সঙ্গে জড়িত মামলাসমূহের চূড়ান্ত শুনানি গ্রহণ করা হবে। উল্লেখ্য, এই আইন সম্পর্কে ২০১৯ সাল থেকে ২০০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ২০২৪ সালের ১৯ মার্চ আইনটির শুনানি গ্রহণের ২ বছর পর চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলাসমূহের শুনানি অনুষ্ঠিত হয়েছিল। আদালত ওই দিনই চূড়ান্ত বিচারের জন্য ৫ মে থেকে ১২ মে পর্যন্ত সময় নির্ধারণ করে। সে অনুসারে ৫ মে দেশের মুখ্য বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল মনোভাই পাঞ্চলিকে নিয়ে গঠিত ৩ জনের বিচারপীঠ শুনানি গ্রহণ করবে। তবে অসম সম্মিলিত মহাসংঘ তথা আসামের দল সংগঠনসমূহের দাখিল করা মামলাসমূহের শুনানি ৬ মে বিকেল ২টো থেকে অনুষ্ঠিত হবে। আজ বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস। প্রতিবছর ৩রা মে সংবাদ মাধ্যমের স্বাধীনতার মৌলিক অধিকারগুলিকে স্বীকৃতি দেওয়া, সমগ্র বিশ্বে সংবাদ মাধ্যমের স্বাধীনতা মূল্যায়ন করা, সংবাদ মাধ্যমের স্বাধীনতায় আক্রমণ রোধ করা এবং কর্তব্যের সময়ে প্রাণ হারানো সাংবাদিকদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের উদ্দেশ্যে এই দিবস উদযাপন করা হয়। এবছর এই দিবসের মূল বিষয়বস্তু হচ্ছে শান্তির ভবিষ্যৎ গড়ে তোলা। বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবসে মত প্রকাশের স্বাধীনতাকে পুনরায় দৃঢ় করার জন্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মানবাধিকারের কর্মীদের ভবিষ্যৎ শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ সুযোগ প্রদান করছে। ইউনেস্কোর সাধারণ সম্মেলনের পরামর্শ অনুযায়ী ১৯৯৩ সালের ডিসেম্বরে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস পালনের বিষয়ে ঘোষণা করেছিল। এই দিবসে সংবাদ স্বাধীনতার মৌলিক নীতিসমূহ উদযাপন করা হয়, যা বিভিন্ন দেশের সরকারকে সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রতি থাকা দায়বদ্ধতাকে সম্মান জানানোর প্রয়োজনীয়তার বিষয়ে স্মরণ করিয়ে দেয়। আসামেও বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবসের কার্যসূচী গ্রহণ করা হয়েছে।
শ্রীভূমি জেলার জলসম্পদ বিভাগের পক্ষ থেকে আসন্ন বন্যার মৌসুমে জনসাধারণের সুবিধার্থে ২৪ ঘণ্টা কার্যকর থাকা একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন জলসম্পদ বিভাগের

বাস্তুকার জহর জ্যোতিনাথ। তার মোবাইল নম্বর হচ্ছে 7002584829। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন তথা বিশ্বের দরবারে রবীন্দ্রসঙ্গীতের সুবাস ছড়িয়ে দিতে আগামী 10 মে সন্ধ্যা 6টায় আসামের শিলচর সহ দেশের 11টি রাজ্যে চিরনূতন শীর্ষক শতকণ্ঠে 1100 বেশি শিল্পী রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন। এই অনুষ্ঠানের অংশ হিসেবে রবিধারা শিলচরের উদ্যোগে ওইদিন সন্ধ্যা 6টায় শিলচর রাজীব ভবনে শতকণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটিতে একই সঙ্গে একই সময়ে আসামের শিলচর সহ দেশের 11টি রাজ্যে 1100 বেশি শিল্পী মোট 17টি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি। বিধানসভা নির্বাচনের ভোট গণনার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। আগামীকাল রাজ্যের 35টি জেলার 40টি কেন্দ্রে 126টি বিধানসভা আসনের জন্য ভোট গণনা। জেলা প্রশাসন সমূহের প্রস্তুতি সম্পূর্ণ। বরাক উপত্যকার 3 জেলায়ও প্রস্তুতি সম্পূর্ণ। ভোট গণনা ও ফলাফল ঘোষণার প্রতি লক্ষ্য রেখে জেলাগুলিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ। নাগরিকত্ব সংশোধনী আইন সম্পর্কিত মামলা নিয়ে আগামী মঙ্গলবার থেকে সুপ্রিম কোর্টে শুনানি গ্রহণ এবং সংবাদ স্বাধীনতার মৌলিক নীতিসমূহ উদযাপন করতে আসামেও আজ বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস পালন। আঞ্চলিক সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

আকাশবাণী শিলচর। এবারে আগামীকাল আমাদের কেন্দ্র থেকে যেসব অনুষ্ঠান প্রচারিত হবে তার বিস্তারিত সময়সূচি আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি। আগামীকাল অর্থাৎ সোমবার অমৃতবাণী সকাল 6:05, সকাল 6:10 ভক্তিমূলক সঙ্গীত অনুষ্ঠান বন্দনা, খেতে খামারে সকাল 6:30 লোকগীতি শুনবেন অনিমেষ দেবের পরিবেশনায় সকাল 6:35। সকাল 7:05 সুপ্রভাত দেশ বন্দনা সকাল 7:20। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা সকাল 7:40 ও দুপুর 1টায়। নির্বাচনী ফলাফল নিয়ে দ্বিভাষিক আলোচনা শুনবেন দিল্লি কেন্দ্র থেকে সকাল 8:40, সকাল 9:10, বেলা 10:10, বেলা 11:10, বেলা 12:10, দুপুর 1:10, দুপুর 2:30, রাত 7:10 ও রাত 9:15। আবারও বলছি, নির্বাচনী ফলাফল নিয়ে দ্বিভাষিক আলোচনা শুনবেন দিল্লি কেন্দ্র থেকে সকাল 8:40, সকাল 9:10, বেলা 10:10, বেলা 11:10, বেলা 12:10, দুপুর 1:10, দুপুর 2:30, রাত 7:10 ও রাত 9:15। সকাল 9:00 আধুনিক গানের শিল্পী ভূপেন হাজারিকা, বেলা 10:00 শুনবেন বাংলা ছবির গান, বেলা 11:00 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন অনুরূপা ভট্টাচার্য এবং এর অবহিত পরেই শুনবেন গজল বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 12:00 হিন্দি ছবির গান ভজন পরিবেশন করবেন সন্ধ্যা গোস্বামী দুপুর 2:00। বিকেল 5:05 মণিপুরি অনুষ্ঠান ডিমাসা অনুষ্ঠান যথারীতি বিকেল 5:35। সন্ধ্যে 6:15 যুববন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী, চাষাবাদের কথা সন্ধ্যে 6:45। এতে ছাগল পালন নিয়ে বলবেন রোহেশ্বরী ডেকা। বাংলা গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আগামীকাল রাত 8:00। রাত 8:30 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন অশোক কুমার রায়ের শরৎপাদন। রাত 10:00 শুনবেন নাটক। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আগামীকাল আমাদের কেন্দ্র থেকে যেসব অনুষ্ঠান প্রচারিত হবে তার বিস্তারিত সময়সূচি আবারও শুনলেন।

0: जाए निखार।
1: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
2: आकाशवाणी शिलचर, এবারে শুরু হচ্ছে অনুষ্ঠান আহরণ।
3: আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে অনুষ্ঠান আহরণ।

0: পয়লা মে ছিল বুদ্ধ পূর্ণিমা। এটি গৌতম বুদ্ধের 2588 জন্মজয়ন্তী। যিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা এবং শান্তির প্রতীক, এই পবিত্র দিনে বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ তিনটি প্রধান ঘটনাই স্মরণ করা হয়, যা বৌদ্ধ সম্প্রদায়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বরাক উপত্যকার একমাত্র বৌদ্ধ শান্তি বিহার বদরপুরি, এখানেও শনিবার সারাদিনব্যাপী ভাবগম্ভীর পরিবেশে দিবসটি উদযাপিত হয়। এদিন বৌদ্ধ শান্তি বিহারে সকালে পতাকা উত্তোলনের পর শুরু হয় পূজা অর্চনা। এরপর আয়োজিত হয় বদরপুর বৌদ্ধ শান্তি বিহার বরাকভ্যালি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্ববরণ বড়ুয়ার সভাপতিত্বে একটি ধর্মালোচনা। এতে অংশ নেন উপস্থিত ভক্তদের অনেকেই। প্রথমে বক্তব্য রাখতে গিয়ে সঙ্গীতশিল্পী অনিতা বড়ুয়া বলেন,
1: আজ বুদ্ধ পূর্ণিমা 2088 চলছে। ভারতবর্ষে এবং বিদেশে প্রত্যেক জায়গায় আজকে বুদ্ধ পূর্ণিমা উৎসব পালন করা হচ্ছে। আজকের দিনটি আমাদের বৌদ্ধদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন, যেহেতু সবাই জানে আমাদের ভগবান বুদ্ধ এই দিনে জন্ম নিয়েছিল, এই একই দিনে নির্বাণ গিয়েছিলেন। তাই আমাদের বৌদ্ধ জাতিদের জন্য আজকের দিনটি অতি গুরুত্বপূর্ণ। তবে আমি বৈশাখী পূর্ণিমার সঙ্গে বলবো, আমাদের যারা পুরাণ আমাদের ভ্রান্তরা আচার বলবো, আমি শুধু আমাদের যে বৌদ্ধ জাতিদের এবং আমাদের ভূর্বদের, আমাদের সিং বুদ্ধিস্টদের কয়েকটি কথা আমি বলবো। যেহেতু বৈশাখ মাস যখন ঢুকে, বৈশাখ মাসের আগের দিন থেকে আমাদের উৎসব আরম্ভ হয়ে যায়, সেটা এখানে অনেকে জানে। অনেকের মধ্যে প্রথম আমি বলবো, এখানে আমাদের সুনীলকান্তি বড়ুয়া আজকে এখানে নেই, ওনার ছেলে দেশনা দিচ্ছেন, সবাইকে বুঝাচ্ছেন, আশীর্বাদ করি তাকে। তবে আমাদের জানা দরকার, বৈশাখ মাসটা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ, বৈশাখ মাসের আগের দিন আমাদের অনেক গুরুত্বপূর্ণ। এটা সবচেয়ে বেশি এই গুরুত্বটা যে চাকমারা, চাকমা সম্প্রদায়ের মানুষ তারা এটাকে ধরে রেখেছে। তবে বৈশাখী পূর্ণিমার আগের দিন আমাদের বিহু হয়, আমরা ফুল বিহু বলি, ফুল বিহু জানেন কি আপনারা? চাকমারা বলে বিজু বিহু, আমরা বলি ফুল বিহু। বড়ুয়ারা যেখানে বড়ুয়ার সম্প্রদায় বেশি আছে সেখানে চলে এটা। ওই দিন ফুল তুলে, ফুলের মালা গেঁথে বাড়িতে সাজায় এবং সব মহিলারা ছেলেরা মিলে ফুলের ডালা নিয়ে নদী, আমাদের যেমন বরাক নদী আছে, প্রচুষণ করে গিয়ে নদীতে ফুলপাতি দান করে, এত সুন্দর, হয়তো অনেকে দেখেন মোবাইলে আমার মনে হয়। তো এটা কিন্তু আমাদের, তা আমরা এটা করতে পারি না এখানে, কেন করতে পারি না আমরা জানি না। তা আমার কথা

0: এটা বলার একটাই কারণ, যেটা আমরা আগামী দিন থেকে করা দরকার এবং করব। আমরা থাকি না থাকি, যেমন আমার বিশ্বকরণ বড়ুয়া বলেছে আমরা এইবার আছি, আমরা নাও থাকতে পারি, কিন্তু বাকিরা তো থাকবে না, তারা জানা জানা থাকতে হবে যে এটা আমাদের কালচার, বুদ্ধিস্ট কালচার আমাদের, আমি বৌদ্ধ জাতি, আমি বড়ুয়া বললে হবে না, জানতে হবে। তারপরে পয়লা বৈশাখের দিন আমরা মন্দিরে আসি, বুদ্ধকে পূজা দিই, বুদ্ধের জন্য খাওয়া নিয়ে আসি, নানা রকম আমাদের লাবণ টাবণ আমরা করি, কিন্তু এইখানে পয়লা বৈশাখের দিন কজন আসে? আসে না।
1: জ্ঞানেশ্বর সিংহ,
2: বুদ্ধ বলতে আমরা আবার বুদ্ধকে তিন ভাগে ভাগ করা হয়েছে, একজন হচ্ছেন সম্যক সম্বুদ্ধ, আরেকজন হচ্ছেন প্রচ্ছেক বুদ্ধ, আরেকজন হচ্ছেন শ্রাবক বুদ্ধ। তো সম্যক সম্বুদ্ধ এবং শ্রাবক বুদ্ধ ওনারা দুজনেরই কোনো শিষ্যত্ব গ্রহণ করেন না, ওনাদের কোনো আচার্য থাকে না, ওনারা নিজেরা নিজেই নিজে নিজেই বুদ্ধত্ব প্রাপ্তি করেন। তো শ্রাবক প্রচ্ছেক বুদ্ধ এবং সম্যক সম্বুদ্ধের মধ্যে একটা পার্থক্য আছে, সম্যক সম্বুদ্ধ ধর্ম প্রচার করেন, কিন্তু প্রচ্ছেক বুদ্ধ যারা ওনারা নিজে নিজে বুদ্ধত্ব প্রাপ্তি করেন, সেটা হয় আবার বুদ্ধ শূন্যকালে। বুদ্ধ একটা আছে বুদ্ধ মানে বুদ্ধ বুদ্ধের অব্দ থাকে, যে বুদ্ধ চলাকালীন একটা অব্দ থাকে, তো সেই সময়টাতে আমাদের বুদ্ধের যেটা মানে আমাদের যেটা গৌতম বুদ্ধের যেটা সময় উনি বলে গেছেন যে 5000 বছর। তো বুদ্ধ শূন্যকালীন অবস্থায় প্রচ্ছেক বুদ্ধর আবির্ভাব হয়। তো প্রচ্ছেক বুদ্ধ যিনি হন উনি ধর্ম প্রচার করেন না। আর শ্রাবক বুদ্ধ, শ্রাবক বুদ্ধ হচ্ছে আমাদের যারা অরহত ভিক্ষু, অরহত যারা হয়েছেন ওনারাও বুদ্ধ, কিন্তু ওনারা সম্যক সম্বুদ্ধকে অনুসরণ করে বুদ্ধত্ব প্রাপ্তি করেন। তো এই হচ্ছে বুদ্ধর তিনটা দিক। তো একটু রাজকুমার সিদ্ধার্থ সম্পর্কে বলে নিই। রাজকুমার সিদ্ধার্থ যখন কপিলাবস্তুতে রাজা শুদ্ধোদনের গৃহে জন্মগ্রহণ করেছিলেন, তো সেখানে 4টা নিধি কুম্ভ অটোমেটিক এসে গিয়েছিল রাজা শুদ্ধোদনের পোশাকারে। সেই নিধি কুম্ভগুলো কখনো শেষ হয় না। যেভাবে আমরা শিবলির কাছে একটা অক্ষয় পাত্র দেখতে পাই, সেভাবে সেটাও অনেকে হয়তো জানেন অনেকে জানেন না, যে ভগবান বুদ্ধ সিদ্ধার্থ যখন কপিলাবস্তু যে রাজা শুদ্ধোদনের গৃহে জন্মগ্রহণ করেছিলেন, সেখানে 4টা নিধিকুম্ভ সৃষ্টি হয়েছিল। আর যেই মহা অভিনিষ্ক্রমণ বলে যিনি যেদিন তিনি এই রাজগৃহ পরিত্যাগ করেছিলেন, সেই 4টা নিধিকুম্ভ অটোমেটিক্যালি মানে নিরুদ্দেশ হয়ে গিয়েছিল।
1: সভাপতি বিশ্ববরণ বড়ুয়া বলেন,
3: আমাদের এই বুদ্ধ পূর্ণিমা উৎসবটা আমাদের বৌদ্ধ জাতির কাছে এক বিশেষ মাইনে রাখে। এর কারণ, তার কারণটা হচ্ছে আমাদের এই ভারতবর্ষে বা পৃথিবীতে অনেক মনীষীরা রয়েছেন, অনেক মনীষীরা রয়েছেন আমরা জানি, কিন্তু আমাদের এই ভগবান গৌতম বুদ্ধের যে বুদ্ধ পূর্ণিমা উৎসবটা, জ্ঞানশ্রী সিংহ মহাশয় বলে গেছেন ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা উৎসব আমরা বলে থাকি। আর এই ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা উৎসব বলার কারণটা হচ্ছে, যেটা জ্ঞানশ্রী বলে গেছে তা আমাকে আবার বলতে হচ্ছে, যে এই একই দিনে অর্থাৎ এই বুদ্ধ পূর্ণিমার দিনে কুমার সিদ্ধার্থের জন্ম হয়েছিল, এবং জন্ম হওয়ার পরে উনি বড় হয়ে যখন জ্ঞান লাভ করলেন অর্থাৎ বুদ্ধত্ব প্রাপ্ত করলেন, তখনও সেই একই দিনে অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিনে উনি জ্ঞান প্রাপ্ত করে হয়েছিলেন এবং উনি দেহত্যাগ করেছিলেন। আচ্ছা, ভগবান গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেছিলেন আমরা জানি সবাই? কুশীনগর। আচ্ছা, এই তো এটা ব্যাপারে পড়ে আসছি আমি। তো ওই একই দিনে অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিনেই ভগবান বুদ্ধদেব ওনার দেহ রেখেছিলেন, অর্থাৎ মৃত্যুবরণ করেছিলেন বা নির্মাণ করে পেয়েছিলেন। তাই আমরা এই বুদ্ধ পূর্ণিমা উৎসবকে ত্রিশ রীতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা উৎসব বলে থাকি এবং

0: এই কারণে আমাদের বৌদ্ধদের কাছে, পৃথিবীর বৌদ্ধদের কাছে আমাদের এই আজকের বুদ্ধ পূর্ণিমা উৎসব এক বিশেষ মাইনে।
1: দোসরা মে বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মদিন। এদিন শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ পার্ক রোডের মধ্য শহর সাংস্কৃতিক সংস্থা সভাকক্ষে আয়োজন করে বাংলা সিনেমার বিশ্ববিখ্যাত প্রসঙ্গ ঋত্বিক ও সত্যজিৎ শীর্ষক এক আলোচনা সভার। এতে নির্ধারিত দুই বক্তা ছাড়াও শিশু শিল্পীরা পরিবেশন করে সত্যজিৎ রায় নির্মিত চলচ্চিত্রের গান। এরই এক ঝলক শোনা যাক।

0: শুরুতে মঞ্চে সভাপতি বিশ্বজিৎ দাস বলেন,
1: আজকের বাঙালি মানুষ সত্যজিৎ রায়কে বাচ্চারাও জানে, কবি গান বাঘা বাইন সব বাচ্চারা জানে সম্পর্কে। এখানে আলোচক আছেন অধ্যাপক অজয় রায়, বিশ্বজিৎ সিং, তারা কথা বলবেন। তো আপনারা এখানে যারা বাচ্চারা আছে, আমি আশা রাখি সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক শুনে তারা আনন্দ পাবে।
0: অন্যতম বক্তা অধ্যাপক অজয় রায় আলোচ্য বিষয়ের অবতারণা করে বলেন,
2: প্রসঙ্গ ঋত্বিক সত্যজিৎ, অর্থাৎ ঋত্বিক এবং সত্যজিৎকে সংযুক্ত করে বিশ্ব চলচ্চিত্রের আঙ্গিনায় তাদের যে অবদান বা যেভাবে ভারতের বা বাংলা বা ভারতবর্ষের চলচ্চিত্রের পরিচিতিটা ঘটিয়েছেন সেটাকে বিশ্লেষণ করে তুলে ধরার তো মূলত আমি ভাবছি সেইভাবেই, এবং সেইভাবেই একটা সামান্য প্রস্তুতি নিয়ে আমি এসেছি। তো এখানে আসার পরে আমি এখানে দেখলাম যে হয়তো সঙ্গীত পরিবেশনের জন্য অনেক ছোটরা রয়েছেন, এবং মনোজ দেব বলছিলেন যে না, বিশ্বজিৎ দাসবোধে বলছিলেন যে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র আছে হীরক রাজার দেশে বা এইসব যারা বাচ্চারার ছবি তার একটা হয়তো, কিন্তু আমি সেই দিক থেকে যাচ্ছি না, কারণ একটা আলোচনার একটা প্রস্তুতি তো থাকেই। বিশেষত যেটা বলতে চাইছি যে আমি একটা গত শতকে সত্যজিৎ রায় ঋত্বিক ঘটকের যে আবির্ভাব এবং সেই আবির্ভাবের পরিপ্রেক্ষিতে তাদের প্রথম কর্মকাণ্ডই যেভাবে বিশ্ব চলচ্চিত্রে একটা জায়গা করে নিয়েছে সেই জায়গার থেকে বিষয়টা দেখব। এই যে ধ্রুপদী চলচ্চিত্র, যেটা আর্ট ফিল্ম বা অন্য ধরার চলচ্চিত্র আমরা বলি, গত শতাব্দীতে সময়টা ছিল একটা বিশেষ উল্লেখযোগ্য সময়। সেই সময় আমরা দেখেছি যে সারা পৃথিবীতে আমেরিকা, রাশিয়া, ইউরোপের নানা দেশ, পোল্যান্ড, ইতালি, ফ্রান্স, জার্মানি এবং এশিয়ার জাপান, উত্তর কোরিয়া, ইরান, ভারতবর্ষ প্রচুর ধ্রুপদী চলচ্চিত্রে সমৃদ্ধ সেই সময়টা, মানে গত শতাব্দী। সেই গত শতাব্দী যেটা উনিশ শতক, তার ঠিক মাঝামাঝি সময় যে পঞ্চাশের দশক, সেই পঞ্চাশের দশক অর্থাৎ ১৯৫০ থেকে ১৯৬০ মধ্যে ঋত্বিক, যে তিনজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা আমাদের দেশের বাংলার চলচ্চিত্র নির্মাতা, যাদের বিশেষ চলচ্চিত্র নির্মাণ বা চলচ্চিত্র নির্মাণের যে একটা নতুন ধারা সৃষ্টির মাধ্যমে বাংলা তথা ভারতবর্ষের চলচ্চিত্র ক্ষেত্রে যে একটা বিপ্লব বা একটা নতুন ধারা সৃষ্টি করেছেন এবং সেইভাবে ভারতবর্ষের বা ভারতবর্ষকে বিশ্বের সাথে পরিচিত করেছেন, তাদের মধ্যে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন। এইবার আজকে যেহেতু সত্যজিৎ রায়ের জন্মদিন, ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ, এই দুজনকে নিয়েই আমাদের আলোচনা। প্রাথমিকভাবে মৃণাল সেনের কথা বলবো না, ঋত্বিক, এই সত্যজিৎ রায় এবং ঋত্বিক ঘটক, সেই পঞ্চাশের দশকের থেকে যে শুরুটা সেইটাকেই একটু ধরে আমি একটা আলোচনা করব। এবার সত্যজিৎ রায়ের ছবি, ঋত্বিক ঘটকের ছবি সম্বন্ধে দেশি বিদেশি অনেক সমালোচক বা চলচ্চিত্র বিশেষজ্ঞরা নানাভাবে বিশ্লেষণ করেছেন, মূল্যায়ন করেছেন, নানা দিক তুলে ধরেছেন। তো সেই দিকে যদি যেতে হয় তো অনেক কথা, বিদেশিও রয়েছেন, দেশীয় রয়েছেন। আমি কি এরকম যেটা ভেবেছি, আমি ভেবেছি এইভাবে যে ঋত্বিক ঘটক এবং সত্যজিৎ রায়, তাদের যে মেধাতে, তাদের যে শিল্পী হিসাবে যে সত্তাটা, এবং সেইভাবে সত্যজিৎ রায়ের নির্মাণকে ঋত্বিক ঘটক কীভাবে দেখেছেন আর ঋত্বিক ঘটকের নির্মাণকে সত্যজিৎ রায় কীভাবে দেখেছেন বা গুণগান বা মূল্যায়ন করেছেন, সেটা দিয়েই আমি
0: ২৩ থেকে ২৫ এপ্রিল তিন দিনব্যাপী কার্যসূচির মাধ্যমে হাইলাকান্দির DRDA ভবন প্রাঙ্গণে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। হাইলাকান্দির জেলা মিশন ব্যবস্থাপনা ইউনিট এবং আসাম স্টেট রুরাল লাইভলিহুড মিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে

0: বক্তব্য রাখেন রাজ্যের গ্রামীণ জীবিকা অভিযানের ডিপিএম সৌমিত্র দে। তিনি বলেন,
1: আমরা এই যে প্রোগ্রামটা করছি আপনারা সবাই জানেন, প্রত্যেক বছর আমরা একটা নয় তিনটা করে প্রত্যেক বছর আমরা মেলা করে থাকি। আমরা ভোগালী মেলা, বহাগী মেলা, শারদীয় মেলা, এইরকম তিনটা মেলা ডিস্ট্রিক্ট লেভেলে হয়, এবং বড় পর্যায়ের একটা মেলা হয় যেটা হলো সারস মেলা, আমাদের সেন্ট্রাল লেভেলে হয়, সেটা গুয়াহাটিতে। অনেক সময় অন্য অন্য বিভিন্ন ডিস্ট্রিক্টেও হয়, হয়তোবা অদূর ভবিষ্যতে আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টও এটা এরকম সরস মেলা একটা হোস্ট করতে পারবে আমি আশা রাখছি। সেটা ডিপেন্ড করে আমাদের ডিস্ট্রিক্টের কোন প্রোডাক্ট কীরকম আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা বড় ধরনের প্রোগ্রাম করতে পারব। সেই প্রোগ্রামগুলো করার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে আমাদের দিদিরা যারা নিরন্তর প্রচেষ্টা করে যাচ্ছেন ওদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, বিভিন্ন প্রোডাক্ট তৈরি করছেন সেই প্রোডাক্টকে বাজারজাত করতে, সেই প্রোডাক্টকে বেনিফিশিয়ারি থেকে কাস্টমার কিভাবে নিয়ে যাওয়া যায়, কাস্টমার অ্যাট্রাক্ট করতে আমরা এই প্ল্যাটফর্মটা দেওয়া হয়, যাতে করে আমাদের দিদিদের যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে যারা এই প্রোডাক্ট বানাচ্ছেন বিভিন্ন ধরনের আমাদের থলুয়া প্রোডাক্ট যেটা বলি আমরা লোকাল সামগ্রী বানাচ্ছেন, সেটা কিভাবে আমরা বাজারজাত করতে পারি, সেটা কিভাবে আমরা কাস্টমারের অ্যাটেনশন ড্র করতে পারি, সেটার উপর লক্ষ্য রেখে আমরা একটা এটা একটা বলা যায় বায়ার্স এন্ড সেলার্স মিট হিসাবে আমরা এই তিন দিবসীয় প্রোগ্রামটা দেওয়া হয় আমাদের দিদিদেরকে একটা সুযোগ সুবিধা, একটা প্ল্যাটফর্ম, যাতে করে ওরা একটা উৎসাহ পায়। সেই উৎসাহের মাধ্যমে ওরা আগন্তুক দিনে যখন গভর্নমেন্ট থেকে বিভিন্ন ধরনের ফান্ড যেমন উদ্যমিতা অভিযান থেকে পেয়েছে ওরা 10,000 টাকা করে, তারপর আমাদের রিভলভিং ফান্ড, কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড বা ব্যাংকের থেকে যে লোনগুলো পাচ্ছে ব্যক্তিগত লেভেলেও এখন লোন দেওয়া হচ্ছে, এই লোনগুলো কিভাবে সুচারুভাবে ওরা কাজে লাগাতে পারে, কাজে লাগিয়ে বিভিন্ন প্রোডাক্ট ডেভেলপ করতে পারে, সেই একটা লার্নিং প্ল্যাটফর্মও বলা যেতে পারে এই তিন দিবসীয় প্রোগ্রাম। সেই জন্য আমি সবাইকে, আমাদের যারা এসএসজি মুভমেন্ট, এসএসজি ফ্যাটার্নিটির মধ্যে জড়িত আছেন, এসএসজি মুভমেন্টের সাথে জড়িত আছেন, সবাইকে একটা অনুরোধ করব, আপনারা প্রত্যেকে প্রত্যেকের স্টল ভিজিট করবেন, প্রোডাক্টগুলো দেখবেন, হয়তো আপনি ওদের থেকে কিছু শিখতে পারেন, জিজ্ঞাসা করবেন, একটা যখন আমরা আলোচনার মাধ্যমে অনেক জিনিস জানতে পারব। সেই একটা তিন দিবসীয় ট্রেনিং, এই প্রোগ্রাম থেকে আমরা একটা ট্রেনিং হয়ে যাবে, একটা প্রশিক্ষণ হয়ে যাবে যে এই দিদি কিরকম করে আচারের প্যাকেজিং করছেন, আচারটা কিভাবে বানাচ্ছেন। আমাদের আরেকটা যদি স্টল ভিজিট করে দেখবো, ব্যাম্বো ক্রাফটের প্রোডাক্ট আছে, আমাদের কেইন প্রোডাক্ট আছে, কেইন এন্ড ব্যাম্বো প্রোডাক্ট আছে, আমাদের ওয়াটার হাইসিন্থের প্রোডাক্ট আছে, বিভিন্ন ধরনের হ্যান্ডলুম প্রোডাক্ট আছে, স্পাইসেস আছে, বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট এবং অয়েল, অন্যান্য বিভিন্ন ধরনের আমাদের সামগ্রী আছে। তো একজন আরেকজনের সাথে যখন আপনারা আলোচনা করবেন, জানতে পারবেন ওই দিদি কিভাবে করছেন কাজটা, সেটা থেকে আপনিও একটা একটা লার্নিং হবে আপনার, একটা প্রশিক্ষণ সবাই, তার জন্য সবাই এই প্ল্যাটফর্মটাকে ইউজ করবেন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরাও চেষ্টা করছি, বিভিন্ন ওয়ার্কশপ রাখা হয়েছে আপনাদের প্রশিক্ষণের জন্য, আই ওপেনিং এর জন্য, লার্নিং এর জন্য। আমরা এই তিন দিবসীয় যে প্রোগ্রামটা চলবে তাতে আমরা বিভিন্ন ওয়ার্কশপ রেখেছি, পিএমএফএম এর উপরও রেখেছি, আমরা ক্লাস্টার কনস্টোরিয়ামের উপরও রেখেছি, তারপর কালচারাল প্রোগ্রামও থাকবে, কালচারাল প্রোগ্রাম থাকবে যাতে করে এখানের যারা লোকাল যারা ইয়েরা আছেন, জনগণরা আছেন, ওরা আনন্দ নিতে পারে, উপভোগ করতে পারেন আমাদের কালচারাল প্রোগ্রামগুলো। তো কালচারাল প্রোগ্রামগুলো আমরা প্রত্যেক দিন বিকালবেলা একটা কালচারাল প্রোগ্রাম থাকবে। আজকের এই মঞ্চ থেকে আমি প্রত্যেক এসএসজি দিদিদেরকে আহ্বান করছি, আপনাদের মধ্যে অনেক প্রতিভা আছে আমরা দেখেছি, বিগত যেগুলো মেলা হয়েছে আপনাদের দেখেছি, আপনাদের পরিবারের লোকজন বা আপনাদের আশেপাশের লোকজনের মধ্যে অনেক, আমাদের গ্রামের মধ্যে অনেক প্রতিভা আছে, ওদেরকে বলুন আমাদের পার্টি, আমাদের এখানে পার্টিসিপেট করতে। আমরা ডান্স পার্টিসিপেন্ট, ডান্স কম্পিটিশন রাখা হয়েছে, রিসাইটেশন কম্পিটিশন রাখা হয়েছে, তো এইগুলোতে আপনারা পার্টিসিপেট করবেন। এবং আজকে প্রোগ্রামটা শুরু হয়েছে, কালকে পরশু চলবে, আপনারা আপনাদের আশেপাশের প্রত্যেককে বলবেন এই প্রোগ্রামে আসার জন্য, এই মেলাটাকে উপভোগ করার জন্য, যাতে করে আমাদের এসএসজি প্রোডাক্টগুলো আরো বেশি করে একটা পাবলিসিটি পায় আর লোকের অ্যাটেনশন ড্র করতে পারে।

শ্রোতা বন্ধুরা, আমরা যেখানে শেষ করছি আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, শব্দগ্রহণ করেছেন রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবীন্দু দাস, অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।

এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আহরণ, আকাশবাণী শিলচর। এবারে লোকগীতি শুনবেন আব্বাস উদ্দিন আহমেদের কণ্ঠে।

লোকশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ মিশ্র খামাজ রাগে ঠুমরি শুনলেন। শিল্পী ছিলেন পণ্ডিত সিয়ারাম তিওয়ারি। আকাশবাণী শিলচর, আমাদের পরবর্তী অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে।

এই অনুষ্ঠান শুনলেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে। আকাশবাণী শিলচর। এবারে শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন গোপী গায়েন বাঘা বাইন ছবি থেকে, গেয়েছেন অনুপ ঘোষাল ও রবি ঘোষ।

গ্রেফতার ছবিতে গানটি শুনলেন অভিজিৎ ও দীপমালার দ্বৈত কণ্ঠে। অনুষ্ঠানে পরের গানটির শিল্পী কিশোর কুমার, ছবির নাম আরাধনা।

আকাশবাণী শিলচর। এবারে শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন দোস্ত ছবি থেকে, গেয়েছেন কিশোর কুমার।

কার্স দ্য বার্ডেন অফ ট্রুথ ছবিতে গানটি শুনলেন অনুরাধা পটওয়ালের কণ্ঠে। হিন্দি ছবির কালের অনুষ্ঠানে এবারের গানটির শিল্পী কুমার সানু, ছবির নাম আশিকী।

আশা ভোসলে ও সহশিল্পীদের পরিবেশনে গানটি শুনলেন আতিশ ছবি থেকে। অনুষ্ঠানে পরের গানটি শুনবেন সোনু নিগম ও অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে, ছবির নাম আজমাইশ।

সিলসিলা ছবিতে গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। আমাদের আজকের হিন্দি ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55 স্টুডিওর ঘড়িতে, এখন সময় রাত 10:30। শুভরাত্রি, জয় হিন্দ।